9903659992 তে আপনাদের বার্তা পড়ার আগে কয়েকটা কথা বলি। রবীন্দ্রনাথের প্রতিটি গানে, প্রতিটি কবিতায়, প্রতিটি চিন্তন মননের মধ্যে এমন কিছু আছে, তাকে যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের জীবনের সাদরে, তাহলে আমাদের জীবনই আরও বেশি বিকশিত হয়ে উঠতে পারে, বিশাল হয়ে উঠতে পারে, ভারসাম্য সামঞ্জস্য ফিরে আসতে পারে। তাকে আমরা যত গ্রহণ করতে পারি এবং জীবনের বিভিন্ন পর্যায়ে, ছোট থেকে বড় অবধি, একই গান একই কবিতা বিভিন্ন অর্থ নিয়ে হাজির হয় জীবনের কাছে, যে কোনো মহৎ সৃষ্টির সেটাই সবথেকে বড় একটা গুণ। যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে শিশু পড়ছে ছড়ার মতো করে, কিশোর কিশোরী যৌবনে যখন উপনীত হয় তখন সে তাকে পড়ছে, তাতেই পড়ছে প্রেমের পাঠ, আর বার্ধক্যে সে একই বিশ্বে লোকে পাচ্ছে ভাগবতের পাঠ। তার কারণ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে বৈচিত্র্য প্রতি মুহূর্তে, তা আমাদের নতুন করে ভাবায়, নতুন করে চিন্তা করায়। ঠিক তেমনি রবীন্দ্রনাথের লেখা প্রতি মুহূর্তে দেখি, প্রতি সময়ে দেখি বদলে বদলে যায় তার অর্থ, তার ভাব, নিজের মননে নিজের চিন্তন দিয়ে তাকে আবিষ্কার করা নতুন নতুন করে। যে যেরকমভাবে দেখবে সে সেভাবেই পাবে। এই একটি মানুষ আমাদের এই বাংলা ভাষাকে কোথায় পৌঁছে দিয়েছে। সত্যি সত্যি বাংলা ভাষা ভাষী মানুষ হিসেবে আমরা গর্ববোধ করতে পারি, কারণ এত রকমের হীরে মানিক জহরত এই বাংলা ভাষায় ছড়ানো রয়েছে, বিভিন্ন সাহিত্যিকদের, বিভিন্ন শিল্পী স্রষ্টাদের, রবীন্দ্রনাথ তাদের মধ্যে শ্রেষ্ঠতম হয়তো। এবং প্রতি মুহূর্তে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা তার কাছে আশ্রয় পাই। সুতরাং আজকে যেহেতু 22শে শ্রাবণের প্রাককালে, তাকে নিয়ে অনুষ্ঠান করার একটা ভীষণ তাগিদ অনুভব করছিলাম, আর সেই জন্যই শোনালাম আপনাদের সেই গল্পটা, রবীন্দ্রনাথের শেষের কদিন। এখন চলে আসি আপনাদের পাঠানো বার্তায়। প্রচুর বার্তা এসেছে, একটু চট করে পড়তে শুরু করে দিই, তারপর আবার ফিরে আসবো কিছু কথায়, কিছু গানে। শুভ সকাল দাদাভাই, গান গল্প কবিতা শুনবো বলে অপেক্ষা করে আছি চিরন্তনীর জন্য, শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া থেকে। ধন্যবাদ শর্মিষ্ঠা। ভোরের হাওয়ায় চিরন্তনী জাগায় নতুন প্রাণ, অনুপ্রেরণার গল্পে ভরে দূর হয় সব ক্লান্তি ম্লান, অসাধারণ সব গানের সুর ছুঁয়ে যায় অন্তরখানি, শুক্র শনি রবির ভোরে সবার প্রিয় সাথী জানি, রেডিওর এই মধুর আসর হৃদয় রবে দূর হবে ক্লানি। সৌভিক সরকার, কসবা হালতু থেকে, অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন নিবেদিতা সেন শাওরাপুলি থেকে, আজ শুক্রবারে চিরন্তনীদের শুনছি নানা গল্প, খুব ভালো লাগছে এই অনুষ্ঠান, গানে গল্পে কবিতায় ভরা, আরও কত কি। 22শে শ্রাবণ মানেই আমাদের রবীন্দ্রনাথ, শেষ জীবনের গল্প। ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী সেঞ্জুতি বিবেকনগতে মাথারি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, স্মরণ বিনার তন্ত্রীতে তুমি বাজো, মরণ তোমায় হরণ করেনি আজও, শুক্রবারের ভোরে শুরু বিরহ চিরন্তনী, সাথে আছেন উজ্জ্বলবাবু সবার প্রিয় মানি, সুরের রাজার জীবন কথনে শেষের সেদিন আজ, মেঘদূত সাথে নিয়ে সেই হৃদয়ে বিরহ মাছ, পঠনে গানে শেষের সেদিন আজ ভোরাইয়ে বিন, সুন্দর সকাল রিত্য হচ্ছে বিরহ গীতি শুনে, ছুটি পাওয়ার সেই বেদন স্বাচ্ছন্দ্য সেই চলন, নিবেদনের আন্তরিকতায় সবচেয়ে গেলাম ভুলে, শেষের দিনে বরণ মোরা কেন করতে পারি না, শেষের ঋষি কবির জীবন কথন সদাই দেয় যে প্রেরণা, প্রকৃতি আজ অবগুণ্ঠনে ঢাকা ঝরে পড়ার অপেক্ষা, তোমার অমৃত নিবেদন সুধায় করছি মোরা প্রতীক্ষা, বেদনা বিধুর কথন গান সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, নবরূপে সাজানো আসর তুমি আলোকদাতা, রবীন্দ্রিক অমৃত গান হোক মোদের ত্রাতা, জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো কীর্তি এই সমাজে দেখায় নিত্য আলো, স্মরণের আবরণে মরণের যত্নে ডাকে ডেকে, স্মরণ করে সবাই মোরা জীবনের রেখা আঁকি,

জিদ্দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই জীবন এবং মৃত্যু এই নিয়ে কিছু কথা যদি শেষের বেলায় সম্ভব হয় বলবো, এবং আমার নিজের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা এবং চিন্তার কথা। এরপর আসছেন কে, অর্জুন সিং তামিলনাড়ু থেকে। সুপ্রভাত দাদা, 22 শ্রাবণের প্রাক মুহূর্তে আজকের এই অনুষ্ঠান খুব প্রাসঙ্গিক, ভালো লাগলো, অনেক ধন্যবাদ। এরপরে সুপ্রভাত ভাই উজ্জ্বল তপতিদিহীন মটর থেকে বলছে, আজ শুনছি ভাইয়ের অনবদ্য পরিবেশনায় কবিগুরু শেষের দিনের স্মৃতিচারণ, ভোলা যায় না সেই দিনের শ্রাবণধারার কথা, সহস্রোত্র প্রণাম জানাই কবিগুরুর চরণে, ধন্যবাদ। সুপ্রভাত উজ্জ্বল ভাই, আজ কবির শেষ দিনের দিনলিপি যেন অপূর্ব সুন্দরভাবে উপস্থাপিত করলেন, কিন্তু মনে বিষাদের সুর অস্বীকার করা যায় না। 22 শ্রাবণ ক্যালেন্ডারের পাতায় একটি দিন, চোখ পড়তেই কোথায় যে যাই ভেসে, মনের মধ্যে জমা হয়ে থাকা অব্যক্ত কিছু কথা ক্যালেন্ডারের পাতায় উঠেছে ভেসে। নববর্ষে নব আনন্দে জেগে আজ এই দিন নক্ষত্রের পতন, মনের মধ্যে বিষাদের সুর বাজে, 22 শ্রাবণ তোমার চলে যাওয়া বিশ্বের কাছে অপূরণীয় ক্ষতি, বাঙালির মনে প্রাণের দেবতা তুমি, সাহিত্য দিয়ে বিশ্ব করেছ জয়, জীবনের যত জটিল পথের বাঁকে সব প্রশ্নের উত্তর সদা পায়, শোকে তাপে মনে তোমার অমৃত বাণী মলমের মতো প্রলেপ ছড়িয়ে দেয়, প্রাণের দেবতা হৃদি মন্দিরে বাস, তোমাকে ছাড়া কি জীবন কি পায় দিশা, তোমার সৃষ্টি সাহিত্য রথে চড়ে গঙ্গা জলে গঙ্গা পুজোই করি, হেমর কবি প্রণাম তোমায় রবি। বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন হাই উজ্জ্বলদা, 22 শ্রাবণ প্রাককালে শেষের কদিনের কথা, 22 শ্রাবণ নিয়ে আচিরন্তনী শুনলাম, সাথে উপভোগ করলাম তোমার গল্প পাঠ, তারিফ করার মতো, ভীষণ ভালো লাগলো। উৎপল মাইতি বেহালা থেকে, অনেক ধন্যবাদ উৎপল আপনাকে। সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, খুব ভালো লাগলো, মনটা আরও খারাপ হয়ে উঠল, প্রণাম জানাই, খুব সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, আসলে যদি সম্ভব হয় শেষের দিকে সময় পাই তাহলে জীবন মৃত্যু নিয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা বা আমার নিজের কিছু ব্যক্তিগত অনুভূতির কথা আপনাদের জানাবো। সুপ্রভাত উজ্জ্বল দাদা, সপ্তাহের প্রথম চিরন্তনী, 22 শ্রাবণের প্রাককালে আজ শুধুই রবীন্দ্রনাথ, অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে পাঠিয়েছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজকের চিরন্তনীতে শুনলাম রবীন্দ্রনাথের শেষ জীবনের ঘটনা, মন ছুঁয়ে গেল, আপনার সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আকবর মোল্লা বোসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখছেন, দারুণ, 25 সাহিত্য সাহেন্সার জন্মদিন, 22 তার মহাজন্মদিন, বাহ খুব সুন্দর। আসলে এই মৃত্যুর বাধা পেরিয়ে আমাদের তো নতুন করে আবার জন্ম হয়, ঠিক, খুব সুন্দর। এরপর লিখছেন বিশ্বনাথ মণ্ডল চক হরহরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ থেকে, প্রিয় চিরন্তনী, আজ উজ্জ্বলবাবুর সুচারু উপস্থাপনায় শুনছি 22 শ্রাবণ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কয়েকটি দিনের কিছু কথা গান, আজকের অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে, বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথের সাহিত্য কীর্তি চিরকাল অক্ষুণ্ণ থাকবে, সশ্রদ্ধ প্রণাম জানাই কবিগুরুকে, শুভেচ্ছা সহ বিশ্বনাথ মণ্ডল চক হরহরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ থেকে। এরপরে লিখছেন চিরন্তনী FM রেনবো, প্রভাত প্রণাম উজ্জ্বল দাদা ভাই, তোমার বৈচিত্র্য ভরা কণ্ঠ মন তো মোর কারে, তাই অঞ্জলি লয়ে চিরন্তনীর এই দ্বারে, এলাম আমি সুদূর থেকে, যার বজবজের মধ্যে মোর বেথুয়া বাটি ধাম, তারই মধ্যে বাস আমার উৎপলাতক নাম, অনেক ধন্যবাদ উৎপল আপনাকেও। আর কারুর মেসেজগুলো একটু চট করে পড়ে দিই, শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, চিরন্তনীর গান গল্প শোনার আশায় বেতারে পাতি কান, শাশ্বতবাণী জীবনকে দেয় সঠিক পথের সঠিক সন্ধান, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন ভোরের ঘাসের বুকে যেন বৃষ্টি আবেশ ঝরে, চিরন্তনীর এই আবেদন হৃদয় আপন করে, শান্ত নদীর বুকে আজি মায়ার আবেশ লাগে, হৃদয়ের এই মায়ামৃগ গানের ছোঁয়ায় জাগে, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ লাস্ট ওয়ার্ড অফ কবি গুরু রবীন্দ্রনাথ বাই ইয়োর গুড প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা, অনেক ধন্যবাদ আপনাকেও। আগস্টের প্রথম শুক্রবারের ভোরে আহরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই সুপ্রভাত, সদ্য পেরিয়ে এলাম
হিরোশিমা দিবস। উজ্জ্বল ভাই আজ

তোমার রবি প্রয়াণের কথা ও গানের পরিবেশনা এক অন্য মাত্রা যোগ করেছে। আজ ন্যাশনাল হ্যান্ডলুম ডে, আনন্দ উৎসবে হস্তচালিত দেশজ পোশাক ও খাদি বস্ত্র কিনুন। আসুন আমরা সবাই এগিয়ে এসে দেশের হাত শক্ত করি, এই নিবেদন। ধন্যবাদ আপনাকেও। রবি ঠাকুরের চরণে জানাই আমার ভক্তি শ্রদ্ধা ভালোবাসায় ভরা শতকোটি প্রণাম। আমার রবি ঠাকুরকে বলি, তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো, না চিনিতেই ভালোবেসেছি। এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে। সুখের মাঝে তোমায় পেয়েছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে। ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরাই দিও আনি। গঙ্গা চলে গঙ্গা পুজো করলাম, আমার রবি ঠাকুরের জন্মদিন আমার প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে। মৌলি মুখোপাধ্যায়, ঢাকুরিয়া থেকে। অনেক ধন্যবাদ মৌলি আপনাকে। খুব সুন্দর করে আপনার বক্তব্যগুলো রবীন্দ্রনাথের গান কবিতা দিয়ে সাজিয়ে লিখেছেন। এরপরে লিখছেন কে, প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি শিলিগুড়ি, দার্জিলিং থেকে। গল্পখানি শুনলাম ভালো লাগলো, সাথে আছি দাদাভাই। এক সপ্তাহ আগে আমাদের প্রিয় গুরু ভাই ইহজগৎ হইতে চলে গেল। আচ্ছা, আপনাদের কোনো বন্ধু বা ভাইয়ের কথা বলেছেন, অবশ্যই সেটা খুবই কষ্টের দুঃখের, তবে সেখান থেকে তো উত্তরণের পথ আমাদের রবীন্দ্রনাথ দেখিয়েছেন না। এরপর সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখছেন, সুপ্রভাত ভাই, উজ্জ্বল 22 শ্রাবণের প্রাককালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্রিক অনুষ্ঠানের ভাবনা ও সুচারু উপস্থাপনার জন্য ধন্যবাদ ও প্রাণভরা ভালোবাসা জানাই। অনেক ধন্যবাদ আপনাকেও। একটা ছোট্ট গানের পরে আবার ফিরে আসছি। রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথেরই কথা, যেন প্রতি মুহূর্তে আমাদের এই কথাই বলছেন গুরুদেব।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। একদম প্রায় শেষ মুহূর্তে এসে গেছি, কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম রবীন্দ্রনাথের চিন্তাভাবনায় জন্ম মৃত্যু ইত্যাদির ব্যাপার নিয়ে। আজ থেকে বেশ অনেক বছর আগের কথা, তখন সে বছরে রবীন্দ্রনাথের সার্ধ জন্ম শতবার্ষ।

শো চলছে। এইচএমবি সারেগামা থেকে আমাকে বলা হলো যে রবীন্দ্রনাথের 22 শ্রাবণে একটা সিডি রবীন্দ্রনাথের মৃত্যু চেতনার গান এটা দিয়ে কম্পাইলেশনের জন্য। সিডির নাম ঠিক হলো তবু অনন্ত জাগে। প্রথমে ঠিক ছিল একটি একটা সিডি হবে, পরে যে কোনো কারণেই তাদের ভালো লাগার জন্য হোক বা যা হোক কারণেই সেটাকে ডাবল সিডি করা হয়েছিল। তবু অনন্ত জাগে ভলিউম 1, তবু অনন্ত জাগে ভলিউম 2। তবে এই কাজটি করবার সময় আমার ব্যক্তিগত কিছু অনুভূতি বা অভিজ্ঞতার কথা বলি। প্রায় 3-4 মাস রবীন্দ্রনাথের সঙ্গে, আক্ষরিক অর্থে তার লেখার সঙ্গে ঘর করেছিলাম। রবীন্দ্রনাথের বিভিন্ন পরিবেশে, বিভিন্ন সময়ে তার জীবনে মৃত্যু এসেছে, কারণ মৃত্যু অবধারিত প্রত্যেকের জীবনে, মৃত্যুর দুঃখও অবধারিত। সেই দুঃখকে তিনি কিভাবে কাটিয়ে উঠেছেন, সামাল দিয়েছেন, তা কিন্তু আমাদের কাছে আমাদের জীবনে দৃষ্টান্ত স্বরূপ হতে পারে। আর সেই জন্যেই এই সিডিটাতে একটা ট্যাগলাইন করেছিলাম, শোক থেকে উত্তরণের দিশা। আমাদের প্রত্যেকের জীবনে শোক কোনো না কোনো সময় আসবেই, তখন সেখান থেকে যেন উত্তরণের একটা দিশা পাওয়া যায়, সেই কথা ভেবেই এই ট্যাগলাইনটি করা হয়েছিল। রবীন্দ্রনাথের গান এবং তার সঙ্গে তার কথা, তার লেখা, সেগুলো দিয়েই সাজানো হয়েছিল এই সিডিটা। তবে একটা জিনিস বলি যে এই কাজটা করবার সময় যেটা বুঝেছিলাম, রবীন্দ্রনাথের ভাষাতে, জন্ম মৃত্যু দোহে মিলে জীবনের খেলা, যেমন চলার অঙ্গ পা তোলা পা ফেলা। আরও অনেক কথা বলার ইচ্ছে ছিল বা ইচ্ছে রইল পরবর্তীকালে, কারণ আজকে সময় আমাকে কিন্তু বলছে আমার যাওয়ার সময় হয়েছে। এই মুহূর্তে ফিরে আসবো আবার রবিবার। আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে, আর একটু পরেই অরুণিমা আসবে আপনাদের কাছে ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আজ শেষ করব স্বাভাবিকভাবেই নিয়ম মতো বন্দে মাতরম এই গান দিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আগামীকাল 22 শ্রাবণ, সেই সময় রবীন্দ্রনাথের মনন স্মরণের মধ্যে দিয়ে আমরা যেন নতুন নিজেদের অস্তিত্বকে আরও প্রকাশিত, বিকশিত করতে পারি, সেটাই আমরা কিন্তু প্রার্থনা করব। বন্দে মাতরম দিয়ে শেষ করছি আজকের চিরন্তনী, শুক্রবারের চিরন্তনী।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

প্রভাত বিনায়ে আমি অর্পিতা আপনাদের সাথে কথা হবে আজকে এমন এক সাহিত্যিককে নিয়ে যিনি কল্লোল যুগের প্রতিনিধিত্ব করতেন এবং তাকে আমরা নানানভাবে পেয়েছি। আজ তার জন্মদিনে স্মরণ করব সেই সাহিত্যিককে, কিন্তু তিনি কে গানের ওপারে এসে বলছি।

আজকে যখন আমরা কথা বলছি, ঠিক সেই সময়ে আমরা যদি দেখি যে এই দিনটি 1905 সালের 7ই জুলাই আপামর বাঙালি স্তব্ধ বিস্ময়ে বঙ্গভঙ্গের সরকারি সিদ্ধান্তের খবর যখন 1905 সালের 7ই জুলাই যখন আপামর বাঙালি স্তব্ধ বিস্ময়ে বঙ্গভঙ্গের সরকারি সিদ্ধান্তের খবর যখন পড়ছিল সকালের কাগজে, তখন কলকাতার গোয়া বাগানের 4 নম্বর রাধানাথ বোস লেনে সেই দিনই জন্মগ্রহণ করেছিলেন প্রবোধ কুমার। বাবা রাজেন্দ্রনাথ সান্যাল এবং মা বিশ্বেশ্বরী দেবী 4 মাস বয়সেই যখন প্রবোধ কুমার তার বাবাকে হারালেন, সচ্ছল পরিবারটিতে নেমে এসেছিল চরম আর্থিক বিপর্যয়। অনিশ্চিত হয়ে পড়েছিল স্ত্রী সন্তানদের ভবিষ্যৎ। অবস্থা সামাল দিতে দিদিমা দ্রাক্ষাময়ী দেবী গোটা পরিবারকে নিয়ে এলেন শ্যামবাজারের নিজেদের বাড়িতে। মামাদের সংসারে স্থান হয়েছিল এবং দিদিমার প্রভাব প্রভাত কুমারের জীবনে ছিল অনেকখানি জুড়ে, এবং সেই স্বাধীন চেতা দিদিমার মধ্যে প্রবোধ কুমার দেখেছিলেন স্বাধীনভাবে বাঁচার প্রথম প্রকাশ, এবং মা বিশ্বেশ্বরীর কাছে পেয়েছিলেন সাহিত্য পাঠের প্রথম আস্বাদ। আসলে 1905 সালের যখন বঙ্গভঙ্গ আন্দোলন তুঙ্গে, ঠিক সেই সময়ে কল্লোল যুগের প্রথিত যশা সাহিত্যিক প্রবোধ কুমারের জন্ম। কল্লোল পত্রিকা গোষ্ঠীর সাহিত্যিকদের মধ্যে তিনি প্রথিত যশা, বলতে গেলে তবুও তিনি ওই গোষ্ঠীর শরিক বলতে নিজেকে একেবারেই পছন্দ কিন্তু করতেন না। তাকে নিয়ে আরও কথা হবে কিন্তু গানের ওপারে।

প্রবোধ কুমার বোধহয় জন্ম মুহূর্ত থেকেই নিজেকে মনে করতেন, তিনি বলতেনও যে সর্বপ্রকার সামাজিক শাসনের বিরোধী, জন্ম থেকে নিহিলিস্ট, জীবন ধর্মে ভেগান। কল্লোল গোষ্ঠীর অন্যতম হয়েও এই গোষ্ঠীর শরিক বলতে পছন্দ করতেন না, এবং কল্লোল সাহিত্যিকদের যে অনুপ্রাণিত করেছিল বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপীয় সাহিত্যের নীতি প্রত্যয়, তা কিন্তু প্রবোধ কুমার কাটিয়ে উঠেছিলেন। কল্লোল পত্রিকায় তার মার্জনা গল্পটি প্রকাশিত হয়েছিল 1923 সালে। তারপরে তার সাহিত্য সাধনাকে যদি আমরা দেখি, বিচিত্র পথগামী হয়ে উঠেছিল। তিনি চিরপরিব্রাজক এবং চিরতীর্থপথিক সাহিত্যিক। বলেছিলাম 1905 সালের 7ই জুলাই যখন আপামর বাঙালি স্তব্ধ বিস্ময়ে বঙ্গভঙ্গের সরকারি সিদ্ধান্তের খবর পড়ছে, ঠিক সেই সময় তার জন্ম। যেহেতু বঙ্গভঙ্গের সময়ে জন্ম, অদ্ভুত এক দৃঢ়তা, অদ্ভুত এক প্রতিভা তার মধ্যে ছিল। দিদিমার কাছে বড় হওয়া আর মায়ের কাছ থেকে সাহিত্যর প্রথম পাঠ, 4 বছর বয়সে ভাগলপুরে পিসিমার বাড়ি বেড়াতে যাওয়া, প্রথম পরিব্রাজক হওয়ার প্রথম সোপান বলা যেতেই পারে। এই যে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা তাকে ভীষণ আনন্দ দিয়েছিল, এবং দিদিমার মুখে কাশির গল্প শুনে দুপুরবেলা সবার অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন কলকাতার পথে হেঁটে কাশি যাওয়ার রাস্তা খুঁজে নিতে। তাকে আবারও উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে এক পাহাড়াওয়ালা বাগবাজারে তাদের বাড়িতে ফেরত দিয়ে আসেন। শৈশবে প্রতিদিন মাকে দেখতেন প্রহ্লাদ চরিতে ডুবে থাকতে। চালতাবাগানে রঘুপণ্ডিতের পাঠশালায় 3 পয়সার একখানা স্লেট, 1 পয়সার 2 পেন্সিল, বর্ণ পরিচয় 1 পয়সা, বোধোদয় 1 পয়সা, একানা পণ্ডিতের প্রণামী দিয়ে ছোট্ট প্রবোধকে ভর্তি করিয়ে দিয়েছিলেন দিদিমা। কিন্তু পুটিবাগানের সংকীর্ণ পথ দিয়ে বর্ষাকালে শীত শীত ভাব, কাজে জড়তা, থই থই জল পেরিয়ে পাঠশালায় যেতে যেতে যখন তা সর্বাঙ্গ বিয়ে বর্ষার ধারা নেমেছে, চোখ বন্ধ করে তিনি ভেবেছেন সবাই থাকুক আশ্রয়ে সুখে থাকুক, তাকে বেরিয়ে পড়তেই হবে। কারণ তার অন্ত নিহিত প্রাণচেতনার সঙ্গে যোগ রয়েছে বাইরের বর্ষার জলে দাঁড়ানো পথের, দুর্যোগের আরও ইদিগন্ত জোড়া কাতর ভাবটির। এই যে চিরপরিব্রাজক চিরপথিক, সেই ছোটবেলা থেকে আসলে যারা পথিক হন বা পরিব্রাজক হন তারা বোধহয় এই রকমই থাকেন।

স্কটিশ চার্চ স্কুলে ভর্তি হলেন বিনা বেতনের ছাত্র হিসেবে। দিদিমার বাড়ি বিক্রি হয়ে যাওয়ায় বিরাট একান্নবর্তী পরিবার ততদিনে ছিটকে পড়েছে শহরের নানান প্রান্তে। আর্থিক অনটন, আশ্রয়ের সন্ধান, প্রবোধের ভাড়া বাড়ি বদলাতে হয়েছে বেশ কয়েকবার। তিন পয়সার এক দিস্তে কাগজ কিনে চালাতে হতো তিন মাস। বন্ধু হিসেবে পেয়েছিলেন রবীন্দ্রনাথ সরকারকে। হাতে এসেছিল হাসি খুশি ছবি ও গল্প, দাদামশায়ের থলের মতো বই যা তার মনে কল্পনার ফানুস উড়িয়েছিল। শিল্পসৃষ্টির প্রথম প্রেরণা অঙ্কুরিত হয়েছিল মনে সেই স্কুল থেকেই। রামায়ণ মহাভারত যেমন তাকে চিরকালীন সাহিত্যের পরিচয় দিয়েছিল, তেমনি বাইবেল কোরআন সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধার আসনটিও পেতে দিয়েছিল। দশ বছর বয়সে চুচুড়ায় মেজমশাইয়ের বাড়িতে গিয়ে পড়ে ফেলেছিলেন জলধর সেনের হিমালয় এবং ডক্টর সোয়েন হেডিনের ট্রান্স হিমালয়ান্স, এই দুটি বই। হিমালয়কে দেখার প্রবল ইচ্ছে সেই বয়সেই, ফলে একদিকে কখনো ঘুরিয়ে উড়িয়ে, কখনো ঝন্টু মাস্টারের টিকি ধরে টেনে স্কুল থেকে বিতাড়িত হয়ে, কখনো দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়ে, অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে চিত্তরঞ্জন দাসের আহ্বানে জেল খেটে যখন কৈশোর পেরিয়ে যৌবনে পা রেখেছেন, অন্যদিকে তেমনি মাইকেলি ঢঙে প্রয়াত পণ্ডিত মশাইয়ের জন্য শোকগাথা লিখে বাংলার ছোটলাটের হাত থেকে তামার মেডেল নিয়ে শঙ্খ পত্রিকায় প্রথম প্রবন্ধ লিখে দিদিমার জন্য লুকিয়ে শ্যামাসঙ্গীত রচনা করে কবিতা গল্প লেখার নেশায় বোধ হয়েছেন। বাড়িতে বৌদিদি যখন সেই নেশা ছাড়াতে তাকে দিনের বেলায় নানা কাজে ব্যস্ত রাখতেন আর রাতে ঘরে আলো জ্বালাতে দিতেন না খরচ কমানোর অজুহাতে, তাই বিকেল হলে তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে যেতেন শিয়ালদহ রেল লাইনের ধারে শান বাঁধানো একটি জায়গা খুঁজে নিয়ে একা বসে লিখ, এবং একা বসে লিখতে লিখতে পাশ দিয়ে যখন ট্রেন বেরিয়ে যেত ঝমঝমিয়ে, তিনি লিখে যেতেন তার পাশে দেখা জানা কান্না হাসির দোলদোলানো মানুষের নানান কাহিনী। আমি অর্পিতা, প্রভাত বিনায়, আপনাদের বেতার বন্ধু সাহিত্যিক প্রবোধ কুমার সান্যাল, তার জন্মদিনে তাকে নিয়ে হচ্ছে কথা।

গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.

রবীন্দ্রনাথকে দেখার অভিজ্ঞতা প্রবোধ কুমারের জীবনে একেবারে ধূমকেতুর মতো। যখন সিটি কলেজের ছাত্র 1922 সালে কাশীতে প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে খুব কাছ থেকে দেখলেন রবীন্দ্রনাথকে, পড়াশোনা মাথায় উঠল, মনে হলো গল্প লিখতে না পারলে জীবন বৃথা, অবহেলিত অপমানিত নিপীড়িত মানুষের গল্প। সেই সব গল্প এক বন্ধুর হাত ধরে এসে পড়ল সোনার বাংলা মজলিশ কল্লোল পত্রিকার সম্পাদকদের হাতে। কল্লোল পত্রিকায় ছাপা হলো মার্জনা গল্পটি। গল্প লেখার পাশাপাশি ব্যবসা করে রোজগারের চেষ্টা চালিয়েছেন, এমনও করেছেন মাছের ব্যবসা। এখন যেটি সল্টলেক, তখন ছিল লবণ হ্রদ, সেই অঞ্চলে মাছের ব্যবসা করেছেন। শিয়ালদহ লাইনি ট্রেনের কামরায় ফেরি করেছেন বিচিত্রা পত্রিকা, অতুলপ্রসাদ সেনের উত্তরা পত্রিকার ক্যানভাসার হয়ে ঘুরেছেন বিহারে, আলমবাজারের জুট মিল, শ্রীরামপুরের ডাকঘর, বারাণসীর ইন্ডিয়া প্রেসে চাকরি করেছেন। তারই মধ্যে মাধুরী দেবী ছদ্মনামে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের স্থান শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে করুণাময়ী পদকও পেয়েছেন। ছোট থেকেই শরীর ছিল মজবুত, পরিশ্রম করতে অক্লান্ত, ভ্রমণের ধকল অনায়াসে সামলেছেন, মাকে নিয়ে তীর্থ করতে বেরিয়ে পড়েছেন হরিদ্বারের পথে, দেখেছেন হিমালয়। আবারও কলকাতায় ফিরে কয়েক মাসের মধ্যে বন্ধুকে নিয়ে বেরিয়ে গেছেন রেঙ্গুন, তৎকালীন রেঙ্গুন বর্মা, এখন যেটি মায়ানমার। এইভাবে একদিন সৈন্যবাহিনীতে চাকরি নিয়ে চলে গিয়েছেন উত্তর পশ্চিম সীমান্তে রাওয়ালপিণ্ডির মারি পাহাড়ে। সেইখানে চাকরি করার ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই বেরিয়ে পড়তেন পাহাড়ি পথে, রাওয়ালপিণ্ডি, চিত্রল, পেশোয়ার, এই সমস্ত জায়গায় লক্ষ্য করতেন পাঠান মানুষদের আচার আচরণ, খাওয়া দাওয়া। 1928 সাল প্রথম উপন্যাস যাযাবর প্রকাশিত হল। আসলে মানুষটি ছিলেন একেবারে যাকে ওই যে আমরা বলি বহুমুখী প্রতিভার অধিকারী।

যখন 1928 সালে যাযাবর প্রকাশ পেল, তার পরবর্তী বছরগুলিতে দিদিমার মৃত্যু, প্রিয়জনদের মৃত্যু তাকে একেবারে একলা করে দিয়েছিল। কল্লোল প্রবাসী, কালী কলম, উত্তরা ইত্যাদি বড় বড় পত্রপত্রিকায় গল্প প্রবন্ধ প্রকাশের সূত্রে সমকালীন সমস্ত বড় বড় সাহিত্যিকদের সাথে পরিচয় ঘটতে থাকে। একসময় তার লেখা নজরে পড়ে স্বয়ং রবীন্দ্রনাথের। দার্শনিক প্রবন্ধ নিশিপদ্ম ও কলরব গল্প দুটি পড়ে তিনি প্রবোধ কুমার সম্পর্কে কৌতূহলী হয়ে পড়েন। পরিচয় পত্রিকায় প্রবোধ কুমারের লেখা নিয়ে মূল্যবান মতামত দেন। ইতিমধ্যে সৈন্যবাহিনী চাকরি ছেড়ে প্রবোধ কুমার ফিরে এসেছেন কলকাতায়। ইচ্ছে লেখা নিয়েই বেঁচে থাকবেন। কল্লোলের অফিসে একদিন তাকে আড্ডা দিতে দেখে নরেন্দ্রদেব ধমকে বললেন, সাহিত্য করে কারো ভাত জোটে? খেতে না পেয়ে পথে পথে ঘুরবি? লেখকদের দুর্দশা দেখতে পাচ্ছিস না চারিদিকে? তোরা তো সামান্য, রবি ঠাকুরের বই কখনা বিক্রি হয় বাজারে? কথাগুলো প্রবোধ কুমারকে ছুঁয়েছিল। একে একে বন্ধ হতে থাকা কল্লোল, কালী কলম, ধূপছায়া ইত্যাদির মতো পত্রপত্রিকা তৎকালীন বাংলা সাহিত্যের উদীয়মান লেখকদের কোণঠাসা করে দিচ্ছিল। সাহিত্যের আড্ডাগুলি বন্ধ হয়ে যাওয়ায় তার সঙ্গে দেখা হচ্ছিল না হেমচন্দ্র বাগচী, প্রমথনাথ বিশি, সুবোধ রায়, জীবনানন্দের মতো কবি সাহিত্যিকদের। এবং সেই সময় তিনি বলছেন, তার নিজের সম্বন্ধে অত্যন্ত উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিলাম। বাঁধন নেই, আগল নেই, মানসিক প্রশান্তি নেই, এবং যার ফলে অদ্ভুত অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম যেখানে সেখানে। সেই সময় লিখতে বসতেন, বাহ্য জ্ঞান লোপ পেত, এমনও হয়েছে। কখনো কখনো লিখতে লিখতে তেঁতুল বিছের কামড় খেয়েছেন, তবুও ভ্রুক্ষেপ না করে লিখে গিয়েছেন। এইভাবেই তার লেখক

জীবন, এবং সেই লেখক জীবনে রয়েছে কত না গল্প, কত না লেখা। এবং তিনি বুঝেছিলেন যে লেখা দিয়ে তাকে এই যে জীবন যাপন সেই সময় কত কঠিন ছিল, আর পরিব্রাজক হিসেবে তার শুরু মাত্র বলা যেতে পারে এমনই একটা পরিস্থিতিতে সেই ছোটবেলা থেকে। কিন্তু মূলত তার এমন একটা ঘটনার কথা বলি, মাত্র 65 টাকা পকেটে নিয়ে রওনা দিয়েছিলেন কাশী হয়ে কেদার বদ্রীর দিকে, বয়স তখন 27। এবং 1932 সালের সেই ঘটনার কথা বলছেন যে 644 কিলোমিটার পায়ে হেঁটে পরিক্রমা করেছিলেন, ঋষিকেশ থেকে আরম্ভ করে আলমোড়া হয়ে রানীক্ষেত পার্বত্য শহরে। এবং সেখানেই এই যে বিখ্যাত তার লেখা মহাপ্রস্থানের পথে, যা তাকে পাকাপাকিভাবে বাংলা সাহিত্যে জায়গা করে দিয়েছিল, এবং বাংলায় যে ভ্রমণ সাহিত্য সেই ভ্রমণ সাহিত্যের গতিমুখকে বদলে দিয়েছিল। সাধারণ পাঠক থেকে শুরু করে প্রমথ চৌধুরী, সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এমনকি রবীন্দ্রনাথও মুগ্ধ হয়েছিলেন। তোমার লেখা শাস্ত্রিক পথ দিয়ে নয়, ভৌগোলিক পথ দিয়ে নয়, মানুষের পথ দিয়ে, তিনি বলেছিলেন। কত শতাব্দী ধরে দুঃসাধ্য সাধনরত মানুষের দুর্গম যাত্রার প্রয়াস নিরবিচ্ছিন্ন বয়ে চলেছে, এই তীর্থযাত্রা তারই পথিক। এবং প্রবোধ কুমারকে নৈরাশ্য নৈরাজ্যবাদী থেকে প্রকৃতির উপাসকে পরিণত করেছিল, তিনি হয়ে উঠেছিলেন পেগানিস্ট। এবং এই যে তার হিমালয় প্রেম, সেই হিমালয় প্রেম থেকে আমরা পাই দেবাদাত্তা হিমালয়, উত্তর হিমালয় চরিত, গঙ্গাপথে গঙ্গোত্রী, দেশ দেশান্তরে ভ্রমণ ও কাহিনী, ইতস্তত পায়ের দাগ, হিমালয়ের শিখরে হিমালয় এসেছে। আর হিমালয় অনুরাগ থেকেই প্রতিষ্ঠা করেছিলেন হিমালয়ান ইনস্টিটিউট। আসলে হিমালয় তাকে বরাবর করেছে আকর্ষণ।

প্রবোধ কুমার সান্যাল চিরপরিব্রাজক এই সাহিত্যিকের কথা নিয়ে প্রভাত বিনায় আমি অর্পিতা ছিলাম। মনির মেলোডি নিয়ে ঠিক 8:30 মিনিটে আবারও কথা হবে আপনাদের সাথে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে আবারও চলে এসেছি এবং মনের মেলোডিতে কথা হবে কি নিয়ে। মনের মেলোডিতে কথা হবে আজকে যেহেতু ন্যাশনাল হ্যান্ডলুম ডে, আর আমাদের বাংলার তাঁতের শাড়ির গল্প। এই যে আমাদের বাংলার তাঁত শিল্প, সেই তাঁত শিল্প বহু প্রাচীন, এবং আজকের দিনটি আমাদের ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্বদেশী আন্দোলনের জন্য, এবং 1905 সালে এই দিনে স্বদেশী আন্দোলনের শুরু হয়েছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে। তারপরে 1906 সালে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে, এবং তার প্রধান লক্ষ্য ছিল যে ভারতীয় স্বদেশী বস্ত্রকে তুলে ধরা এবং ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের যে তৈরি কাপড় তাকে বর্জন করা। এবং সেই সময় থেকে আমাদের বাংলার তাঁত শিল্প কিন্তু জনপ্রিয় হয়ে ওঠে, এবং আমাদের সেই হারিয়ে যাওয়া, তারপরে যখন দেশ ভাগ হলো, নানান রকম অসুবিধেতে পড়লো আমাদের বাংলার তাঁত, এখনও পাওয়ার লুম এবং আরও অনেক রকম আধুনিক যন্ত্রপাতি আসার ফলে হাতে বোনা যে তাঁতের শাড়ি, নকশা করা যে তাঁতের শাড়ি, সেই হারিয়ে যাওয়া সেই বাংলার তাঁতের গল্প, তাঁতের শাড়ি বা বাংলার সেই শিল্পের গল্পের, আর এই যে মায়েদের যে শাড়ি, সেই শাড়ির যে কত গল্প লুকিয়ে আছে তার মধ্যে, সেই হারিয়ে যাওয়া বাংলার তাঁত শিল্পের গল্প নিয়ে আমরা আজকে থাকবো মনের মেলোডিতে। 9903055992 এই নম্বরে আপনারা আসবেন ঐতিহ্যশালী বাংলার সেই হারিয়ে যাওয়া তাঁত শিল্পের গল্প বলতে। এমন কিছু শাড়ি আছে যেই শাড়ি হারিয়ে গেছে বা সেই শাড়ির ডিজাইন হারিয়ে গিয়েছে। প্রত্যেকের বাড়িতে সেই ধরনের শাড়ি নিশ্চয়ই আছে, মায়েদের পরা, ঠাকুমাদের পরা, দিদিমাদের পরা। সেই শাড়ির পেছনে আছে মা দিদিমা ঠাকুমাদের অদ্ভুত এক স্নেহময় পরশ এবং আমাদের ইতিহাস ঐতিহ্য। সেই গল্প নিয়ে আমরা থাকব, আপনারা আসবেন আমার সাথে গল্প করতে।

এই যে রূপসাগরে মনের মানুষ, কাঁচা সোনা, সেই রূপসাগরে যদি ডুব দিই, দেখব এই যে বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প, তার ইতিহাস বহু বহু পুরনো, দেশভাগের বহু আগে, আরও আগে, অনেক আগে। আমরা সবাই বাংলার সেই তাঁত শিল্পের মসলিনের ইতিহাসের কথা জানি, যেটা ব্রিটিশ সরকারের সময়ে বলা হয় ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু বাংলার তাঁত তারও আগের থেকে পুরনো। টাঙ্গাইলের একটা প্রবাদ রয়েছে, নদী চর খালবিল গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গৌরবের ধন। আসলে টাঙ্গাইলের যে শাড়ি, সেই শাড়ির যারা তাঁতি ছিলেন তারা কিন্তু ঐতিহ্যবাহী মসলিন তাঁত শিল্পীদেরই বংশধর, এবং তাদের আদি নিবাস ছিল অবিভক্ত বাংলার ধামরাই এবং চৌহাটে। কিন্তু দেশ ভাগ হলো, তারপরে তারা কিন্তু চলে এলেন শান্তিপুরের খুব কাছেই ফুলিয়ায়, নতুন করে স্বপ্ন বুনতে শুরু করলেন। শান্তিপুর, ফুলিয়া, সমুদ্রগড়, ধাত্রিগ্রাম, বেগমপুর, ধনেখালী, এইখানে এরা অভিবাসী হিসেবে চলে এলেন। এবং সেই যে তাঁত শিল্পের একটা সুনিবিড় ইতিহাস আমাদের মা ঠাকুমাদের তারও আগে থেকে বাংলার ইতিহাসের সাথে জড়িয়ে আছে, এই যে শাড়িগুলি সেগুলি কিন্তু আমাদের ইতিহাস। আজকে কথা বলতে আসুন বাংলার সেই ঐতিহ্যবাহী তাঁতের গল্প, এবং সেই শাড়িগুলোর নকশা নিয়ে, সেই শাড়িগুলো নিয়ে আপনাদের কী স্মৃতি, এবং যারা যুক্ত আছেন এই ধরনের শাড়ি তৈরিতে তাদের কিছু গল্প আপনারা আমাকে জানান। যেমন সৌভিক লিখেছেন যে একটা সময় ছিল যখন আলমারি খুললেই দেখা মিলত ধনেখালী, টাঙ্গাইল, বেগমপুরী, শান্তিপুরী এই সমস্ত শাড়ির। মা ঠাকুমা দিদিমাদের আলমারিতে এসব শাড়ি শুধু পোশাক নয়, ছিল স্মৃতি, ভালোবাসা এবং বাংলার ঐতিহ্যের নীরব সাক্ষী। পুজোর সকাল, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, কোনো আত্মীয়ের বাড়ির নিমন্ত্রণ, এই সমস্ততে মা ঠাকুমারা যত্ন করে বার করতেন শাড়ির ভাঁজে ভাঁজে আতরের গন্ধ, সংসারের গল্প, জীবনের স্মৃতি। আজ আধুনিকতার ভিড়ে সেসব শাড়ির অনেক কিছুই হারিয়ে গিয়েছে, ধনেখালির সরল সৌন্দর্য, বেগমপুরীর মাটির টান, শান্তিপুরের নিখুঁত বুনন, গরদের শুভ্র আভিজাত্য, সবই যেন স্মৃতির পাতায়। তবু বাংলার তাঁত কখনো পুরনো হয় না। এই শাড়িগুলি শুধু সুতোয় বোনা নয়, এতে বাংলার মাটি, নদী, মানুষের পরিশ্রম, প্রজন্মের পর প্রজন্মের ভালোবাসা সেই তাঁতের শাড়ির মধ্যে যেন লুকিয়ে রয়েছে। মা ঠাকুমার আলমারির সেই ঐতিহ্য আমাদের সাংস্কৃতিক পরিচয়ের এক অমূল্য সম্পদ। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন, এই যে তাঁত শিল্পের যে গৌরব, এই যে আমরা বলি না মা ঠাকুমারা যেইভাবে শাড়ি পরতেন আটপৌড়ে, আটপৌড়ে শব্দটা কিন্তু এসেছে আটপুর, আঁতপুর বলে একটি জায়গা থেকে। আঁতপুরও সমৃদ্ধশালী এক বয়ন শিল্পকেন্দ্র, সেই আঁতপুরের শাড়িকে বলা হতো আঁতপুরে, সেখান থেকে আটপৌড়ে। এরকম নানান গল্প নিয়ে আমিও থাকব, আর আমাদের সেই ঐতিহ্যবাহী তাঁত শিল্পের গল্প বা শাড়ির গল্প, পুরনো শাড়ির ডিজাইনের গল্প, আর শাড়িকে নিয়ে যারা সবসময় শাড়ি পরতেন সেই দিদিমা, ঠাকুমা, মা, মাসিমা, এদের যে গল্প শাড়ি নিয়ে তাদের ভালোবাসা, শাড়ি নিয়ে তাদের প্রেম। শাড়ি কিন্তু নারী এবং শাড়ি উভয়ের মধ্যে অসীম প্রেম। সেই নস্টালজিয়া নিয়ে আপনারা আসুন বাংলার সেই হারিয়ে যাওয়া তাঁত শিল্পের গল্প করতে।

আমরা বোধ হয় অনেকেই জানি না যে শান্তিপুরের শাড়ি আমাদের অত্যন্ত গৌরবের, মেধা সম্পত্তি অধিকার মানে অধিকার সুরক্ষার জন্য যে জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন, সেটা কিন্তু পেয়েছে। এবং অনেকেই বোধ হয় জানেন না বাংলার ঐতিহ্যবাহী তিনটি শাড়ির কিন্তু জিআই ট্যাগ রয়েছে, সেটি হচ্ছে বালুচরি, ধনেখালি এবং শান্তিপুরী। এই তিনটি শাড়ির কিন্তু জিআই ট্যাগ রয়েছে। আসলে কয়েক শতকের ঐতিহ্য জড়িয়ে আছে এই শাড়িগুলির বুননে, এই শাড়িগুলির সুতো নির্বাচনে, এই শাড়িগুলির নকশায়। এবং এই নকশার যে গল্প এবং শাড়িগুলির বিভিন্ন ধরনের বুননের গল্প, তার মধ্যে রয়েছে কয়েক দশকের নয় কয়েক শতকের ইতিহাস। বাংলার ইতিহাসের সাথে, স্বদেশী আন্দোলনের সাথে বাংলার তাঁত যুক্ত। দীপঙ্কর মাল লিখেছেন গঙ্গাধরপুর হাওড়া থেকে, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। তাঁত শিল্প বাংলার এক ঐতিহ্যবাহী হস্তশিল্প।

নদিয়ার শান্তিপুর, বাঁকুড়ার বিষ্ণুপুর, হুগলির তাঁতশিল্প পৃথিবী বিখ্যাত। শান্তিপুর ফড়িয়া, জ্যামিতিক নকশা এবং টাঙ্গাইল শাড়ি বিখ্যাত। বাঁকুড়া জেলার পৌরাণিক কাহিনীর বালুচরি, স্বর্ণচরি আর বেগমপুরী শাড়ি, এগুলি বাংলার গর্ব। আপনারা আসুন, এই যে তাঁতের শাড়ি, শুধু শাড়ি নয়, শুধু নকশা নয়, শুধু বুনন নয়, একটা ইতিহাস, স্বদেশী আন্দোলনের ইতিহাস। বঙ্গভঙ্গের পরে যখন স্বদেশী আন্দোলন শুরু হলো, তারপরেও কিন্তু বাংলার তাঁতশিল্প বিভিন্ন বিপর্যয়ের মুখে পড়েছে, যখন পাওয়ার লুম এলো এবং সেই পাওয়ার লুমের সাথে হ্যান্ডলুম লড়াই করতে গিয়ে পিছিয়ে পড়ল, তখনও কিন্তু তারা লড়াই করেছে, করে আবারও ফিরে এসেছে। কারণ এই লড়াই অসম হলেও, কারণ যন্ত্রের সাথে মানুষের লড়াই অসম হলেও, কিন্তু বাংলার তাঁতশিল্প কখনো হারিয়ে যায়নি, কারণ আমাদের সেই সুনিবিড় ইতিহাস। আর শুধু ইতিহাস নয়, ওই যে বললাম, মা জেঠিমা, কাকিমা, পিসিমা, মাসিমা, দিদিমা, ঠাকুমা, প্রত্যেকের অদ্ভুত মায়া মমতা জড়িয়ে রয়েছে সেই আটপৌড়ে শাড়িগুলোর মধ্যে।

বাংলার ঐতিহ্যবাহী তাঁতের গল্প। আর এই তাঁতের শাড়ির যে নানান নকশা, তার গল্প, বুননের গল্প, এবং এই শাড়িগুলো শুধু যে আমাদের বাড়িতে পড়ার জন্য নয়, তার পেছনে স্বদেশী আন্দোলনের ইতিহাস জড়িয়ে আছে। সব কিছু নিয়ে আপনারা কথা বলতে আসবেন, কিন্তু সংবাদ বিরতিতে যেতে হবে ঠিক 9টায়। তারপরে আবারও মনের মেলোডি নিয়ে আমি অর্পিতা আপনাদের সাথে থাকবো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
2: মনের মেলোডিতে কথা হচ্ছে বাংলার শাড়ি নিয়ে, হারিয়ে যাওয়া তাঁতের শাড়ি নিয়ে। এবং আমরা জানি এই যে তাঁতের শাড়ি হারিয়ে যাওয়া, সেই তাঁত শিল্প বা নতুন করে তাকে আবারও ফিরে দেখা তাঁতের শাড়ির সেই গৌরবকে, কারণ আজকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে এবং আমরা সেই নিয়ে কথা বলছি। এবং এই যে শাড়ির যে ডিজাইন, শাড়ির যে নানান ধরনের শাড়ি পরার যে স্টাইল, এবং শাড়ির মধ্যে এমন এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে বাংলার শাড়ির যেগুলি আমরা জানি যে অদ্ভুত অদ্ভুত তার নাম আছে। যেমন চিরন্তন একটি শাড়ি আছে, তার নাম পাঁচা পেরের শাড়ি, এবং সেই শাড়ির ডিজাইনে অদ্ভুত একটা অন্যরকম ব্যাপার আছে। এবং এই ধরনের শাড়ি এখন কিন্তু হারিয়ে যাচ্ছে, এবং সেই শাড়িটির বৈশিষ্ট্য কীরকম, যে সেই শাড়িটির ডিজাইন একদম অন্য ধরনের হয়। শাড়ির ডিজাইনটা কীরকম হয় সেটা নিয়ে তো গল্প বলবো, কিন্তু তার আগে এই শাড়িটি নিয়ে কিন্তু একটি বিখ্যাত গান আছে। সে গানটি আগে শুনেনি, যে গানটির মধ্যে কিন্তু এই পাঁচা পেরে শাড়ির গল্প লুকিয়ে আছে, মানে ডিজাইনের গল্প।
3: এবার মূলে সুতো হব

এই যে পাছাপেরি শাড়ির কথা মান্না দে বলছেন, আর মৌচাক সিনেমার এই যে বিখ্যাত গানটিতে উত্তম কুমার ডিপ দিচ্ছেন,

ধরিত্রী চ্যাটার্জি যে শাড়িটি পরে রয়েছেন সেই শাড়িটি কিন্তু পাঁচাপেরের শাড়ি, এবং সেই শাড়িটির কী বৈশিষ্ট্য, সেই শাড়িটির মাঝখান বরাবর একটি পাড় রয়েছে যেটি ঠিক নারী দেহের ঠিক মধ্য ভাগটিকে আবরণ করে থাকে, এবং অদ্ভুতভাবে তিন পাড়ের শাড়ি। আমরা শাড়ির দুটো পাড় দেখি, কিন্তু এটি তিন পাড়ের শাড়ি এবং প্রান্তিক মানবীর শাড়ি হয়ে দাঁড়ায়। এবং আমরা এখন যতই নব্য আধুনিক হই না কেন, এই পাঁচা পেরে শাড়ি কিন্তু বাংলার চিরন্তন একটা পুরনো শাড়ির ডিজাইন, তো বাংলা তাঁতের শাড়িতে দেখা যায়। তো এইরকম অনেক ধরনের শাড়ির ডিজাইন আমরা ভুলতে বসেছি, সেটা একটু গানে গানে আপনাদের মনে করালাম। লিখেছেন কার্তিক মণ্ডল, দাউদপুর সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে। বাংলার তাঁত শিল্প একসময় আমাদের ঐতিহ্য সংস্কৃতি গৌরবের অন্যতম পরিচয়। তাঁতিদের দক্ষ হাতে বোনা শাড়িতে ফুটে উঠতে বাংলার মাটি, নদীয়ার মানুষের জীবন কথা। যান্ত্রিক উৎপাদন বাজারের প্রতিযোগিতায় সেই শিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। অনেক তাঁতি এই জীবিকার অভাবে পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। ঐতিহ্যবাহী তাঁতের শাড়ির কদর ব্যবহার আগের তুলনায় অনেক কমেছে। বাংলার তাঁতের শাড়ি শুধু পোশাক নয়, আমাদের ইতিহাস সংস্কৃতির জীবন্ত প্রতীক। এই ঐতিহ্য রক্ষা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের গৌরবকে সংরক্ষণ করা। তারপরের বার্তায় যাই, যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, হারিয়ে যাওয়া তাঁত শিল্প, প্রাচীন নিপুণ হস্তশিল্প বিশ্বজুড়ে সমাদৃত, যদিও হারিয়ে যায়নি। আমরা নব্য আধুনিক হয়েছি, কিন্তু আমরা জানি আবারও এই তাঁতের শাড়ির ব্যবহার কিন্তু আবারও ফিরছে। ঔপনিবেশিক শোষণ, আধুনিক যন্ত্রপাতির আক্রমণ, উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে হয়তো চলে যেতে পারে আমাদের মা ঠাকুরমা শান্তিপুর ধনেখালীর ঐতিহ্যবাহী তাঁত বস্ত্র ব্যবহার করতেন। বাড়ির সবাইও এখনও এই ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ধরে রেখেছেন। চলে যাই তার পরের বার্তায়, শুভ বৃষ্টি ভেজা সকাল, এবং আমি নিজে একে ভাগ্যবান মনে করি যখন আমার মা এবং আমার এবারে পুজোতে শান্তিপুরে তাঁতের শাড়ি কিনে দিবি মা যখন বলেন, আমার খুব ভালো লাগে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ লিখেছেন এই বার্তা, লিখেছেন তার পরের বার্তা লিখেছেন সুব্রত মাল, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। স্বদেশী বস্ত্র আমাদের অস্ত্র, পরলে নারী তাঁতের শাড়ি রকমারি রং বাহারি, ধনেখালী বেগমপুরী বালুচুরি স্বর্ণচুরি শান্তিপুরি তাঁতের শাড়ির ঐতিহ্য গল্প, তাঁত আমাদের বাংলার কুটির শিল্প। আরও বার্তা রয়েছে, কিন্তু গানের ওপারে এসে আবারও আপনাদের বার্তা পড়বো।

নমস্কার দিদি ভাই, সুপ্রভাত। ছোট থেকেই শুনে আসছি বাংলার তাঁতের শাড়ি, মা দিদা ঠাকুমার পরনে দেখেছি সেই অসাধারণ ঐতিহ্যের সুন্দর বুনন। দাদু কলকাতা থেকে আসতেন, হাওড়ার মঙ্গলাহাটে কিনে নিয়ে যেতেন ধনেখালী, টাঙ্গাইল, শান্তিপুরি কত রকমের শাড়ি। দুচোখ ভরে দেখতাম কি সুন্দর তার বুনন। তাঁতের শাড়ি পরতে ভালোবাসি, তাঁত শিল্প এক ঐতিহ্যবাহী বাংলার গর্ব। কবি তো কবেই লিখে গেছেন, বাঁয়ের দাম ওটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। রমা রায় লিখেছেন ডি রোড দাসনগর হাওড়া 5 থেকে। তারপরের বার্তায় চলে যাই দিদি ভাই, আমি যে এলাকাতে থাকি সেখানে বহু তাঁত শিল্পী আছেন, তাঁত শিল্প রয়েছে, নিজের হাতে তাঁতের শাড়ি তৈরি হয়, যার মধ্যে আমি নিজে একজন। নিজের হাতে বাংলা তাঁতের শাড়ি তৈরি করে 30 বছর হয়ে গেল এই কাজের সাথে আমি যুক্ত। আমার বংশের পূর্বপুরুষরাও এই কাজে যুক্ত ছিলেন। মূলত আমি ধনেখালী শাড়ি তৈরি করি। এখন বাজারে পাওয়ারলুম আসাতে আমাদের এই হস্তশিল্প অনেকটাই ক্ষতির মুখে পড়েছেন। আর আপনি যে আটপুরের কথা বললেন, সেটি আমাদের বাড়ির খুব কাছে, দ্বারহাটা হরিপাল হুগলি থেকে। হ্যাঁ, এই যে আটপুরের কথা লিখেছেন উত্তমদা, সেই আটপুরের থেকেই কিন্তু আটপৌরে, মানে আতপুর আটপুর, আর সেইখান থেকে আটপৌরে, মানে যেভাবে মা জেঠিমারা ঠাকুমারা দিদিমারা যে শাড়ি পরে আমরা দেখি এখনও বনে দেবাড়ির মহিলারা পরেন, বিশেষ করে দুর্গাপুজোর বিসর্জনের দিন, বিজয়ের দিন যেভাবে বরণ করা হয় যেই শাড়ি পরে, মূলত দেবীকে বরণ করা হয় যেইভাবে শাড়ি পরে, সেটা হচ্ছে আটপৌরে স্টাইল। সেই আটপৌরের শব্দটা এসছে আটপুর থেকে, এবং সেই নিয়ে আমরাও গল্প করছি। তো একটা গানে চলে যাই, এবং বিজ্ঞাপন বিরতি গান এ সমস্ত মিটিয়ে এসে আবারও বাংলার তাঁতের শাড়ির গল্প হবে।

0: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
0: আর ইলেকট্রিক বিলের
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম। পিএম

শুভ বৃষ্টি ভেজা সকালে। উৎপল মুখোপাধ্যায় লিখেছেন মনের মেলোডিতে। আজকের বিষয়টি মজার এবং ইন্টারেস্টিং, কারণ এই বিষয়ে আমার নলেজ কম। আমার মা স্ত্রীকে নানান ধরনের তাঁতের শাড়ি পরতে দেখেছি, কিন্তু কখনো জানতে কৌতূহল হয়নি। তবে মা কাঁথা স্টিচের শাড়ি পরতে ভালোবাসতে। জানি শাড়ি তৈরি করা সহজ নয়, শিল্পীদের অনেক পরিশ্রম করতে হয়। তারপরে

এই যে নকশি কাঁথা, নকশি কাঁথার যে মান, নকশি কাঁথার যে সুন্দর করে যত্ন করে তৈরি করা, তার পেছনে যে অসম্ভব পরিশ্রম, তো সেই হাতে তৈরি জিনিস আজকে সেই জন্য ন্যাশনাল হ্যান্ডলুম ডে। স্বদেশি তাঁত বস্ত্র আন্দোলন, স্বদেশি আন্দোলন যেটি শুরু হয়েছিল মূলত কিন্তু 1905 থেকেই, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় থেকে, যে তার পরের বছর থেকে তুঙ্গে উঠেছিল যে বিদেশি বস্ত্র বর্জন করতে হবে, সেইখান থেকে শুরু এই স্বদেশি তাঁত বস্ত্র। আর উৎপল মুখোপাধ্যায় পুনা থেকে জানতে চেয়েছেন যে আমি কোন ধরনের শাড়ি পরতে ভালোবাসি। আমার আসলে হ্যান্ডলুম শাড়ির মধ্যে বেগমপুরী খুব পছন্দ, কারণ বেগমপুরী ভীষণ নরম এক ধরনের শাড়ি, যেটা গায়ে পুরো লেপটে থাকে। এই যে একটা লেপটে থাকার ব্যাপার, তার মধ্যে কোথাও গিয়ে একটা অদ্ভুত আরাম, অদ্ভুত স্নেহ, অদ্ভুত একটা আনন্দ বা ভালোবাসা লুকিয়ে থাকে, যেটা ওই যে আমরা সবসময় তো চাই কেউ আমাদেরকে ভালোবেসে জড়িয়ে লেপটে থাকুক, তো সেই শাড়িটার মধ্যেও কোথাও গিয়ে যেন বড় নরম, বড় ভালোবাসায় মোড়া। বাংলায় লুপ্তপ্রায় শাড়িদের মধ্যে প্রথমেই যেই নামটা আসে, ঢাকাই মসলিন, আর মধ্যবিত্তের নাগালের বাইরে, যা এখন আবারও বানানো হচ্ছে কিন্তু অত্যন্ত দামি। শাড়িটি বলা হয় যে এতটাই মসৃণ ছিল, একে বাতাসের সাথে তুলনা করে বলা হতো বোনা বাতাস, আংটির মধ্যে নাকি ঢুকে যেত। বালুচরি এসেছে বালুচার গ্রামের নাম থেকে, কিন্তু পুরো গ্রামটাই নদী গ্রাস করে নিয়েছে। বিষ্ণুপুরে বালুচরি তৈরি হলেও আসলে মুর্শিদাবাদের সেই বালুচর গ্রামের উন্নত রেশমি কাপড়ের সেই বুনন অনেকটাই হ্রাস পেয়েছে, ঠিক যেমন শান্তিপুরী ধনেখালির আগের মতন ভারী সুতোর নিখাত কোরা বডির যে না মান নেমে গেছে। মূলত নানান ধরনের কৃত্রিম এবং মিশ্রণ সুতো দিয়ে তৈরি হচ্ছে, যাতে মধ্যবিত্ত নিম্নবিত্তের নাগালের মধ্যে পাওয়া যায়, আর হ্যান্ডলুমের বদলে পাওয়ার লুমে তৈরি হচ্ছে, যাতে হ্যান্ডলুমের ব্যবহার কমে যাচ্ছে, যার ফলে পাওয়ার লুমে অনেক সস্তা, অনেক তাড়াতাড়ি, অনেক বেশি শাড়ি তৈরি হয়। হ্যান্ডলুমকে জনপ্রিয় করার জন্য, সমস্ত বৃত্তের মানুষের কাছে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, তবে আশা করি সেই ঐতিহ্য আবারও ফিরবে। নন্দারায় পোরেল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে লিখেছেন, আর অমিতাভ হোর লিখেছেন, মা ঠাকুমাদের তাঁতের শাড়ির কথার বলবার আগে মনে হয় শাড়ি পরবার চল তুলনামূলকভাবে অনেক কমে গেছে। তাঁতির বয়ান শুনেছি, মা ঠাকুমার শাড়ি পরা আঁচলে সংসারে চাবির গোছা বাঁধা একটি অন্যরকম ঐতিহাসিক পটচিত্র ছিল। ফুলিয়া শান্তিপুরে অনেক পরিবারই তাঁত শিল্পের ওপর নির্ভর করে থাকতেন, অনেকাংশে তারা এখন অন্য পেশায়। আর একটা আনুষ্ঠানিক মাত্রায় এসেছে, আর অমিতাভ হোর লিখেছেন কলকাতা 33 থেকে, যে এই তাঁত মানে বাংলার ঐতিহ্য দেশে বিদেশে, না দেশে বিদেশে তার প্রচার রয়েছে, তবে হ্যাঁ ঠিকই এখনকার আধুনিক নব্য প্রজন্ম শাড়িটা বোধ হয় একটু কম মানে পড়তে চায়। আরও অনেকগুলো বার্তা রয়েছে, সেটা নিয়ে আসবো কিন্তু গানের ওপারে।

আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। ঠিক আগামী 2-3 ঘন্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং খুব সাবধানে যাতায়াত করবেন কারণ আজকে একটি কর্মব্যস্ত দিন শুক্রবার। আবারও বলি, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। যারা যাতায়াত করছেন বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত দিনে, তারা একটু সাবধানে যাতায়াত করুন। অবশ্যই বর্ষাতি এবং ছাতা সঙ্গে তো রাখতেই হবে। ওই যে শানুদা তো গাইছেনই যে তুমি এলে না কেন এলে না, শ্রাবণেরও সন্ধ্যাবেলায় যেহেতু শ্রাবণ মাস বৃষ্টি হবেই এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আর এই যে যিনি এলেন না, আমাদের বাঙালিদের উৎসবে পার্বণে পুজোতে প্রেমে বাঙালি নারীদের কিন্তু শোভা পায় তাদের অঙ্গে শাড়ি। মানে বঙ্গ নারীর সবথেকে অসামান্য সৌন্দর্য হচ্ছে শাড়িতে, নারী শাড়িতেই অতুলনীয়।

প্রথম প্রেম সরস্বতী পুজো বা দুর্গা পুজো, আপনি যে কোনো পরিপ্রেক্ষিতে নারীকে দেখুন না কেন, শাড়িতে তাকে কিন্তু কল্পনা করা হয়। তাই এই গানটির সাথে কোথাও গিয়ে নস্টালজিক হতে হতে আমারও মনে হলো যে মানে শাড়ি আমাদের সাথে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। আমি অর্পিতা আপনাদের সাথে কথা বলছি মনের মেলোডিতে। লিখেছেন সৌমেন যাদবপুর থেকে, তিনি বারে বারেই আমার নামটি ভুল করেন, আমার নাম অর্পিতা। যাই হোক, আজকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে। 2015 সাল থেকে প্রতিবছর 7ই আগস্ট পালিত হয়। 1905 সালের আজকের দিনে স্বদেশী আন্দোলনের সূচনা হয়েছিল। বিদেশি কাপড় বর্জনের মাধ্যমে ভারতের তাঁতের ইতিহাস প্রায় 100+ বছর পুরনো, এবং হরপ্পা মহেঞ্জোদারোর সভ্যতাতেও কিন্তু আমরা তাঁতের কথা, এই যে মাকু নামক যে যন্ত্রটি তার কথা কিন্তু আমরা ঋগ্বেদে মহাভারতেও পেয়েছি। মুঘল আমলে ঢাকার মসলিন, বেনারসের শাড়ি, তামিলনাড়ুর কাঞ্চিপুরম, আমাদের এই যে হ্যান্ডলুম শাড়ির কদর সারা পৃথিবীব্যাপী সবসময়ই ছিল। যখন ব্রিটিশরা এলো আমাদের এই সেই হ্যান্ডলুমকে প্রায় দখল করে নিল, তখন গান্ধীজি চরকা এবং খাদিকে স্বাধীনতার প্রতীক বানিয়েছিলেন। আর আমাদের বাংলার তাঁত বিখ্যাত টাঙ্গাইলের ঐতিহ্য, ধনেখালী, বালুচরী, শান্তিপুরী, বেগমপুরী জামদানি তো রয়েছে। 35 লাখেরও বেশি তাঁতি পরিবার এই শিল্পের সাথে জড়িত, যুক্ত। অক্লান্ত পরিশ্রমে তারা এই শাড়িগুলি বানান, তাই এই শাড়ির এই ঐতিহ্যকে আমাদের বাঁচিয়ে রাখা উচিত। চলে যাই তার পরের বার্তায়। পরের বার্তায় রয়েছেন সাধন মুখোপাধ্যায় বাঁকুড়া থেকে। আমাদের শহরে কিছুদিন আগে পর্যন্ত বেশ কিছু তাঁত ছিল, এখন কিন্তু কম। আর বালুচরি যে শাড়ি বিষ্ণুপুরের তাঁতি বন্ধুরাই তৈরি করে চলেছেন। যন্ত্রের সাথে মানুষ পেরে ওঠে না, তবুও তাদের টিকে থাকার সংগ্রামকে কুর্নিশ জানাতে হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত যে লেখা, যেখানে আমরা দেখছি যে শিল্পী সেই গল্পে, যেখানে সেই প্রতিবাদের হাতিয়ার হিসেবে সে তুলে নিয়েছে মাকুকে। চলে যাই পরের বার্তায়। গোপাল মান্না এমজি রোড বজবজ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন, সুপ্রভাত অর্পিতা, আন্তরিক শুভেচ্ছা। যখন হাওড়ার খাটরা নামক গ্রামে দিদির বাড়ি যেতাম, দুটি বিষয়ে প্রশ্ন জাগত। চারিদিকে বিভিন্ন রঙিন সুতো টাঙানো থাকতো, খটখট করে একটা আওয়াজ কানে আসতো। দিদিকে এই বিষয়ে জানতে চাইলে বলতেন যে তাঁতি সম্প্রদায়ের প্রচুর মানুষের বাস, তারা কাপড় তৈরি করছেন, ওই সুতোগুলো কাপড়ে মানে কাপড়ের জন্য ভালো কাপড় তৈরি হয়। আমাদের বজবজে এই ধরনের প্রচুর জুট শিল্প গাড়ির গ্যারেজ থাকায় বিশ্বকর্মা পুজো থেকে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়। আর তখন দেখতাম মা ঠাকুমারা এই হাতের তৈরি শাড়ি পরে বিশ্বকর্মা পুজো এবং দুর্গাপুজোর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আলাদা আলাদা শাড়ি পরতেন। আসলে এই যে বাংলার তাঁত শিল্প বাড়ি মাকু নামক যন্ত্রটি খুব খুব আকর্ষণীয়, সেই যন্ত্রটি কিন্তু এখনও আমরা অনেকে যারা দেখতে যেতে চান, যা অনেকেই যান সমুদ্রগড়ে, যেরকম একটা বলা হয় বিশেষ করে হাট রয়েছে, সেখান থেকে শাড়ি কিনতে এখনও অনেকে দল বেঁধে যান কলকাতার মূলত লোকেরা। সুব্রা ভট্টাচার্য লিখেছেন, বাসরুনি কলকাতা 70 থেকে, পাছাপেরি শাড়ির আরাম আভিজাত্য বাংলা শান্তিপুর হৃধনে খালি ফুলিয়ার তাঁতের শাড়ির তুলনা হয় না। আর পাছাপেরি শাড়ির কথা আরেকটা কথা লিখেছেন সুব্রাদি, ছক কাটা বা চৌখুপি নকশার চওড়া পাড় গ্রামীণ সংস্কৃতি এবং পুজো পার্বণের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, যা ফিউশন ফ্যাশনেও সমান জনপ্রিয়। আর আমাদের এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে। চলে যাই পরের বার্তায়। লিখেছেন, আচ্ছা এটা গানের অনুরোধ, সেটা পরের অনুষ্ঠানের জন্য লিখেছেন, বাংলা নববর্ষ উপলক্ষে নতুন নতুন শাড়ির জন্ম হয়, স্কুলের মেয়েরা এসব শাড়ি পরে আনন্দ উপভোগ করে, কচু পাতা, ইলিশ মাছ এইসব ছবি শাড়ির সৌন্দর্য বাড়িয়ে দেয়। আচ্ছা, আত্রাই থেকে কাজী আবু জাফর লিখেছেন বাংলাদেশ থেকে, আর তার পরের বার্তাটাও একটু পড়ে নিই। সুপ্রসিদ্ধ তাঁতের শাড়ি জনপ্রিয়তার শীর্ষে, জনশ্রুতি আছে 12 হাত লম্বা তাঁতের শাড়িকে নাকি আংটির মধ্যে মসলিনকে ভরা যেত। মা, মামিমা, পিসিমাকে দেখেছি নানান রকমের তাঁতের শাড়ি ব্যবহার করতে, আটপৌড়ে হিসেবে ব্যবহার করতেন। প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে লিখেছেন, আর
আর কী কী বার্তা

আছে একটু চটচট করে। তাঁতশিল্প বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প। শান্তিপুর, বাঁকুড়া, হুগলির তাঁতশিল্প পৃথিবী বিখ্যাত। জ্যামিতিক নকশা। আচ্ছা, দীপঙ্কর মালের বার্তা, ও আচ্ছা, গান শোনানোর অনুরোধ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। আর তারপরে লিখতে, তারপরের বার্তাটি একটা গানের ওপরে এসে এই বার্তাটি পড়ছি।

বাংলার তাঁতেশ্বরীর ঐতিহ্য পৃথিবীব্যাপী স্মরণীয়। তপন কুমার রায়চৌধুরী জোড়া মন্দির থেকে লিখেছেন যে আমরা জানি দেশলাই বাক্সের মধ্যে মসলিন ঢুকে যেত। টাঙ্গাইল ধনেখালী বেগমপুরের কথা লিখেছেন, বালুচরের কথাও লিখেছেন, আর লিখেছেন যে বসিরহাটের তাঁতিরা গামছা তৈরি করা বন্ধ করে দিয়েছে কারণ তারা সুতোর দাম বেড়ে গিয়েছে। পাওয়ারলুম এসে কিন্তু সত্যি ক্ষতি করেছে। সুপ্রভাত, ভালো থাক মোর গ্রাম, ভালো থাক তাঁতের শাড়ি, ভালো থাক দুর্গাতালা, ভালো থেকো মাটির বাড়ি। গায়ের বধূর তাঁতের শাড়ি মাটির প্রদীপ হাতে, মাকুর ছোটাছুটির শব্দে

ঘুম ভাঙত রাতে, ভুলিনি আমার মাটির গন্ধ, ভুলিনি তোমায় তাঁতি ভাই, তোমার হোক ভালো, ঈশ্বরকে তা জানাই। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে খুব সুন্দর এই বার্তাটি দিয়েছেন। আজকে এত এত বার্তা আমাকে পড়তে হয়েছে, আপনাদের সকলের বার্তা হয়তো না পড়া হলো না। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে, হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, তারপরে আশিস, উনি রোজই লেখেন, আশিস দত্ত সল্টলেক থেকে, আপনাদের সকলের কৃতজ্ঞতা, লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে, ঐশী সরকার চিনার পার্ক, সকলের কৃতজ্ঞতা স্বীকার করছি। সুতপাল দমদম পার্ক থেকে, শিপ্রাকার মল্লিকপাড়া বেতর থেকে সবাই বার্তা দিয়েছেন। সবার বার্তাটা পুরোপুরি পড়া হলো না, কিন্তু আমি সবার নাম আমি পড়ে দিলাম। যেতে যেতে একটা ভালো গান আমি রেখে যাই, কারণ সত্যিই সময় আর নেই।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, গ্রামীণ ভারতের তৃণমূল স্তরে তাঁত বস্ত্রের ঐতিহ্য গভীর প্রভাব ফেলেছে। তিনি আজ রাষ্ট্রপতি ভবনে দ্বাদশ জাতীয় তাঁত দিবস উদযাপনে অংশ নেন। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে। সীমান্ত সংক্রান্ত বিতর্ক অবসানে ভারত ও চীন এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়। পশ্চিমবঙ্গে আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা রাজ্য বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরালা, মাহে, ওড়িশা এবং কর্ণাটকের উপকূল এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্সে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের অস্মিতা চালিহা। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, গ্রামীণ ভারতের তৃণমূল স্তরে তাঁত বস্ত্রের ঐতিহ্য গভীর প্রভাব ফেলেছে। তিনি আজ রাষ্ট্রপতি ভবনে দ্বাদশ জাতীয় তাঁত দিবসে অংশ নেন। রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে আজ তিনি অংশ নিয়েছেন। প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেন। এছাড়াও রয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। অনুষ্ঠানে 2025 সালে সাঁত কাবির হ্যান্ডলুম অ্যাওয়ার্ড এবং জাতীয় তাঁত পুরস্কার দেওয়া হবে। মোট 22 জন তাঁত শিল্পীকে সম্মানিত করা হবে। এছাড়া চারটি স্মারক ডাক টিকিট প্রকাশ, দুটি বইয়ের মোড়ক উন্মোচন এবং পুরস্কারপ্রাপ্ত তাঁত পণ্যের প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, দেশের তাঁত ঐতিহ্যকে তুলে ধরা এবং তাঁত শিল্পীদের অবদানকে স্বীকৃতি দিতেই এই অনুষ্ঠানের আয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে জাতীয় তাঁত দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তুলতে স্বল্প আয়ের ও পিছিয়ে পড়া তাঁতি পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা প্রয়োজন। নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন এবং রাজ্যসভার অধিবেশন আগামী সোমবার পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিরোধীরা হই হট্টগোল করলে প্রথমে অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করা হয়। সকাল ১১টায় অধিবেশন শুরু হলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকী। মহাত্মা গান্ধীর ঐতিহাসিক করেঙ্গি ইয়া মারেঙ্গের আহ্বানের কথা স্মরণ করেন তিনি। শ্রী বিড়লা বলেন, এই আন্দোলন গণতন্ত্র, স্বাধীনতা, জাতীয় ঐক্যকে শক্তিশালী করেছিল।
1: भारत छोड़ो आंदोलन की 84वीं वर्षगांठ है। वर्ष 1942 में इसी दिन राष्ट्रपिता महात्मा गांधी जी ने देशवासियों को करो या मरो का मंत्र दिया था। ये सभा राष्ट्रपिता महात्मा गांधी जी तथा भारत की स्वतंत्रता के लिए अपना बलिदान करने वाले अमर स्वतंत्रता सेनानियों और शहीदों को विनम्र श्रद्धांजलि अर्पित करती है।
0: এদিকে এই একই বিষয় নিয়ে বিরোধীদের তুমুল বিক্ষোভের জেরে দুপুর ১২টা পর্যন্ত অধিবেশন স্থগিত করা হয়েছিল। সকাল ১১টায় রাজ্যসভার অধিবেশন শুরু হলে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন ভারত ছাড়ো আন্দোলনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।
2: The 9th of August 2026 marks the 84th anniversary of the historic Quit India Movement, one of the defining milestones in our nation's freedom struggle. Launched under the leadership of our great Mahatma Gandhi ji on the 9th of August 1942, the movement gave decisive impetus to India's relentless quest for independence. Let us pay our respectable homage to all those who participated in the Quit India movement and made immense sacrifice for the freedom of our motherland.
0: পরে আগামী সোমবার পর্যন্ত রাজ্যসভার অধিবেশন সকাল ১১টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটি দিল্লির ৫৭তম সমাবর্তনে ভাষণ দেবেন। এবারের সমাবর্তনে ৩০০০এরও বেশি শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এদের মধ্যে ৫৮৭ জন পিএইচডি গবেষক। এছাড়াও প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রেসিডেন্টস গোল্ড মেডেল, ডিরেক্টর্স গোল্ড মেডেল, সংকর্ত

0: শর্মা গোল্ড মেডেল এবং পারফেক্ট 10 গোল্ড মেডেলে সম্মানিত করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরম প্রজ্ঞা সূচনা করবেন। পরম প্রজ্ঞা হল আইআইটি দিল্লির সোনিপথ ক্যাম্পাসে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন সুপার কম্পিউটার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, রবীন্দ্রনাথ তাঁর লেখনীর মাধ্যমে ভারতের আত্মার কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। স্বাধীনতা আন্দোলনে এক নতুন চেতনা সৃষ্টি করেছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিখ ধর্মের অষ্টম গুরু শ্রী হরকিষাণ সাহিবের প্রকাশ পর্ব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, বালা প্রীতম নামে পরিচিত এই শিখ গুরু জ্ঞান ও সেবায় সমাজকে সম্প্রীতির পথ দেখিয়েছিলেন। নিঃস্বার্থ সেবার মাধ্যমে তিনি বলেছিলেন, মানব সেবাই হল শ্রেষ্ঠ ধর্ম। সমাজ কল্যাণের পথ দেখাতে তাঁর অবদান গোটা দেশবাসীকে অনুপ্রাণিত করবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন। সীমান্ত সংক্রান্ত বিতর্ক অবসানের বিষয়ে ভারত ও চীন গতকাল নতুন দিল্লিতে 36তম বৈঠকে অংশ নেয়। বিদেশমন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি বিশ্লেষণ করতে খোলামেলা আলোচনা করে। দুটি দেশই সীমান্ত নির্ধারণ ব্যবস্থাপনা এবং কার্যপদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করে। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দেয়। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পূর্ব এশিয়া বিষয়ক বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব সুজিত ঘোষ। অন্যদিকে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হাও ইয়াংকি। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হিমাচল প্রদেশের ধর্মশালায় তিব্বতিয়ান ইউথ কংগ্রেস এর চীনের জাতিগত ঐক্য আইন প্রয়োগের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অনশন আজ 20তম দিনে পড়েছে। তাদের এই ধারাবাহিক অনশনের মূল লক্ষ্যই হল চীনের আইনের বিরোধিতা করা, কারণ তারা মনে করে এর ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার লঙ্ঘিত হবে। এদিকে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নির্বাসিত তিব্বতী সংসদের 3 সদস্য ধর্মশালায় এই অনশন কর্মসূচিতে যোগ দেয়। সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় টিওয়াইসির সাধারণ সম্পাদক তেনজিং লাপসাং এই বিষয়টি রাষ্ট্রসংঘে জানাবেন বলে জানিয়েছেন। রাজ্য বিজ্ঞান কংগ্রেস আগামী 16 ও 17 সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতায় আজ রাজ্যের সরকারি বেসরকারি সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী সাংবাদিকদের একথা জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করবেন। তিনি বলেন, বাংলা ভাষায় রাজ্যের বিজ্ঞানের প্রসার করা এই সরকারের উদ্দেশ্য। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্সে মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের অস্মিতা চালিহা। আসানে কোয়ার্টার ফাইনালে তিনি জাপানের শীর্ষ বাছাই হিনা আকেচিকে 20-22, 21-15, 21-19 ব্যবধানে হারান। এর আগে দক্ষিণ কোরিয়ার কিম মিনজিকে পরাজিত করে শেষ আটে জায়গা করে নিয়েছিলেন তিনি। এদিকে পুরুষ ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতের পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় ও কৃষ্ণপ্রসাদ গারাগা জুটি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মালয়েশিয়ার ম্যান উইং চং এবং সোং উইক জুটির। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরল, মাহে, ওড়িশা এবং কর্ণাটকের উপকূল এলাকায় বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আইএমডি। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড, লাক্ষাদ্বীপ, পশ্চিমবঙ্গ, মধ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ধরনের পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও। আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দিয়েছে। এছাড়াও অন্যান্য জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দক্ষিণ ও উত্তর দিনাজপুর এবং মালদা জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খবর শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, গ্রামীণ ভারতে তৃণমূল স্তরে তাঁত বস্ত্রের ঐতিহ্য গভীর প্রভাব ফেলেছে। তিনি আজ রাষ্ট্রপতি ভবনে দ্বাদশ জাতীয় তাঁত দিবস উদযাপনে অংশ নেন। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে।
1: নমস্কার,

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।

0: 100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। ওয়ান জিরো সেভেন FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
1: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুরঘর থেকে গর্জে উঠেছিলেন আরও এক নারী, যার নাম বীণা দাশ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুণাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুণাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। ছাত্রী সংঘ তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বাদ্যেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
0: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিংক ওয়াটার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতা গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
0: আচ্ছা,
1: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাই।
0: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
0: আচ্ছা কুণাল দা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ, বীণা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
0: ট্রু। আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি, সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজিয়েট স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুণাল দা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
1: ভরা বিচার সবাই দাঁড়িয়ে বীণা দাস বলেছিলেন, আমি গভর্নরের ওপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা, যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্ট্যানলি জ্যাকসন।
0: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
1: নেয়নি তো, মোটেই নেয়নি। বীণা দাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বীণা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
0: আচ্ছা,
1: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বীণা দাসের জেল হয়।
0: ওকে,
1: আর 1960 ভারত সরকার বীণা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বীণা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
0: আচ্ছা,
1: মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেয়া হয় মরণোত্তর স্নাতক।
0: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
1: ঠিক কথা। আসলে বীণা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে, কিন্তু কখনোই পরাধীন হতে
0: পারে। এই লাইনটা তো দারুণ।
1: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজন অবদান ছিল, তিনি হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বোস।
0: ওকে,
1: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বীণা দাসের বাবা। সেই সূত্রে বীণা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন, এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা, সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
0: হতেই পারে।
1: আর আমাদের এই শহর আজকে কিন্তু, আমরা যদি বলি, আমাদের এই শহরে কিন্তু বীণা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার অক্ষরে।
0: সত্যি এই রকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে, আমাদের ইতিহাসে, আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
2: 100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রাম।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM

0: সকাল থেকে প্রায় বাঁধ ভাঙা বৃষ্টি, কি করে যে স্টুডিওতে এসে পৌঁছলাম আমরা নিজেরাই জানি না। মাঝে মাঝে থামছে, আবার মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে অঝরে, শ্রাবণের ধারার মতো অঝরে বৃষ্টি পড়ছে। যে গান দিয়ে শুরু করলাম সে গান তো আপনারা শুনলেনই, তোমায় গান শোনাবতে কথা বলতে এসেছি আমি কৃষ্ণা।
1: আর আমি কোয়েল।
0: কার অনুরোধ আমরা শোনালাম কোয়েল?
1: একদমই।

0: এটাই জেনে নেব যে এই মুহূর্তে আমরা কার অনুরোধ শুনলাম। এই মুহূর্তে আমরা শুনছিলাম
1: অশ্রুতি
0: মুখার্জি, গিরিশ পার্ক কলকাতা থেকে অনুরোধ করেছিলেন এই গানের জন্য।
1: আপনাদের প্রচুর অভিমান হয় যে অমুক দিন অনুরোধ করেছিলেন কিন্তু গান বাজানো হয়নি, যদিও 5 তারিখ বোধহয় আমি এসেছিলাম। কিন্তু আবার এই রকমটাও আমরা পাই। প্রথমেই বলে রাখি যে গতকাল আপনার গান বাজানো হয়েছে, আপনার অনুরোধের গান, আপনি আবারও আজকে অনুরোধ করেছেন বলেছেন বাজানো হয়নি।
0: হ্যাঁ, আমি একটু নামটা করেই বলবো, অমিতাভ হোর। আপনি গতকাল অনুরোধ পাঠিয়েছিলেন, দেবব্রত বিশ্বাসের গলায় গান শুনতে চেয়েছিলেন, আমরা কিন্তু সে গান বাজিয়েছিলাম। আপনি অনুষ্ঠান শুনেছেন কি না সেটা সঠিক জানি না, কিন্তু আজকে আপনি আবারও লিখেছেন যে সে গান বাজানো হয়নি। তো একটু আমার মনে হয় খেয়াল করলে ভালো হয়, বা অনুষ্ঠানটা শুনে তারপরে বক্তব্য রাখলে বোধ হয় ভালো হয়, সেটা একটু খেয়াল রাখবেন সবাই। চলে যাবো পরের অনুরোধে নাকি কৃষ্ণাদে?
1: হ্যাঁ হ্যাঁ, পরের অনুরোধে যাই। পরের অনুরোধ হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনবো আমরা, কেমন? শুনতে চেয়েছেন চিন্ময় মাহাতো, কদমা জামশেদপুর থেকে চিন্ময় মাহাতো, রেখা মাহাতো, শিবাংশ কুমার, সৌরভ মাহাতো।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: পূর্ব বর্ধমানের বামুনপাড়া মন্তেশ্বর থেকে মলয় দে, পাপাই দে, মানে দুটি নামই আছে, যাই হোক, তিনি শুনতে চেয়েছিলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না।
1: একদমই তাই। আর এর পরে আমরা যে গানটি শুনব পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে, এই গানটি শোনার অনুরোধ করেছেন তাপস মাইতি, প্রতিমা মাইতি, কিন্তু কোথা থেকে অনুরোধ করেছেন সেই জায়গাটা কিন্তু লেখেননি, একটু লোকেশনটা যদি লিখে দেন আমাদের তাহলে সুবিধে হয়। যাই হোক, তাপস মাইতি, প্রতিমা মাইতির অনুরোধে আমরা পরবর্তী গান শুনব পিন্টু ভট্টাচার্যের।
0: হ্যাঁ, তাহলে একটা কথা বলে দিই যে যারা আমাদের 100.1 FM গোল্ডের পেজে নিত্য নতুন বন্ধুরা তো আসছেন, আপনারা নির্দিষ্ট গানের অনুরোধ করবেন, নির্দিষ্ট গানের অনুরোধ নাও করতে পারেন, শিল্পীর অনুরোধ করবেন, তার গান শুনতে চাইবেন, এবং আপনার প্রোফাইল নেমটি নয়, আপনার আসল নাম, প্রোফাইল নেম অনেকেরই অন্যরকমের হয়, আপনার যেটি নাম এবং কোথা থেকে বলছেন অর্থাৎ লোকেশন, এটা কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করবেন, কেমন? আমাদের প্রত্যাশা প্রত্যেক দিন অনেক নতুন নতুন বন্ধু এই প্ল্যাটফর্মে চলে আসুন। চলে যাই পিন্টু ভট্টাচার্যের গানে।

সন্ধি ছবি থেকে গান শুনছিলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়। সত্যি আসা যাওয়ার পথে পথে আমাদের সুখ দুঃখের সঙ্গে ভাব হয়ে যায়, আমরা সবাই পথের পথিকী। এরপরে যে গানের অনুরোধ এসেছে সে গান আমাদের সকলের মন কাড়া গান, সে গানটি শুনে নেব নির্মলা মিশ্রের কণ্ঠে। শুনতে চেয়েছেন শীতল নস্কর, গৌরব নস্কর, লক্ষ্মী শর্মা ও রামকৃষ্ণ ভৌমিক, মধ্য জয়পুর বিল, বালি, হাওড়া থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: সত্যি এই ইটকাট পাথরের শহর রিয়েল এস্টেট মেঘমল্লা শোনে কি না জানি না, কিন্তু বৃষ্টি তো সব জায়গায় অঝোর ধারায় পড়ে, আর শ্রাবণের গান কেমন করে পাল্টে পাল্টে যায়। কবি সুমনের কণ্ঠে শুনে নিচ্ছিলাম শহরে বৃষ্টি। সত্যি যত রকমের ঝঞ্ঝাট, যত রকমের গণ্ডগোল আমরা এই বৃষ্টির সঙ্গে সঙ্গে বয়ে নিয়ে আসে, যানজট থেকে শুরু করে রাস্তাঘাটের মানে বেহাল অবস্থা থেকে শুরু করে সব কিছু, এই সব কিছুই গানে গানে ধরা থাকে। গান মানে তো শুধু কল্পনা নয়, প্রকৃতি নয়, প্রেম নয়, গান মানে বাস্তব জীবনও।
1: একদমই তাই।
0: শুনছিলাম কবি সুমনের গান
1: আনন্দধারা, প্রতিমাধারা, শ্রীমান ধারা, প্রশান্ত ধারা, রাজস্থান।

0: জয়পুর থেকে অনুরোধ করেছিলেন এই গানের জন্য। এরপরে আমরা চলে যাব অন্য আরেকটি অনুরোধে।
1: নিশাকর ধর, অনুশ্রী ধর, রিমা ধর, আমতা জগদ্ধাত্রীর তলা হাওড়া থেকে এ গান শুনতে চেয়েছেন।

শুনছিলাম এই গানটি অনিন্দিতা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। পরবর্তী অনুরোধে চলে যাব। অনুরোধ করেছেন নিতাই পাল, তপতী পাল, তনুশ্রী পাল, দক্ষিণ চব্বিশ পরগনা, আমতলা, মামুদপুর থেকে। শুনতে চেয়েছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান। চলে যাব আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানে।

0: একদম অন্য সময়কার গান, কিন্তু গানের কি কোনো সময় হয়? আমাদের শুনতে বেশ লাগলো, ঘড়ির কাঁটায় 1:50 হয়ে 42 সেকেন্ড, কিন্তু মোম জোছনায় অঙ্গ ভিজে এসো না গল্প করি। গল্প করতেই তো এসেছি কৃষ্ণা কোয়েল 100.1 FM গোল্ডে। আমাদের ফোনের বন্ধুর অনুরোধ, সন্তোষপুর মহেশতলা থেকে প্রদীপ চক্রবর্তী কিশোর কুমারের কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন। এটা আমাদেরও খুব ফেভারিট, তাই না?
1: একদমই। আমরা শুনে নেব এবারে কিশোর কুমারের কণ্ঠে এই গান, এবং এই গানের কথা মুকুল দত্ত আর বাসু মনোহারির সুর।

0: গড়ি বলছে সময়টা একেবারেই শেষ হয়ে এসেছে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অনুরোধে। গীতা দত্তের গান শুনতে চেয়েছেন কে? কৃষ্ণাদি একটু বলে দাও।
1: বর্ধমান থেকে রূপসুন্দর ঘোষ গীতা দত্তের, উনি যে কোনো শিল্পীর গানের অনুরোধ করেছেন। আমাদের ফোনের বন্ধু গীতা দত্তের গান শুনছি আমরা।

0: সময় একদমই শেষ হয়ে এসছে আমাদের। আমাদের শেষ গান আজকে আমরা যাব মান্নাদের কণ্ঠে শুনবো এই গান।
1: অনুরোধ করেছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজ বজ বাবালি থেকে। এ গান শুনতে শুনতেই কৃষ্ণা এবং কোয়েল খানিকক্ষণের জন্য টাটা বলবে, ফিরে আসছে আবার 2:30 মিনিটে সুরেলা সফরে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলোডি মেকার্স, মেলোডি মেকার্স।

সুরেলা সফরে কৃষ্ণা এবং কোয়েল দুজনে মিলে চলে এসেছে 100.1 FM গোল্ডে, মেলোডি মেকার। গীতিকার, সুরকার, গানের শৈলী, গানের ধারা সব কিছু থাকে আজকে আমাদের এই শুক্রবারের সুরেলা সফরের উপস্থাপনায়। কিন্তু যে সুর আমাদের কানে বাজছে, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আসলে যে গানে আমাদের মনের আবাহন আর বিসর্জন, যে সুরের কাছে আমরা সারা জীবন প্রণত হই, যে সুর আমাদের আশ্রয়, সেই সুর আজকে আমাদের মেলোডি মেকারের সঙ্গী হয়ে উঠুক। এমন এক মানুষ যার যাওয়ার দিন কালকে, এই গোটা সপ্তাহটাও জুড়ে শ্রাবণের ধারার মতো অবিশ্রান্ত বর্ষণ, এবং সেই বর্ষণে বিচ্ছেদ, ক্লান্তি, মৃত্যু সমস্ত কিছু একাকার হয়ে যাক, এবং তার ভিতর থেকে যে আলো এসে পড়ে, সেই আলোটুকু নিয়েই আমাদের এই দেড় ঘন্টার পথ চলা।

0: এই দেড় ঘন্টায় আজ আমরা কাকে নিয়ে কথা বলবো, কার গানে গানে থাকবো, এ আর বলার অপেক্ষাই রাখে না। সুতরাং সরাসরি গানে চলে যাব, অনেক গান শুনব, তার সঙ্গে কিছু কিছু কথা।
1: একটা কথা বলি যে কত তো গান, কিন্তু বাংলা ছবিতে প্রথম থেকে তিনের দশক থেকে আজ অবধি ব্যবহার হয়েছে প্রচুর গান তার। কিন্তু আমরা FM গোল্ডে যখন অনুষ্ঠান করতে বসি, আমাদের একটা সময় সীমা বাঁধা থাকে, আমরা অনেকটা আধুনিক কিছু বাজাতে পারি না, আধুনিক সময়ের বাজাতে পারি না, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের কাছে চির আধুনিক। তবু আমরা চেষ্টা করব পুরনো নতুনে মিলে তার গান দিয়ে, তার গান ছবিতে ব্যবহার হয়েছে এমন কিছু গান, এমন কিছু দৃশ্যপট আপনাদের কাছে তুলে আনতে।

0: আজকের অনুষ্ঠানে আমরা চেষ্টা করব কোয়েল অরিজিনাল সাউন্ড ট্র্যাক বাজাতে। আমরা ছুটি ছবি থেকে শুনে নিচ্ছিলাম চিন্ময় চট্টোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান। এ গান সকালে শোনার গান,
1: সকালে শোনার গান কিনা জানি না, তবে চোখ টেনে জল বের করে দেওয়ার গান, এইটুকু তো বুঝতে পারলাম
0: সত্যি সত্যি। এবং আমরা যখন ওই ছুটি ছবিটার কথা ভাবি তখন কোথাও মানে হয়তো বিচ্ছেদের কথা তিনি বলেননি, কিন্তু গোটা ছবিটা একটা বিষণ্ণতা দিয়ে মোড়া। রবীন্দ্রনাথ বারবারই সেই বিচ্ছেদ থেকে এক আলোর কথা বলেছেন, অনন্ত আলোর কথা বলেছেন, আত্মপলব্ধির কথা বলেছেন, কিন্তু এই ছবিটা দেখার পর আমাদের বড্ড মন খারাপ হয়ে যায়।
1: সে তো ঠিক কথাই, তবে

0: রবীন্দ্রনাথ ওই যে যেটা তুমি বললে এক্ষুনি, যে বিচ্ছেদের কথা তিনি বলেন না, বরং তিনি বলেন কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই। তো হয়তো ছুটি সেটার প্রতীক। আমরা ছুটির এই গানটিতে, ছুটির পুরো ছবিটা জুড়েই আমরা নন্দিনী মালিয়াকে একটা অদ্ভুত রূপে দেখেছি। এই গানটিতে নন্দিনী মালিয়া যেন একটা ওই ওই ওই রূপ নিয়েই আমাদের সামনে এসেছে, যে কিনা মৃত্যুর কথা বলে না, যে দুঃখের কথা বলে না, যে ছুটির কথা বলে না একেবারেই,
1: অথচ সে জানে কিছুদিন পরই সে চলে যাবে এই পার্থিব জীবন থেকে। আসলে রবীন্দ্রনাথ বারবার যেটা দেখাতে চেয়েছেন, পার্থিব জীবন থেকে যাওয়া মানে যাওয়া তো নয়, যাওয়া
0: একেবারেই।
1: আমরা পরের গানে যাব,
0: পরের গানে যাব,
1: এবং যে গানের কথা আমরা দুজনে মিলে আলোচনা করছিলাম, মরণ হতে যেন জাগি,
0: গানের সুরে,
1: গানের সুরে।

0: অরূপকে নিয়ে গান রেকর্ডিং করতে গিয়েছেন মা, আমরা ভালোবাসা ভালোবাসা ছবি থেকে এই গান শুনছিলাম এবং এই দৃশ্যে আমরা দেখি যে গান রেকর্ডিং করতে গেছেন মাধবী মুখোপাধ্যায়, কিন্তু ছেলেকে বলছেন তুইও আমার সাথে গা। প্রথমে ছেলে গাইছিল না, একটু ইতস্তত করছিল, তারপর মায়ের সঙ্গে সেও এই গানটা ধরে এবং গানটা রেকর্ড হয়। সেই গানই, এটা ফ্ল্যাশব্যাকে, সেই গানই আমরা পরবর্তীতে দেখি যে একটা ছোট্ট টেপ রেকর্ডারে বাজানো হচ্ছে, দেবশ্রী রায়কে শোনাচ্ছেন সুমিত্রা মুখার্জি।
1: আসলে ওই যে মরণ হতে যেন জাগি গানের সুরে, বারবারই মৃত্যুপথযাত্রী তার গান শুনে কোথাও একটু চেতনা পেয়েছেন, অথবা মানুষ যখন অনেকখানি বিষণ্নতার মধ্যে ডুবে যায় তার গান কখনো কখনো মুক্তি দেয়। তরুণ মজুমদারের ছবিতে আমরা বারবার করেই রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার পেয়েছি,
0: নানা রকমভাবে
1: এসেছে রবীন্দ্রসঙ্গীত ফিরে ফিরে, এবং এমন একজন পরিচালক যিনি বারবার রবীন্দ্রনাথকে আমাদের সামনে এনেছেন এবং কেন জানি না আমরা আঁকড়ে ধরেছি আরও সেই গানকে।
0: হ্যাঁ, এবং মানে আরেকটা জিনিস একটু উল্লেখ করব কৃষ্ণাদি, কারণ হচ্ছে এই গানটা আমরা শুনেছি হৈমন্তী শুক্লা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। সাধারণত তরুণ মজুমদারের ছবিতে যে রবীন্দ্রসঙ্গীতগুলো আমরা শুনি সবটাই, বেশিরভাগটাই শিবাজী চট্টোপাধ্যায় এবং অরুন্ধতী ওম চৌধুরীর কণ্ঠে শুনি, কিন্তু এক্ষেত্রে আমরা শুনলাম হৈমন্তী শুক্লা এবং হেমন্ত মুখোপাধ্যায়কে। কেন জানি না উনি এই গানটা ওনাদের দিয়ে গাইয়েছিলেন, পরিচালকের মুনশিয়ানা তো বোঝা মুশকিল, কিন্তু শুনতে ভালো লাগছে।
1: অথচ দাদার কীর্তির পরবর্তী ছবি এটা।
0: হ্যাঁ, একদমই, দাদার কীর্তির পরবর্তী।
1: আমরা একটু একটু মানে পিছনের দিকে যাব। আমরা প্রথমেই বললাম যে FM গোল্ডে আমরা যখন অনুষ্ঠান করতে বসি আমাদের কিছুটা সময়সীমা বাঁধা থাকে আর কি। একটু ঋত্বিকের ছবিতে যাই, ঋত্বিক ঘটকের ছবিতে।

গানের শেষের এফেক্টটুকু আমরা নিলাম এবং আপনাদেরকেও দিলাম। এই গানটা সম্পর্কে কোয়েল, এই গানটা যখন ছবিতে হয় আর কি, মানে যে দৃশ্যে আমরা দেখি,

0: আমার মানে বিভিন্ন গবেষক যারা ঋত্বিক ঘটকের ছবি নিয়ে কথা বলেন তারা নানা রকমভাবে এই গানের ব্যাখ্যা করেছেন। গতকাল যেন এই গান মানে এই জায়গাটা আমি দেখছিলাম, একটা জিনিস আমার খুব মনে হচ্ছিল যে দুজনে পাশাপাশি বসে গান গাইছেন তো,
1: হ্যাঁ, অনিল চট্টোপাধ্যায় এবং
0: সুপ্রিয়া দেবী, এবং ওই যে অ্যাসবেস্টস উপরে এবং পাশটা মানে তখন ছিন্নমূল পরিবার, ওই বাঁশ আর চাটাই দিয়ে যে দেওয়াল, মানে তুমি দেখেছো কিনা জানি না, সেই ধরনের দেয়াল। আর তুমি দেখবে যে তুমি যদি সেই ঘরটার মধ্যে ঢুকে চোখ রাখো তাহলে বাইরের আলো দেখতে পারবে। আর এই গানের ক্ষেত্রে আলো আঁধারিটাকে মানে এফেক্টটা এমনভাবে এসেছে যে রাত্রির বেলার একটা দৃশ্য এবং বাইরে থেকে ওই মানে ফাঁক দিয়ে ছোট্ট ছোট্ট বিন্দুর মতো আলো তাদেরকে ঘিরে রেখেছে সারা ঘরটা। আর উপরে যখন ক্যামেরা প্যান করছে তখন ওই যে অ্যাসবেস্টস এবং বাঁশের যে ঢেউ খেলানো জায়গাগুলো সেইখানে আলো কোথাও কোথাও ফুটে উঠছে। আর গানের একদম শেষে যখন সুপ্রিয়া দেবী মাথাটা তুলছেন, মানে মাথাটা তুলে গাইছেন গানের শেষ দিকটা, সেই সময় তার ওই ভঙ্গিটা অবশ্য খুব কমন, অন্যান্য ছবিতেও আমরা দেখি তার ওই ভঙ্গি, তার ওই উস্কো খুস্কো চুলে আলোর মতো মানে বিন্দুর মতো যেন কাঁচের গুড়ি আলোটা সেইভাবে খেলা করছে। অথচ দেখো মেঘেঠাকা তারার গল্পটা সকলেই জানেন, সে গল্প এখন বলার নয়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, এমন একটা গান, এবং ঋত্বিক ঘটকের ছবিতে আমরা দেখেছি বারবার এমন কিছু গান ঘুরে ফিরে এসেছে যে গানকে আমাদের খুব অ্যাব্রাপ্ট মনে হয়েছে, আবার মনে হয়েছে এ তো হবারই ছিল এখানে।
1: হ্যাঁ ঠিক তাই। আসলে এই যে তুমি আলো আঁধারের খেলাটার কথা বলছিলে, এটা হয়তো কোনো কারণে, ঋত্বিক ঘটক তো হয়তো কোনো কারণে তিনিও কিছুটা রবীন্দ্রনাথ সুলভই ভেবেছিলেন, হতেও তো পারে এমনও, যে ওই আলো আঁধারিটার মানেটা এটাই যে আমরা আলো থেকে আঁধারে যাচ্ছি না আঁধার থেকে আলোর পথে ফিরছি, দুটোর কোনটা, যেটা তুমি মনে করবে সেটা, তোমার চেতনার রং তোমায় সবুজ বলবে না লাল বলবে, তুমি ঠিক করে নাও, ব্যাপারটা এরকম আর কি।
0: না সিনেমাটোগ্রাফার বা ডিরেক্টরের কাজটাও কিন্তু তাই, কিছু জিনিস অমীমাংসিত রাখা, কিছু অতৃপ্তি রেখে যাওয়া, যাতে করে আমরা আবার খুঁজতে থাকি, আমরা আবার হাতড়াতে থাকি।
1: ঠিক।
0: ঋত্বিক ঘটকের প্রসঙ্গ যখন এলোই এবং আমরা দেবব্রত বিশ্বাসের কণ্ঠ শুনছিলাম, সঙ্গে গীতা ঘটকেরও কণ্ঠ শুনছিলাম, আমরা এবার শুধু দেবব্রত বিশ্বাসকে শুনে নি, কারণ দেবব্রত বিশ্বাস আমাদের কাছে এমন একজন যাকে আমরা প্রায় রবীন্দ্রসঙ্গীতের প্রতিভূ ভাবি।
1: একদমই। এবারে কোমল গান্ধার।

0: আমরা একটু আগে বলছিলাম না, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর। কোথাও যেন এই যে আকাশ ভরা সূর্য তারা, সেখানে ঋত্বিকের ক্যামেরা কখনো সমুদ্র কখনো পাহাড় ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে সাদা কালো ছবিতে,
1: আকাশকেও ছুঁয়ে আসছে মাঝে মধ্যে, মনে পড়ছে কোমল গান্ধারের সেই দৃশ্যের কথা। আর আরেকটা জিনিস কথাও মনে হয় যে অনিল চট্টোপাধ্যায়ের লিপে দেবব্রত বিশ্বাসের গান খুব মানানসই লাগতো, সেটা যেরাতে মোর দুয়ারগুলি আমরা এর আগে শুনলাম, সেটা শুনলাম বলে এটা তা নয়, যখন ছবিটাও দেখেছি তখনও কিন্তু সেটাই মনে হয়েছে যে অত্যন্ত মানানসই এই লিপে এই গলাটা।
0: ঋত্বিক ঘটক এমন একজন রূপকার, আর রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যিনি যা করবেন মানে মানে তার গান তার সুরকে ছবিতে ব্যবহার করে তিনি এমন একটা কিছু করেছেন যা আমাদের কাছে মনে হবে তাই গ্রহণযোগ্য।
1: হ্যাঁ সত্যি কথাই। আরও একটা জিনিস খুব কানে বাজলো, সেটা হচ্ছে ওই তানপুরোর আওয়াজটা, পেছনে শুধু একটা তানপুরোর আওয়াজ, কোনো কিন্তু কোনো বাজনার আতিশয্য নেই, সাধারণ একটা তানপুরো, একটা সাধারণ এসরাজ, কি অসাধারণ মিউজিক অ্যারেঞ্জমেন্ট। চলে যাই পরের গানে নাকি?
0: হ্যাঁ পরের গানে যাব, কিন্তু আমাদের হাতে কতটা সময় বাকি?
1: হ্যাঁ আমাদের হাতে আর মাত্র 3 মিনিট, তারপর একটা সংবাদ বিরতিতে আমাদের যেতে হবে, তো একটা গান শুনতে শুনতে যেতে পারবো কি?
0: হ্যাঁ
1: সে সুযোগ আছে হয়তো।
0: আমরা আলো আমার আলো থেকে এই গানটা বরঞ্চ শুনে নি। এটা ঠিক আমার কাছে গান নয়, এটা আমাদের কাছে প্রার্থনা।
1: ঠিক,
0: আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে মানে প্রতিটি চেতনায় এই কথাগুলো আছড়ে পড়ে। সুমিত্রা সেন।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ মেলডি মেকার্স, মেলডি মেকার্স।
1: সুরেলা সফরে আজকে মেলোডি মেকার আমরা সাধারণত গীতিকার এবং সুরকারদের নিয়ে আসছি, কিন্তু যিনি গীতিকারেরও গীতিকার সুরকারেরও সুরকার তাকে নিয়েই আজকে আমার পথ চলা। এবং আমরা মানে আমি কৃষ্ণা
2: আর আমি কোয়েল,
1: আমরা দুজনে মিলে আজকে রবীন্দ্রনাথের আশ্রয় রয়েছি। আগামীকাল 22শে শ্রাবণ, ছায়াছবির গানে তাঁর সুর, তাঁর কথা কেমন করে ফিরে ফিরে এসেছে আমাদের কাছে। আসলে রবীন্দ্রনাথের গান কেমন জানো কোয়েল, তুমি প্রতিদিন পড়বে, প্রতিদিন তোমার কাছে নতুন একটা চেতনা নিয়ে, নতুন একটা অর্থ নিয়ে দেখা দেবে।
2: হ্যাঁ একদমই, মানে হয়তো একটা গানের কোনো একটা অংশ যেটা হয়তো আগের দিন যখন শুনেছি সেটা খেয়ালই করিনি যে এই অংশটা এই কথাটা বলছে, পরের দিন যখন আবার সেই গানটা শুনলাম তখন মনে হলো আচ্ছা এই অংশটা আবারও এই কথাও বলে। মানে একটা গানেই হয়তো দুটো অংশে তিনি নিজেই নিজেকে অনেক সময় বিরোধিতা করেন, আবার নিজেই নিজের পরিপূরক হয়ে ওঠেন। কোনটা কখন সেই অর্থটা বুঝতে আমাদের অনেকটা দেরি হয়ে যায়।
1: আর এমনটাও হয় যে আমরা হয়তো একটা গান শুনছি, সে গান আমাদের খুব প্রাপ্তির গান মনে হচ্ছে, প্রেমের গান মনে হচ্ছে, সে গানের সঞ্চারিতে যখন পৌঁছালাম তখন দেখা গেল সেটা বিচ্ছেদের গান।
2: ঠিক ঠিক,
1: কখন যেন ভালোবাসা, উচ্ছলতা, আনন্দ, প্রেম, নিরবতায়, বিষণ্ণতায়, বিচ্ছেদে চলে যাচ্ছে নিজের মতো করে, সেই একটা খেয়ালি স্রোতের মতো। এবং তিনি লিখছেন, তিনি মানে তার গান আমরা নিজেরাই জানি না, তিনি কি নিজেও জানতেন, নিজেও বুঝতেন?
2: এটাই কথা, তিনি কি নিজেও বুঝতেন যে কোন স্রোতে তিনি নিজেও ভেসে চলেছেন? হয়তো সেটা তিনি তখন নিজেও বুঝতেন না, পরে গিয়ে বুঝেছেন।
1: সেই ভাসমান স্রোত থেকেই কিছু কিছু নুড়িপাথর পরিচালকরা সংগ্রহ করেছেন, আর আমাদের যা উপহার দিয়েছেন তাই আবার আমরা উপহার দিতে এসেছি।
2: হ্যাঁ, সেরকমই আরও একটি উপহার
1: কুহেলি ছবি থেকে।

0: কুহেলি ছবিতে আমরা যখন দেখছি, যদিও রবীন্দ্রনাথের গানের চিত্রায়ন যখন হয়েছে তাতে পিয়ানো এবং অর্গান খুব বেশি করে ব্যবহার হয়েছে, তাই না? এবং বিশ্বজিৎ নিচে বসে, মানে বড় ড্রয়িং রুমে তিনি গান গাইছেন পিয়ানোতে, এবং উপর থেকে সন্ধ্যা রায়, এবং তিনি আস্তে আস্তে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামছেন তুমি রবে নীরবে। এই গানটা যেন কুহেলি ছবিতে আরও একটি গান রয়েছে রবীন্দ্রনাথের, কিন্তু এই গানটার পিকচারাইজেশন মানে কি বলবো, একটা আকাশের মতো।
1: ঠিক তাই, আমরা এরকম আরও অনেক গানে থাকবো, অনেক চলচ্চিত্রের অনেক দৃশ্যের কথায় থাকবো, কিন্তু একটা ছোট্ট বিরতিতে আমাদের একটু যেতে হবে। সেই বিরতির ওপারে আবারও ফিরে আসছি অনুষ্ঠানে, সঙ্গে থাকুন সবাই।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
4: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, pmsuryaghar.gov.in।
5: সুরেলা সফরে আজ মেলডি মেকার্স, মেলডি মেকার্স।

0: আমরা যখন বড় হয়ে উঠছি তখন রুমাগুহ ঠাকুরটাকে আমরা কোয়ারের শিল্পী হিসেবে দেখেছি, কিন্তু তার গান, তার সোলো গান শুনলে বোঝা যায় তিনি কি বড় মাপের শিল্পী ছিলেন। এবং এই যে গল্পটা, এটা তো তোর নিজের গল্প, রবীন্দ্রনাথের গল্প
1: মণিহারা। আমরা তিন কন্যা ছবি থেকে, মানে তিন কন্যার মণিহারা থেকে এই গানটা শুনছিলাম কণিকা মজুমদারের লিপে।
0: এবং কণিকা মজুমদার খুব, মানে কি বলবো, খুব অশ্রুত নায়িকা আর কি, মানে সবাই যে জানেন তার নাম এমনটা নয়। কিন্তু এই গানটার দৃশ্যায়নের থেকেও বড় কথা হলো, এ ছবির কাহিনীর মধ্যে প্রেম আছে, মূল্যবোধের অবনমন আছে, তীব্র বস্তুবাদী যে চেতনা সেটাও আছে, পার্থিব ভোগের প্রতি যে চেতনা আছে, এবং সেই পার্থিব ভোগ কেমন করে মূল্যবোধগুলোকে ভেঙে দেয়, একটা অতিলৌকিক ব্যাপার রয়েছে। এই সব কিছু মিলেমিশে তাকে ক্যামেরায় ধরা, তাকে ছবিতে গীতি কবিতার মতো করে তৈরি করা, এটা বোধহয় সত্যজিৎ রায়ই পারেন। এবং এখানে এই যে
1: দৃশ্যটা হয়তো তোমার মনে আছে, মণিহারা দৃশ্যটা,
0: এবং তিনি গাইছেন বসে,
1: তিনি গানটা গাইছেন বসে, কণিকা মজুমদার একটা তানপুরা নিয়ে গানটা গাইছেন, কালী ব্যানার্জি পেছন থেকে এসে দাঁড়িয়েছেন। কালী ব্যানার্জি জানতেন তার স্ত্রী প্রচণ্ড গয়না পছন্দ করে, সোনার অলংকার পছন্দ করে, তিনি পকেটে করে কিন্তু একটা সোনার গয়না নিয়েও এসেছেন বউয়ের জন্য। কিন্তু যতই তিনি তার বউকে, স্ত্রীকে খুশি করার চেষ্টা করুন না কেন অলংকার দিয়ে, খুশি কিন্তু তিনি হন না, মন তার ভরে না। এই যে একটা দুটো মানুষের মধ্যেকার দ্বন্দ্ব, ফলগুড় মতন একদম ভেতরে ভেতরে, যেটা বাইরে থেকে দেখা যায় না,
0: এবং চাওয়া পাওয়ার দ্বন্দ্ব,
1: ঠিক তাই।
0: দুজনের চাওয়া, দুজনে একটা সমান্তরাল, ওই যে ট্রাম লাইনের মতো হেঁটে যাওয়া, দুজনে আছেন একই বাড়িতে এক ছাদের তলায়, কিন্তু তাদের মূল্যবোধ, তাদের মানসিকতা, তাদের মন কোথাও গিয়ে এক বিন্দুতে মেলে না,
1: ঠিক তাই।
0: এই যে অন্তর্দাহন, এই অন্তর্দাহনে তার পরবর্তীতে মানুষ যখন সোনা হয়ে ওঠে, আবারও তরুণ মজুমদারের ছবিতে ফিরি আমরা।
1: হ্যাঁ,
0: আমরা মানে কোনো সাল সেইভাবে ধারাবাহিকতাকে আমরা রাখছি না, মানে যখন যেটা মনে হচ্ছে আপনাদের শুনিয়ে ফেলছি, মানে আমাদের যা শুনতে ইচ্ছে করছে তাই আপনাদের শোনাচ্ছি। হেমন্ত মুখোপাধ্যায়, দাদার কীর্তি।

0: মফস্বলের একটি ছেলে যাকে প্রায় কেউ চিনত না, তিনি প্রথম নায়ক হলেন। তার সেই নিষ্পাপ ভোলে ভালা মুখ এবং এই শহর কলকাতা থেকে অনেকটা দূরে সেই পশ্চিমে তিনি প্রায় বাজিমাত করে দিলেন এবং তাকে দিয়ে তরুণ মজুমদার ছক্কা হাঁকালেন। দুটি গান চরণ ধরিতে দিও গো আমারে, এই করেছো ভালো নিঠুর হে, বারবার ফিরে ফিরে আসে। সেই 1980 এবং আজকে 2026 আমাদের কাছে কখনো পুরনো হয় না দাদার কীর্তি। যেমন পুরনো হন না রবীন্দ্রনাথ, তিনি বারবার নতুন হয়ে আসেন।
1: দাদার কীর্তি ছবির তে আরও বেশ কিছু রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার হয়েছিল, ঠিক কথাই। তবে এই গানটা আমার চরণধরিতে গানটাও ভালো লাগে, তার দৃশ্যটাও ভালো লাগে, কারণ সেখানে আমরা কেদারকে প্রথম অন্য রূপে পাই। মানে কেদার যে কিছু পারে, কেদারও যে কিছু পারে, মানে সবাই তো এটাই জানতো যে কেদার কিছু পারে না, তো কেদারও যে কিছু পারে সেটার প্রথম প্রমাণ পাওয়া গেল চরণধরিতে দিও গো আমারে দিয়ে। পরবর্তীতে তো আমরা এই গানটা আবারও কেদারের লিপে শুনেছি। তো তরুণ মজুমদার এমন একজন পরিচালক যিনি বারবার তার প্রত্যেকটা ছবিতে রবীন্দ্রনাথকে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের গানকে একটা দৃশ্যে প্রক্ষেপ করে দিলাম, সেখানে দিয়ে ফেলে দিলাম গানটা, যেমন লাগলো লাগলো, শুনতে ভালো লাগলো না লাগলো সেটা দর্শক বুঝে নেবেন, ব্যাপারটা সেরকম নয়। তিনি দৃশ্য বুঝে, সেই দৃশ্যের মর্মার্থ বুঝে, সেই চরিত্রগুলোর ভেতরের মানে নির্যাসটা বুঝে তবে গিয়ে এই রবীন্দ্রসঙ্গীতগুলোকে ওখানে ব্যবহার করেছেন। একেবারেই কিন্তু মানে কিছু না ভেবে নয়, পুরোটাই খুব ছোক কষে, খুব ভেবে, খুব ভাবনা চিন্তা করে। তো আমরা রবীন্দ্রনাথ এবং তরুণ মজুমদার এই জুটিটা ছেড়ে আবার একটু বেরোবো, তাই তো?
0: হ্যাঁ, আবার একটু বেরোবো, আবার একটু পিছনে যাব। আসলে রবীন্দ্রনাথের গান না জীবনকে চেনায়, আত্মাকে সুন্দরের সঙ্গে মেলায়। এবং কোথাও আমরা তো কাজ করে চলি এবং বিভিন্ন রকম কাজ, শুধুমাত্র সচেতনভাবে নয় অচেতনভাবেও আমরা কিছু কিছু কাজ করি, হয়তো আমাদের অবচেতনে তার ইচ্ছে থাকে, তার ইন্টেনশন থাকে, এবং তারপরে একটা সময় আমাদের কোথাও সাবমিট করতে হয় কোনো এক মহানের কাছে, কোনো এক বিশাল পুরুষ যাকে আমরা ঈশ্বর বলি, তার কাছে আমাদের মাথা নত করে বলতে হয় হয়তো আমি ভুল করেছি, হয়তো আমার এটা বোঝা উচিত ছিল, হয়তো আমার মনের কোথাও কোনো অবচেতনে আমার এই ইচ্ছে ছিল যেটা আমার করা উচিত হয়নি। তো এমন একটা চিত্র অরুন্ধতী দেবী আর উত্তম কুমারকে আমরা পাই, বিচারক। খুব ছোট্ট একটা গান হেমন্ত মুখোপাধ্যায়, আবারও আমরা সেই জায়গাটুকুকে ভাবব। এবং বিচারক ছবিটা সকলের চেনা, বিচারকের গান বলতে না সকলে ভাবেন আমার মল্লিকা বনে, যেখানে অরুন্ধতী দেবীকে আমরা পাচ্ছি,
1: ওটাই বহুল পরিচিত,
0: বহুল পরিচিত গান। কিন্তু বিচারকে, বিচারক ছবির এই শেষের দিকে এসে ছবিটা যেন একটা অদ্ভুত আলো পায়, সেই আলোর কথাটুকু আমরা শুনে নেবো।

0: মনে আছে নিশ্চয়ই পারমিতার একদিন এ ছবি, এবং আমরা যখন পারমিতার একদিন দেখি স্তব্ধ হয়ে যাই। এ ছবির গতি, মানে এ ছবির গতিময়তা কোথা থেকে যে কোথায় পৌঁছে যায়, এবং একটি মেয়ে যে প্রায় সংসারে অবহেলিত, যাকে মা আঁকড়ে ধরে থাকে, পরবর্তীতে বৌদি, এবং তা সে তথাকথিতভাবে সুস্থ নয়, কিন্তু সে যখন তার চুল এলো করে পা ছড়িয়ে বসে সেই পুরনো রংচটা দেওয়াল আর লাল মেঝেতে বসে গান গায়, তখন সে গান বোধহয় ঈশ্বরের কাছে পৌঁছে যায়। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে। আসলে রবীন্দ্রনাথ তো আকাশই, আমাদের আকাশ।
1: অপর্ণা সেন অত্যন্ত, মানে সুচারুভাবেই বলবো, এই দৃশ্যে এই গানটা ব্যবহার করেছিলেন। এই যে সংসারের একটা অদ্ভুত দোলাচল, অপর্ণা সেনের মেয়ে সোহিনী সেনগুপ্ত, যিনি কিনা অসুস্থ, ঠিক তথাকথিত সুস্থ নন, আবার যখন তার বৌদির ঘরে একটা সন্তান আসে, ঋতুপর্ণা সেনগুপ্তর কোলে যখন একটি সন্তান আসে, সেও কিন্তু সেই তথাকথিত অসুস্থ একটি বাচ্চা, মানে হিস্ট্রি রিপিট করে আর কি পরিবারের। তো এই দুটো মায়ের মনের, দুটো মায়ের মনের দ্বন্দ্ব একটা অদ্ভুত জানলা খুলে দেয়, যে জানলা, খোলা জানলাটা দিয়ে তারা ওই আকাশটার দিকে তাকায়, এবং ওই যে আমরা সেই মেঘে ঢাকা তারার সময় যে কথাটা বলছিলাম, আঁধারের মধ্য দিয়ে আলোর দিকে আমাদের পথ চলা, অপর্ণা সেন ঠিক সেই কাজটা এখানে করেন। আঁধারের মধ্যে দিয়ে দুজন মা আলোর দিকে যাত্রা শুরু করে তাদের সন্তানকে নিয়ে, যত প্রতিবন্ধকতাই হোক, যত অসুবিধাই হোক, সব বাধা, সব অসুবিধা, সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে সেই সন্তান দুজনকে আলোতে পৌঁছে দেওয়া, অসাধারণ ছিল এই দৃশ্য। চলে যাব পরবর্তী দৃশ্যে।
0: হ্যাঁ।

0: পরবর্তী দৃশ্য সেই দৃশ্য যেখানে উত্তম কুমার তার কঠোরতা, নিয়মানুবর্তিতা, যে শক্ত খোলস, সেই শক্ত খোলসের মধ্যে খানিকটা ইনসেটে থাকার মতো করে অন্ধকারের মধ্যে তার অবয়বটা দেখা যাচ্ছে। তিনি হারিয়ে ফেলেছেন তার মনের কোমল একটা জায়গাকে, তার গৃহকোণের কোমল একটা জায়গাকে। কিন্তু এই থাকা নাকা থাকার মাঝখানে স্মৃতি থেকে যায়। একজন মানুষ তিনি চলে গেলেই যে চলে যাবেন তেমনটা তো নয়। তার কত কিছু, তার ব্যবহৃত, তার বলা কথা, তার ব্যবহার করা জামা কাপড়, তার প্রত্যেকটি ছোঁয়া থাকে। সেই ছোঁয়া কখনো কখনো ছবিতে মূর্ত হয়ে ওঠে।
1: একদমই তাই।

0: অগ্নিশ্বর ছবিতে আমরা গোটা ছবি জুড়ে শুধু উত্তম কুমারকে দেখি, আমরা এক ডাক্তারকে দেখি যে ডাক্তার আমাদের কাছে আইকন হয়ে ওঠে। মানে ডাক্তার তো এমনই হবেন, এমনই চরিত্রবান, এমনই নিয়মনিষ্ঠ, এমনই শৃঙ্খলা পরায়ণ হবেন, কিন্তু এই মানুষটি ঘরে যে থাকেন তার যে একটা প্রভাব আছে ডাক্তারের মনে, এই গানটা না শুনলে বোধহয় বোঝা যেত না।
1: আমার সব থেকে বেশি মনে পড়ে, আমি বারবার বলি যতবার এই গানটা আকাশবাণীতে এই অনুষ্ঠানে বাজানো হয়েছে, আমি হয়তো

0: বাজিয়েছি, ততবারই আমি এই দৃশ্যটাতে এইটাই, এই পুরো গানের দৃশ্যে আমার একটা দৃশ্যই মনে পড়ে, সেটা হচ্ছে ঠাকুর ঘরে ঢোকার সময় উত্তম কুমারের চটি খুলে ঢোকাটা।
1: হ্যাঁ,
0: কারণ ওই যে উনি শুনতেন না কোনোদিনও মাধবী মুখোপাধ্যায়কে, আমরা দেখেছি তার স্ত্রীর চরিত্রে,
1: এবং একদম চুপ, মানে কতটুকু কথা মাধবী মুখোপাধ্যায় রগ্নেশ্বরে।
0: হ্যাঁ, শুধু শুধু একটাই কথা, তার স্বামীর কোনো কাজের কোনো কথার কোনো বিরোধিতা তিনি কোনোদিনও করেননি, একটাই বিরোধিতা করতেন, ঠাকুর ঘরে তুমি চটিটা পরে জুতোটা পরে ঢুকো না। তো কোনোদিনই উত্তম কুমার সে কথাটা, অগ্নিশ্বর সে কথাটার পাত্তা দেননি বা শোনেননি, কিন্তু স্ত্রী চলে যাওয়ার পর যখন তিনি এসে বাড়িটায় ঢুকছেন তার নিত্যদিনের কাজকর্ম সেরে এসে ঠাকুর ঘরে ঢুকতে যাচ্ছেন, তখন তার হঠাৎ মনে হলো যে না, আজকে জুতোটা খুলে ঢুকতে হবে, এবং তিনি জুতোটা খুলেই ঢুকলেন।
1: এবং এই গানটাতে মাধবী মুখোপাধ্যায় যে ছিলেন এই বাড়িটায়, গোটা বাড়ি জুড়ে তার উপস্থিতি ওই একটিমাত্র চটি খোলার দৃশ্যে আবারও মুক্ত হয়ে ওঠে।
0: হ্যাঁ, এবং ওই তুলসীতলাটা, ওই দালানটা, সবগুলো সব জায়গায় যেন ছড়িয়ে রয়েছে ওই মানুষটার স্মৃতিটা, ওটাকে আঁকড়ে না যাবে বাঁচা, না যাবে মরা, একটা অদ্ভুত মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে পড়েছেন অগ্নিশ্বর।
1: রবীন্দ্রনাথ না বারবার আমাদের এটাই শিখিয়েছেন, সেই আত্মশুদ্ধি, সেই দুঃখ যা মনকে পবিত্র করে এবং যা বারবার আমাদের প্রকৃতির সামনে এনে দাঁড় করিয়েছেন, যেখানে মানুষ আত্ম উন্মোচন করে। মানে আমরা এই যে শহরে থাকি বা গ্রামে থাকি বা মফস্বলে থাকি, নানাবিধ কাজের মধ্যে থাকি, আমরা যখন একটা অরণ্যের সামনে গিয়ে দাঁড়াই, আমরা যখন পাহাড়ের সামনে গিয়ে দাঁড়াই, যখন সূর্যোদয় দেখি বা দেখি না, সেই সময় কোথাও আমাদের আত্ম উন্মোচন হয়, আমাদের ভেতরের যে দোলাচল সেটা বোধহয় প্রকট হয়ে পড়ে।
0: একদমই তাই। আমরা এবারে আরও একটা অন্য একটা ছবির অন্য একটা দৃশ্যে চলে যাব, এবং সেই দৃশ্যে অদ্ভুত একটা নিস্তব্ধতা, একটা অদ্ভুত নৈঃশব্দ, এবং সেই নৈঃশব্দের মাঝখানে হঠাৎ করেই এই সুরটা পাহাড়ি সুরকে ছাপিয়ে ভেসে আসে। শুনে নি গানটা, পরে কথায় আসছি।

0: করুণা বন্দ্যোপাধ্যায়।
1: এবং তিনি নিবিষ্ট মনে গান গাইছেন, বসে আছেন পাহাড়ের সামনে। এবং কতজন আর্টিস্ট, মানে যারা প্রায় নক্ষত্র এই ছবিটা জুড়ে, কাঞ্চনজঙ্ঘা আপনাদের সকলের দেখা ছবি, এবং সেই চিরচেনা মানুষ, মানে যারা, যে ভীষণ রকমের গম্ভীর, ভীষণ রকমের সাহেব, তিনিও কাঞ্চনজঙ্ঘা সূর্যোদয় দেখে উচ্ছল হয়ে উঠছেন।
0: একদমই তাই। আমরা এই এই ছবিতে, এই দৃশ্যে করুণা বন্দ্যোপাধ্যায় গাইছেন গানটি, পাহাড়ি সান্যালও ছিলেন কিছুটা, এই দৃশ্যে আমরা তাকে দেখতে পেয়েছি। করুণা বন্দ্যোপাধ্যায় এমন একজন অভিনেত্রী, সত্যজিৎ রায় তাকে দেখো দুটো ছবিতে কি অদ্ভুতভাবে দু রকমভাবে ব্যবহার করেছেন। কাঞ্চনজঙ্ঘার কথা আমরা বলছিলাম, তার আগে পথের পাঁচালীই মনে পড়ে। তো এগুলো পরিচালকের দৃষ্টিভঙ্গি, পরিচালকের দক্ষতা, তার মুনশিয়ানা, তার সঙ্গে সঙ্গে এই গানের প্রয়োগ, যে কথাটা তরুণ মজুমদার প্রসঙ্গে একটু আগে আমরা বলছিলাম, যে একটা গান যখন একটা দৃশ্যে প্রয়োগ করা হচ্ছে, সেই দৃশ্যটার মর্মার্থটা বুঝে, সেই মানুষের, সেই চরিত্রটার ভেতরের দ্বন্দ্বটা বুঝে, তবেই সেখানে কিন্তু সেই গানটা প্রয়োগ করা হচ্ছে।
1: আসলে রবীন্দ্রনাথের গান আত্মাকে পরিশুদ্ধ করার একটা ঐশ্বরিক মাধ্যম। তিনি বারবার আমাদের প্রকৃতির সঙ্গে মিলিয়েছেন, আকাশের সঙ্গে মিলিয়েছেন, আত্মার সঙ্গে মিলিয়েছেন, যে কারণে তার চলে যাওয়া, যেহেতু আগামীকাল তার চলে যাওয়ার দিন, তার চলে যাওয়া শুধুমাত্র যাওয়া নয়, ওই যে হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সাঙ্গ না হৃদয়, তো ঠিক একই রকমভাবে রবীন্দ্রনাথ আমাদের কাছে বারবার করে ফিরে আসেন। আমরা তাকে যত পড়ি, যত জানি, যত ভাবি, যত উপলব্ধি করি, যত বুঝি, ততই সেই অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর মতো তিনি ছড়িয়ে পড়েন চারিদিকে।
0: একেবারেই
1: একদম মানে প্রথম দিকের গানে যাব জানো।
0: আচ্ছা,
1: যে গান না শুনলে, এই যে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার ছবিতে কেমন ভাবে হয়েছে,
0: কেমন ভাবে হয়েছিল,
1: পঙ্কজ কুমার মল্লিক,
0: যারা ছায়াছবি নিয়ে পড়াশোনা করে চলচ্চিত্র নিয়ে, তাদের সবার আগে এই ছবিটার কথা বলা হয়। মুক্তি, তাই তো?
1: মুক্তি, ১৯৩৭ সালের ছবি। শুনে নি সেই গান।

0: দিনের শেষের শেষ খেয়াই। সত্যি সত্যি তার গান শুনতে শুনতে আমরাও প্রায় শেষ করে ফেললাম অনুষ্ঠান।
1: এবারে আমাদেরও বিদায় নেবার পালা,
0: কিন্তু ওই যে চলে গেলেও তা রয়ে যায় কখনো, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, আর কখনো আমাদের মনে হয় সত্যি সত্যি কেউ চলে গেলে দিন কেটে যায়, কিন্তু দিন যে কাটে তার মধ্যেও যে চলে যায় তার অস্তিত্ব রয়ে যায়। আর রবীন্দ্রনাথ তিনি চিরপ্রবহমান, যতদিন আকাশ থাকবে, যতদিন বাতাস থাকবে, যতদিন সমুদ্র থাকবে, পাহাড় থাকবে, নদী থাকবে, তিনিও থাকবেন। যতদিন আমাদের এই মনুষ্য জন্ম ততদিন রবীন্দ্রনাথ।
1: আজ আবারও তরুণ মজুমদারকে দিয়েই শেষ করব আমাদের এই অনুষ্ঠান। আলো ছবি থেকে অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে গান।
0: কৃষ্ণা এবং কোয়েল আজকের মতো আপনাদের কাছে টাটা বলছে।

0: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
0: আর ইলেকট্রিক বিলের
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে, কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প সংস্কৃতির প্রসারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন দিল্লিতে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি জানান, দেশের তাঁত শিল্পের সঙ্গে ৩৫ লক্ষেরও বেশি মানুষ যুক্ত আছেন, যাদের মধ্যে ২৫ লক্ষই মহিলা।
1: হাজারো বর্ষে হতকর্তা ভারতকে প্রকৃতি পোষক সভ্যতা কি বিকাশ যাত্রা কা অভিন্ন হিসা রাহা হ্যায়। ইসমে হামারে রাষ্ট্র কি অসাধারণ বিবিধতা দিখাই দেতি হ্যায়। হতকদা ক্ষেত্র সে রোজগার, মহিলা সশক্তিকরণ, কলা সংস্কৃতি আর প্রকৃতি প্রেম কো বড়াওয়া মিলতা হ্যায়। হতকর্তা ভারতকে স্বতন্ত্রতা সংগ্রাম আর আত্মনির্ভরতা সে ভি জুড়া হুয়া হ্যায়।
0: অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে জাতীয় তাঁত দিবস পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি অন্তত একটি করে তাঁত সামগ্রী কিনে সেটির ভিডিও দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরতে বলেন, যাতে তাঁত শিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়। আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ বলেও তিনি উল্লেখ করেছেন। আগেই জানানো হয়েছে আজ দ্বাদশ জাতীয় তাঁত দিবস। এদিকে রাজ্য সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্যমেলা আয়োজনের পরিকল্পনা করছে। কলকাতার জাতীয় তাঁত দিবস পালন উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যের ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বলেন, তন্তুজের মাধ্যমে এই মেলার আয়োজন করা হবে। সেখানে তাঁত শিল্পীদের চোখ এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরীক্ষা করবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
2: আপনি শুধু দেড় দিন আমি তন্তুজকে বলবো একটা মেলার আয়োজন করার জন্য, এবং ওখানে যাতে তাঁতিদের চোখের চিকিৎসা হয়, ফ্রি পরিষেবা, একটা স্বাস্থ্য মেলাও করে দেবো। করে যে কার্ড সেটা দেওয়া হবে, যারা কার্ড পাবে না, আমাদের মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রী কার্ড হিসেবে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।
0: শ্রী দিন্দা অভিযোগ করেন, পূর্বতন সরকারের আমলে তাঁত শিল্প ও শিল্পীরা চরম অবহেলিত হয়েছেন। বর্তমান সরকার তাদের সমস্যা খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করবে, পাশাপাশি যে কোনো ধরনের তাঁত শিল্প ক্লাস্টার গড়ে তোলার জন্য সরকারি সহায়তা চাইলে তাও প্রদান করা হবে। তিনি আরও জানান, গত ১৫ বছরে ছোট, বৃহৎ ও মাঝারি মিলিয়ে প্রায় ৮,০০০ শিল্প সংস্থা এ রাজ্য থেকে বাইরে চলে গেছে, তাদের ফিরিয়ে আনাই তাঁত দপ্তরের মূল লক্ষ্য। পশ্চিমবঙ্গে আগামী ৯ থেকে ১৬ আগস্ট আয়ুষ্মান সপ্তাহ পালন করা হবে। এই উপলক্ষে জলপাইগুড়ির মালবাজার ব্লকের ওদলাবাড়ির স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে আজ প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি মাল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, চা বাগান এলাকা এবং সাব সেন্টারগুলিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের কাছে পরিষেবা আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে আগামীকাল সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। ৯ থেকে ১৪ আগস্ট পর্যন্ত সাধারণ দর্শক এবং পড়ুয়াদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে। স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করতে প্রদর্শনীতে স্থান পেয়েছে স্বাধীনতা সংগ্রামের নানান দুর্লভ স্মারক। নিট সংক্রান্ত বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা আগামী সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গেছে। লোকসভায় আজ সকাল ১১টায় অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ ওম বিড়লা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ৯ আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকীর কথা স্মরণ করে তিনি বলেন, এই আন্দোলন গণতন্ত্র, স্বাধীনতা, জাতীয় ঐক্যকে শক্তিশালী করেছিল। এরপর অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব শুরু করার উদ্যোগ নিলে বিরোধী সাংসদরা নিট সহ বিভিন্ন ইস্যুতে নতুন দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের পদক্ষেপের বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন। এই নিয়ে সভায় গণ্ডগোল চলতে থাকায় অধিবেশন সোমবার পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভার অধিবেশনও বিরোধীদের হৈহট্টগোলের জেরে প্রথমে বেলা ১২টা এবং পরে সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে ডক্টর জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখনও সীমান্ত পারে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। সরকার বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদের জন্য ভারত দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ লোকসভায়

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্য মেলা আয়োজনের পরিকল্পনা করছে। হার ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস আগামী 16-17 সেপ্টেম্বর কলকাতায় আয়োজন করা হবে। সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের থানায় ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে। এদিকে বিদেশ যাত্রার আবেদন নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক ব্যানার্জি। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করেছেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপ ফুটবলে গ্রুপ লীগের শেষ ম্যাচে সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি। কলকাতা প্রিমিয়ার লীগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 1-2 গোলে ভবানীপুর ক্লাবের কাছে পরাজিত। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প সংস্কৃতি প্রসারে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

0: তিনি আজ নতুন দিল্লিতে দ্বাদশ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।
1: হাজারো বর্ষে হতকর্তা ভারতকে প্রকৃতি পোষক সভ্যতা কি বিকাশ যাত্রা কা অভিন্ন হিসা রাহা হ্যায়। ইসমে হামারে রাষ্ট্র কি অসাধারণ বিবিধতা দিখাই দেতি হ্যায়। হতকর্তা ক্ষেত্র সে রোজগার, মহিলা সশক্তিকরণ, কলা সংস্কৃতি আর প্রকৃতি প্রেম কো বাড়াওয়া মিলতা হ্যায়।
0: রাষ্ট্রপতি জানান, দেশে তাঁত শিল্পের সঙ্গে 35 লক্ষেরও বেশি মানুষ যুক্ত আছেন, যার মধ্যে 25 লক্ষই মহিলা। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপুল উৎসাহ উদ্দীপনায় জাতীয় তাঁত দিবস পালনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি অন্তত একটি করে তাঁত সামগ্রী কিনে সেটির ভিডিও দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরতে বলেন, যাতে তাঁত শিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়। এদিকে রাজ্য সরকার তাঁত শিল্পীদের স্বাস্থ্য পরিষেবা দিতে স্বাস্থ্যমেলা আয়োজনের পরিকল্পনা করছে। কলকাতায় আজ জাতীয় তাঁত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যের ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বলেন, তন্তুজের মাধ্যমে মেলার আয়োজন করা হবে।
2: আমি তন্তুজকে বলবো একটা মেলার আয়োজন করার জন্য, এবং ওখানে যাতে তাঁতিদের চোখের চিকিৎসা হয়, ফ্রি পরিষেবা, একটা স্বাস্থ্য মেলাও করে দেবো।
3: করে যে কার্ড সেটা দেওয়া হবে, যারা কার্ড পাবে না, আমাদের মুখ্যমন্ত্রী তার মুখ্যমন্ত্রী কার্ড হিসেবে 5 লক্ষ টাকা করে দেওয়া হবে।
0: তিনি জানান, তাঁত শিল্পীদের উৎপাদিত পণ্যের বিক্রি বাড়াতে তাঁতের হাটের আয়োজন করা হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে দিতে আগামী 16 আগস্ট থেকে তাঁত শিল্পীদের আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। শ্রী দিন্দা অভিযোগ করেন, পূর্বতন সরকারের আমলে তাঁত শিল্প শিল্পীরা চরম অবহেলিত হয়েছেন, বর্তমান সরকার তাদের সমস্যা খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করবে। নদিয়ার শান্তিপুর ও ফুলিয়ায় আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় তাঁত দিবস পালিত হয়। প্রবীণ তাঁত শিল্পীরা জানান, একসময় এই দিন ছিল তাদের গর্বের উপলক্ষ, কিন্তু এখন কম মজুরি ও কাজের অনিশ্চয়তায় সেই আনন্দ অনেকটাই ম্লান। ফুলিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজিতে অঙ্কন কুইজ প্রদর্শনী, ফ্যাশন শো ও তাঁত বস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রবীণ তাঁত শিল্পীদের দেওয়া হয় সম্বর্ধনা। হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে স্থানীয় বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তার নিজের কেন্দ্র ভবানীপুরে এক মিছিলে অংশ নেন। বিকেলে আলিপুরের গোপালনগর মোড়ের সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন তিনি। পূর্বতন সরকারের সমালোচনা করে শুভেন্দু বলেন, তাদের আমলে কখনোই হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে অংশ নেয়নি রাজ্য।
4: বিগত দিনে পশ্চিমবঙ্গে সরকার যারা চালাতেন তারা হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যুক্ত হতেন না। এইবার প্রথম জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে এখানে একটি রাষ্ট্রবাদী সরকার আপনারা তৈরি করেছেন। এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে যুক্ত হয়েছে এবং আজকে তার সূচনা হলো।
0: রাজ্য সরকারের উদ্যোগে আগামী সোমবার কলকাতার নেতাজি মূর্তি থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত একটি কেন্দ্রীয় মিছিলের আয়োজন করা হবে বলে শুভেন্দুবাবু জানান। সকলকে তিনি এই কর্মসূচি সফল করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন, শিল্পমন্ত্রী তাপস রায় প্রমুখ এই মিছিলে অংশ নেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কলকাতার লোকভবনে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনের মার্বেল হলে আগামীকাল সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। 9 থেকে 14 আগস্ট পর্যন্ত সাধারণ দর্শক এবং পড়ুয়াদের জন্য প্রদর্শনীটি খোলা থাকবে। স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করতে প্রদর্শনীতে স্থান পেয়েছে স্বাধীনতা সংগ্রামের নানান দুর্লভ স্মারক। রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস আগামী 16 ও 17 সেপ্টেম্বর নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। বিধাননগরে আজ এই উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করবেন। তিনি বলেন, রাজ্যে বাংলা ভাষায় বিজ্ঞানের প্রসার ঘটানো এবং এরাজ্য থেকে ভিন রাজ্য ও বিদেশে চলে যাওয়া মেধাবী ছাত্রছাত্রীদের আবার ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে সরকার।
5: কলকাতা বায়োটেক পার্ক এবং কালিম্পং এর প্রস্তাবিত স্যাটেলাইট বায়োটেক পার্কের মাধ্যমে আমাদের রাজ্যে স্থিত এই মেধা যাতে বাংলায় ফেরত আনতে পারি, দেশকে আবার পুনরায় বাংলার বুকে অধিষ্ঠান করায় আমাদের লক্ষ্য। বাংলা ভাষার মাধ্যমে আগামী দিনে উচ্চ বিজ্ঞান শিক্ষার কঠোর পাঠন গবেষণা হবে।

0: ভবিষ্যতে এই রাজ্য যাতে বিজ্ঞান ও প্রযুক্তির পীঠস্থান হয়ে ওঠে সেটাই বিজ্ঞান কংগ্রেসের উদ্দেশ্য বলে সংশ্লিষ্ট দপ্তরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী জানান। আয়ুষ্মান ভারত, জনগণনা, প্রধানমন্ত্রী সূর্যঘর, ভিভিজি রামজি আইন, 2025 সহ ভারত সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং প্রধান প্রধান ফ্ল্যাগশিপ উদ্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে কলকাতার প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি আজ বীরভূমের আবদারপুরে জেলার সাংবাদিকদের নিয়ে এক কর্মশিবিরের আয়োজন করে। বার্তালাপ নামে অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, গ্রামীণ উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং সুস্থায়ী জীবিকা প্রদানে ভিভিজি রামজি আইনের প্রভূত সম্ভাবনা রয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো এবং কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর পূর্বাঞ্চলীয় মহানির্দেশক টিভি কে রেড্ডি সোশ্যাল মিডিয়ার যুগে প্রামাণিক তথ্যের ক্রমবর্ধমান গুরুত্বের ওপর জোর দেন। অনুষ্ঠানে বীরভূমের সিএমওইজ ডাক্তার শুভব্রত ঘোষ আয়ুষ্মান ভারতের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন। বীরভূমের লিড ব্যাংক ম্যানেজার নীরজ কুমার নাগরিকদের ক্ষমতায়নে আর্থিক অন্তর্ভুক্তির ভূমিকা তুলে ধরেন। স্বাগত ভাষণ দেন প্রেস ইনফরমেশন ব্যুরো কলকাতার সহকারী নির্দেশক শ্রীজাতা সাহা সাহু। অবনীন্দ্রনাথ ঠাকুরের 155তম জন্মবার্ষিকী উদযাপন এবং 22শে শ্রাবণের প্রাক সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে আজ বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ কবির গানে রামনাম শীর্ষক এক আলোচনার আয়োজন করে। আলোচনায় অংশ নেন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তন্ময় ভট্টাচার্য, কাটিয়াও কলেজের ইতিহাসের অধ্যাপক রবি রঞ্জন সেন এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সন্দীপ কুমার মণ্ডল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের নদিয়ার করিমপুরের হোগলবেড়িয়া থানায় ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য গত 21শে জুলাই মহুয়াকে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেন, তবে তদন্তে সহযোগিতার জন্য 14ই আগস্ট বেলা 3টের সময় তাকে হোগলবেড়িয়া থানায় সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে আবেদন জানান তিনি। উল্লেখ, সামাজিক মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে মহুয়ার বিরুদ্ধে মামলা করা হয়। এদিকে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশ যথাযথ। অন্যদিকে বিদেশ যাত্রার আবেদন নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক ব্যানার্জি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য গত 5ই আগস্ট তার বিদেশ যাওয়ার আবেদন খারিজ করে দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন অভিষেকের আইনজীবী। অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে একটি করে মামলায় তাকে আগাম জামিন মঞ্জুর করা হলেও আরও 4টি FIR দায়ের হয়েছে সুমিতের বিরুদ্ধে। রবীন্দ্রনগর থানা থেকে তাকে সমনও পাঠানো হয়েছে। গ্রেপ্তারির আশঙ্কা থেকেই রক্ষা কবচ চেয়ে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন সুমিতের আইনজীবী। এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, অভিষেক ব্যানার্জিও তার আত্মসহায়ক যে ধরনের কাজ করেছেন ধীরে ধীরে তার নিদর্শন সকলেরই সামনে আসছে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের 10 জন বিধায়কের এক প্রতিনিধি দল এসআইআর ট্রাইব্যুনালের পরিকাঠামো সম্প্রসারণ এবং ধর্মীয় স্থানে
1: ইয়ে আকাশবাণী হ্যায়। আব আপ বৈষ্ণবী সে সংসদ মে হুই আজ কি কার্যবাহী কি সমীক্ষা সুনিয়ে। পহলে লোকসভা, লেখক হ্যায় পিটিআই ভাষা কে অনুবারুল হক। लोकसभा की कार्यवाही आज भी विपक्षी सदस्यों के हंगामे के कारण बाधित रही। अयोध्या के राम मंदिर में कथित चढ़ावा चोरी और दिल्ली में प्रदर्शनकारी छात्रों पर पुलिस कार्रवाई के मुद्दे पर कई विपक्षी दलों के सदस्यों ने आज सदन में फिर हंगामा किया, जिससे प्रश्नकाल और शून्यकाल नहीं चल सके। सदन की कार्यवाही एक बार के स्थगन के बाद दिन भर के लिए स्थगित कर दी गई। हंगामे के बीच ही सदन ने सूक्ष्म, लघु और मध्यम उद्यम विकास संशोधन विधेयक 2026 को चर्चा के बिना पारित कर दिया। सदन में गतिरोध के लिए संसदीय कार्य मंत्री किरेन रिजिजू ने विपक्ष के व्यवहार की आलोचना करते हुए कहा कि विपक्षी सदस्य लोग गृहमंत्री के नाम का नारा लगाकर सदन से चले जाते हैं, लेकिन जब गृहमंत्री अमित शाह सदन में चर्चा का जवाब देंगे तो विपक्ष सुन नहीं पाएगा। सदन की कार्यवाही सुबह 11 बजे शुरू होने पर लोकसभा अध्यक्ष ओम बिड़ला ने आगामी 9 अगस्त को भारत छोड़ो आंदोलन की 84वीं वर्षगांठ का उल्लेख किया। फिर सदन ने कुछ क्षण मौन रखकर देश के स्वतंत्रता आंदोलन में बलिदान देने वाले शहीदों को श्रद्धांजलि दी। इसके बाद जब

বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।

0: 100.1 FM গোল্ড প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন, আর এখন সময় রাত 8:10 একদম বলতে বলতে, অর্থাৎ সময়টা আপনার কথা, আপনারা আপনাদের কথা জানাবেন, আপনাদের মতামত জানাবেন কিভাবে, অবশ্যই বুঝতেই পারছেন সেই চেনা মাধ্যমগুলোতে। কী কী মাধ্যম?
1: মাধ্যম তো আছে আমাদের হোয়াটসঅ্যাপ মাধ্যম, যে মাধ্যমে আপনারা ইতিমধ্যে প্রচুর হোয়াটসঅ্যাপ করে ফেলেছেন, কিন্তু তবু আমাদের একদম নতুন যারা শ্রোতা রয়েছেন তাদের উদ্দেশ্যে একবার বলি, 9903 05 9992, আরও একবার 9903 05 9992, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনার আজকে যে

0: জানাতেই পারেন।
1: তাহলে বেশি বেশি করে আমাদেরকে টেক্সট মেসেজ করুন, আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমাদের ফেসবুক পেজে এসে আরও আরও লেখা দিন, কারণ আপনাদের এই মতামতের উপরেই এই নির্ভর করে থাকে আপনার কথা অনুষ্ঠান। তাহলে শুরুতে চলে যাই আমাদের ফেসবুক পেজের বন্ধুর লেখায়। প্রথমেই শুভ সন্ধ্যা জানিয়েছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে। লিখছেন, আসলে সফলতার সমীকরণে পরিশ্রম আর বুদ্ধিমত্তা কোনোটাকেই ছোট করে দেখার সুযোগ নেই। সহজ কথায় বলতে গেলে, বুদ্ধিমত্তা যদি একটা গাড়ির শক্তিশালী ইঞ্জিন হয়, তবে পরিশ্রম হলো তার জ্বালানি। ইঞ্জিন যতই আধুনিক হোক না কেন, জ্বালানি ছাড়া গাড়ি যেমন 1 ইঞ্চিও নড়বে না, ঠিক তেমনি শুধু জ্বালানি বা অন্ধ পরিশ্রম দিয়ে সঠিক দিক নির্দেশনা ছাড়া গন্তব্যে পৌঁছানো অসম্ভব। আজকের যুগে শুধু হার্ড ওয়ার্ক নয়, দরকার স্মার্ট ওয়ার্ক। বুদ্ধিমত্তা আমাদের সঠিক পথ ও কৌশল দেখায়, আর পরিশ্রম সেই পথে টিকে থাকার শক্তি যোগায়। তাই মেধাকে অলস বানিয়ে না রেখে সঠিক পরিকল্পনার সাথে নিয়মতান্ত্রিক পরিশ্রমের সমন্বয় ঘটাতে পারলেই জীবনে প্রকৃত সফলতা আসে। ভারী সুন্দর লিখেছেন।
0: একেবারেই। আচ্ছা, আমরা একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি। হোয়াটসঅ্যাপ করেছেন বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া থেকে। লিখেছেন, পরিশ্রম ও বুদ্ধিমত্তা উভয়ই খুব জরুরি, সফলতার ধাপ অর্জনে সতর্কতাও জরুরি, লক্ষ্যে পৌঁছানোর তাগিদে প্রয়োজন নিবিড় অনুশীলন, প্রতিযোগিতামূলক বাতাবরণে প্রতিদ্বন্দ্বিতাই শিহরণ, পরিশ্রমের কোনো বিকল্প নেই। যে কোনো সাফল্য অর্জনে সাথে বুদ্ধিদীপ্ত ছোঁয়া, প্রগতিশীল মননে, বন্ধু প্রয়াস হোক নিষ্কলঙ্ক, জীবন মঞ্চে দাঁড়াবার পরিশ্রমে ঘাম ঝরার পথে বুদ্ধিদীপ্ততাই হাতিয়ার। বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে আমাদের হোয়াটসঅ্যাপে তার অভিমত জানিয়েছেন এভাবেই।
1: আবারও চলে যাই আমাদের ফেসবুক পেজের বন্ধু কি লিখেছেন সেই মেসেজে। কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 59 থেকে লিখছেন, শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাই সুস্মিতা ও কল্পলাল আপনাদের। আপনাকেও শুভ সন্ধ্যা জানাই।
0: একেবারে শুভ সন্ধ্যা।
1: বুদ্ধিকতার বিভিন্ন স্তর আছে, কিন্তু স্তর জন্মগত, আর কিছু স্তর অর্জন করতে হয়। কিন্তু সব স্তরকে আরও উন্নত করতে একটাই অস্ত্র, অক্লান্ত পরিশ্রম। মানসিক পরিশ্রম ও শারীরিক পরিশ্রম একসাথে, আমরা যেমন পরীক্ষা পাশ করে এক একটা ধাপ পেরোই, তেমনি একজন নিম্ন মেধার ব্যক্তি পরিশ্রম করে পরবর্তী মেধা স্তরে পৌঁছতে পারে, কিন্তু চূড়ায় একজনই পৌঁছায়, সে উচ্চতম মেধা সম্পন্ন, পরিশ্রমের সঙ্গতে। সুতরাং সফল হতে গেলে পরিশ্রম অত্যন্ত জরুরি, আর চূড়ান্ত সফলতা পেতে গেলেও উচ্চ মেধার সাথেও পরিশ্রম জরুরি। কারণ প্রতিযোগিতার যুগে শুধু মেধা দিয়ে কোনো কাজ হয় না, সাথে পরিশ্রমী হতে হবে। আমার মতে পরিশ্রম মেধার মেলবন্ধন, চূড়ান্ত সাফল্য আসে। ধন্যবাদ আপনাদেরও শ্রোতা বন্ধুদের।
0: দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন তার বার্তা। লিখেছেন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দিদি আপনাকে। সফল হতে গেলে শুধু অন্ধ পরিশ্রম নয়, সঠিক বুদ্ধিমত্তা অনেক বেশি জরুরি। পরিশ্রম পথ দেখায়, কিন্তু বুদ্ধিমত্তা ঠিক করে দেয় কোন পথে হাঁটা উচিত, কোন কাজ আগে করতে হবে তা বুদ্ধিমত্তা দিয়ে মাপা যায়। বুদ্ধি খাটালে কম পরিশ্রমে বেশি কাজ করা সম্ভব। কঠিন পরিস্থিতিতে বুদ্ধি দিয়ে দ্রুত পথ পাওয়া যায়। পরিশেষে বলা যায়, পরিশ্রম হলো গাড়ির জ্বালানি আর বুদ্ধিমত্তা হলো চালক। শুধু জ্বালানি থাকলেই গাড়ি গন্তব্যে পৌঁছয় না, চালক, সঠিক চালকেরও প্রয়োজন। তাই সফল হতে গেলে পরিশ্রমের পাশাপাশি বুদ্ধি দিয়ে কাজ করা উচিত। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে।
1: অনেক ধন্যবাদ। চলে যাই আবারও আমাদের হোয়াটসঅ্যাপ পেজের বন্ধুদের মেসেজে। কিন্তু তার আগে আবারও জানিয়ে দিই, আপনারা শুনছেন আপনার কথা। সফল হতে গেলে পরিশ্রম নয়, বুদ্ধিমত্তা বেশি জরুরি, এই বিষয় নিয়ে আজকের আপনার কথায়। আপনাদের সঙ্গে আছি এ প্রান্তে স্টুডিওতে কল্পলাল আর সুস্মিতা। আর আপনারা আপনাদের মতামত জানাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ করে 9903050992 এবং আমাদেরকে করছেন আপনারা আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ডে আপনার কথার পোস্টারের নিচের কমেন্ট সেকশনে মন্তব্য। এবার কার কমেন্ট পড়ব, তিনি হচ্ছেন সর্বেশ্বর পাল। সর্বেশ্বর পাল মহেশ হুগলি থেকে লিখছেন, আজকের বিষয় ভাবনার উপরে আমার মতামত প্রকাশ করতে গিয়ে জানাই, পরিশ্রমের বিকল্প নেই। বুদ্ধি কিছু কম হলেও তা শ্রম দিয়ে পূরণ করা যায়।

0: কিন্তু প্রখর বুদ্ধিমান মানুষ অল্প পরিশ্রমের লক্ষ্যে পৌঁছে যাবে তা বোধ হয় কেউ মানবেন না।
1: আচ্ছা, এরপর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন? রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। তিনি বলছেন যে আমার মতে সফল হতে গেলে বুদ্ধিমত্তা আগে বেশি প্রয়োজন, তারপর পরিশ্রম প্রয়োজন। উনি বেশ সুন্দর করে 1, 2, 3, 4 করে লিখেছেন যে দিক ঠিক করে, পরিশ্রম ইজ ইকুয়াল টু জোরে দৌড়ানো, বুদ্ধি ইজ ইকুয়াল টু সঠিক রাস্তা বাছা, ভুল পথে দৌড়লে ক্লান্তি ছাড়া কিছুই মিলবে না। 2 লিখেছেন কম খেটে বেশি ফল, বুদ্ধি দিয়ে সিস্টেম টুল টিম বানানো যায়, 1 ঘন্টার কাজ 10 মিনিটে করা যায়। 3 লিখেছেন ভুল কম হয়, বুদ্ধিমান মানুষ একবার ভুল করেই শিখে যায়, পরিশ্রমী মানুষ একই ভুল বারবার করে। 4 লিখেছেন নতুন সংযোগ তৈরি করে, পরিশ্রম পুরনো কাজকে বড় করে, বুদ্ধি নতুন কাজ নতুন আইডিয়া তৈরি করে। এরপর বলছে লম্বা রেস জেতায়, শুধু পরিশ্রম ইজ ইকুয়াল টু বার্ন আউট, বুদ্ধি প্লাস পরিশ্রম ইজ ইকুয়াল টু টিকে থাকা প্লাস বড় হওয়া। আমি লাস্টে একটা কথাই বলবো, পরিশ্রম হলো পেট্রোল, বুদ্ধিমত্তা হলো স্টিয়ারিং, স্টিয়ারিং ছাড়া পেট্রোল থাকলেও গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, দুটোই লাগবে, কিন্তু আগে বুদ্ধি খুব সুন্দর করে লিখেছেন। তবে এই মেসেজটা যদি সবাই চোখে দেখত তাহলে বিষয়টা আরও বেশি সহজ হতো। যাই হোক, আপনি আমাদের সঙ্গে এভাবেই থাকুন, খুব ভালো লাগলো আপনার মেসেজ পেয়ে।
0: নমস্কার, শুভ সন্ধ্যা। কিশোর বলছে, বালি হাওড়া থেকে, লিখছেন আমাদের ফেসবুক পেজে, সফল হতে গেলে পরিশ্রম বুদ্ধি দুটোরই দরকার পড়ে। আপনি হাতে পায়ে পরিশ্রম করবেন সেটা সবাই বুঝতে পারবে, আপনি বুদ্ধি খাটাবেন ব্রেন দিয়ে, সেখানে পরিশ্রমের দরকার আছে, সেটাকে বলে মাথার পরিশ্রম। আর একটা জিনিসের খুব দরকার পড়ে, সেটা হচ্ছে নিজের কপাল। সব কিছু ঠিক থাকা সত্ত্বেও অনেক সময় কপাল সায় দেয় না, কেউ মানুক আর না মানুক, আমি এটা মানি। পরিশ্রম করতে হবে বোকার মতো, শুধু পরিশ্রম করে গেলাম তাহলে হবে না, দেখতে হবে যার পেছনে আপনি সময় দিচ্ছেন সেই জিনিসটার ভবিষ্যৎ আছে তো, না একই জায়গায় থেকে যাবে। বুদ্ধি থাকতেই পারে, বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে, তাহলেই সফলতা আসবে।

0: বুদ্ধি আছে, বুদ্ধিটাকে যদি ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে লাগাই তাহলে কি সাফল্য আসবে? অনেক মানুষকে দেখেছি কম পড়াশোনা জানে, বুদ্ধি খাটিয়ে ও পরিশ্রম করে বেশ ভালোই আছে। অনেকে আবার পাড়ায় খুব ভালো ছেলে নামেই পরিচিত, পড়াশোনাতে ভালো, জ্ঞান বুদ্ধি যথেষ্ট আছে, কিন্তু বুদ্ধিটাকে অন্য জায়গায় কাজে লাগিয়েছে, তাহলে আর সাফল্য লাভ করবে কী করে? সাফল্য তো সেই লাভ করবে যে আমাকে এই জায়গায় পৌঁছতেই হবে, যেমনি করেই হোক, তাকে কেউ বুঝতে পারবে না। তবে কপাল যদি একটু ছাড় দেয় আর দেখতে হবে না।
1: এরপর বাবাই সিংহ বারাসাত থেকে লিখছেন হোয়াটসঅ্যাপে যে আজকের বিষয়ের সাথে আমি অনেকটাই একমত, গাধার মতো শুধু খেটে গেলেই যে সাফল্য আসবে তা কিন্তু নয়। এখনকার প্রতিযোগিতার যুগে শুধু হার্ডওয়ার্ক দিয়ে কাজ হয় না, দরকার স্মার্ট ওয়ার্ক। কোন কাজটা কিভাবে করলে কম সময়ে আরও কম পরিশ্রমে সেরা ফল পাওয়া যাবে সেটা বোঝার জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন। সঠিক জায়গায় বুদ্ধি খাটিয়ে কাজ না করলে হাজার পরিশ্রম করেও সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব নয়। তাই বুদ্ধিমত্তাই হলো আসল গেম চেঞ্জার, বাবাই সিংহ বারাসাত থেকে লিখেছেন।
0: বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে আমাদের 100.1 FM গোল্ড কলকাতার ফেসবুক পেজে লিখছেন, আজকের আপনার কথার পোস্টারের কমেন্ট সেকশনে লিখছেন, কল্পলালো সুস্মিতাকে আমার আন্তরিক শুভেচ্ছা জানালাম। দেখো, কোনো কাজ করতে গেলে পরিশ্রম এবং বুদ্ধি দুটোই দরকার, না হলে কোনো কাজে সফল হওয়া যায় না। আমি ছোট করেই বললাম, ধন্যবাদ, নমস্কার। একেবারে ওয়ান লাইনার।
1: সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন যে পরিশ্রম সাফল্যের ভিত্তি, কিন্তু শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই সবসময় সাফল্য আসে না। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া, নিজের শক্তি ও দুর্বলতা বোঝা, সুযোগকে কাজে লাগানো এবং কাজকে পরিকল্পনা করে এগিয়ে নেওয়ার মধ্যেই বুদ্ধিমত্তার পরিচয়। একজন মানুষ সারাদিন পরিশ্রম করেও যদি ভুল পথে এগিয়ে যান তবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়ে। অন্যদিকে যে ব্যক্তি চিন্তা করে, পরিকল্পনা করে এবং বুদ্ধিমত্তার সঙ্গে পরিশ্রম করে সে তুলনামূলক কম সময়ে ভালো ফল পেতে পারে। তবে বুদ্ধিমত্তা কখনোই পরিশ্রমের বিকল্প নয়। প্রকৃত সাফল্য আসে তখনই যখন বুদ্ধিমত্তা পথ দেখায় আর পরিশ্রম সেই পথে এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ শুধু ঘাম ছড়ানো নয়, সেই ঘামকে সঠিক দিকে পরিচালিত করাই হলো আসল কৌশল। তাই বলা যায় সাফল্যের চাবিকাঠি শুধু পরিশ্রম নয়, বরং বুদ্ধিমত্তার সঙ্গে করা পরিশ্রম। কারণ বুদ্ধি পথ দেখায়, পরিশ্রম সেই পথকে বাস্তবে রূপ দেয়। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছে এবং এত সুন্দর করে বিষয়গুলোকে গুছিয়ে লিখেছে যে আমরাও কিন্তু এভাবে হয়তো হঠাৎ করে বললে এত ভাবনা আসবে না মাথায়, এবং আপনাদের লেখার প্রেক্ষিতে আমাদের ভাবনা চিন্তাগুলো আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।
0: সত্যি আপনাদের এই মানে এই অনুষ্ঠানে যোগদান আমাদের আপনার কথা অনুষ্ঠানকে যে উচ্চতায় পৌঁছে দেয়, যেভাবে সাফল্য মণ্ডিত করে, তার সবটার ক্রেডিটই শুধু আপনাদের।
1: একদমই তাই।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM Golde.
0: সুস্মিতার কল্পলালা আছি আপনাদের সঙ্গে আপনার কথা নিয়ে, আর আপনারা আছেন হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজের পরবর্তী বন্ধুর যিনি লিখেছেন তার কথায় চলে যাই, শীষ মোহাম্মদ। তিনি লিখছেন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে, লিখছেন সফল হতে গেলে বুদ্ধিমত্তা ও পরিশ্রম দুটোই জরুরি বলে মনে করি। বুদ্ধি আছে অথচ কাজে লাগাচ্ছি না, পরিশ্রম করছি না, কি করে কাজ হবে? তাই সফল হতে গেলে বুদ্ধিও কাজে লাগাতে হবে, পরিশ্রমও করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই, কিন্তু বিফল পরিশ্রমের মূল্য নেই। ভারী সুন্দর বলেছেন,
1: একেবারেই। উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে লিখেছেন, প্রিয় কল্পলাল দাদা ভাই ও সুস্মিতা দিদি ভাই, জীবনে সফল হতে গেলে বুদ্ধি এবং পরিশ্রম উভয়ের প্রয়োজন। আমি জীবনে এমন অনেক মানুষ দেখেছি যারা শুধু পরিশ্রমের অভাবে অনেক ভালো সুযোগ নষ্ট করেছে। এই বিষয়ে আমার দেখা একটা ঘটনার কথা উল্লেখ করছি। আমার জানা এক বুদ্ধিমান মানুষের ডাক পড়েছিল রেল কোম্পানিতে। ওই কোম্পানির ইঞ্জিনিয়াররা রেলের একটা কাজ কিছুতেই ঠিক করতে পারছিলেন না, তখন ডাক পড়লো আমার চেনা ওই ব্যক্তিটির। উনি গিয়ে নিজের হাতে জবটা ঠিক করে দিলেন। তখন রেল কোম্পানি তাকে একটা উচ্চ পদের অফার দিল।

0: কিন্তু তিনি বললেন, আমি তো কারো গোলামি করব না। অর্থাৎ তিনি পরিশ্রম বিমুখ, তাই জীবনে সফলতা এলো না। উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে লিখেছেন তার এই বার্তা।
1: শুভদত্ত দত্তপুকুর থেকে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে লিখছেন, আজকের বিষয়ে সফল হতে গেলে পরিশ্রম নয় বুদ্ধিমত্তা বেশি জরুরি। এর সাথে আমি পুরোপুরি একমত নই। বুদ্ধি হয়তো আমাদের পথ দেখাতে সাহায্য করে, কিন্তু সেই পথে হেঁটে গন্তব্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। একজন খুব বুদ্ধিমান মানুষ যদি অহংকার করে অলস হয়ে বসে থাকে, তবে সে জীবনে কিছুই করতে পারবে না। অন্যদিকে সাধারণ বুদ্ধির একজন মানুষ যদি সৎভাবে একটানা পরিশ্রম করে যায়, তবে সে ঠিকই একদিন সাফল্য অর্জন করবে। তাই শেষ পর্যন্ত পরিশ্রমই শেষ কথা বলে। আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। আপনিও ভারী সুন্দর লিখেছেন।
0: আচ্ছা, এরপর হোয়াটসঅ্যাপে আবারও চোখ রাখি। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, সফলতা আসে পরিশ্রমের ফলে, শুধু বুদ্ধিমত্তায় সবই যায় বিপদ। আচ্ছা, একটু ছন্দে লিখেছেন আর কি, আবার একবার শুরু করি আর কি। সফলতা আসে পরিশ্রমের ফলে, শুধু বুদ্ধিমত্তায় সবই যায় বিফলে। অলস যারা বসে থেকে বুদ্ধির বড়াই করে, পিছিয়ে পড়ে কত কাজে জীবন ভরে। সাধারণ জ্ঞানের পরিশ্রমী যিনি, সহজে সঠিক পথের দিশা পান তিনি। অলসতা ছেড়ে পরিশ্রম জরুরি, বুদ্ধিমত্তা পিছে রবে, পরিশ্রম দরকারি, পরিশ্রমী দরকারি। প্রভাতী ভট্টাচার্য বিহালা থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে তার এই বার্তা।
1: ফেসবুক পেজে লিখছেন দীনেশ নস্কর বালি হাওড়া থেকে, দেখুন সফলতার জন্য বুদ্ধির দরকার হয়, শক্তিরও দরকার হয়। যেমন শরীরের শক্তি, মনের শক্তি, মাথার শক্তি যেন একইভাবে কাজ করে, তাহলে আপনার সফলতা শীর্ষে পৌঁছে যাবে। নমস্কার।
0: আচ্ছা, এরপর আমরা কার মেসেজ পড়ছি, পড়ব হোয়াটসঅ্যাপে। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা আর যে সুস্মিতা দিদি ভাই এবং আর যে কল্পলাল দাদা ভাই, নমস্কার জানাই। আপনাকেও নমস্কার জানাই দাদা, আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি লিখেছেন যে সফল হতে গেলে বুদ্ধিমত্তা বেশি জরুরি। উদাহরণ হিসেবে একটি গল্প বলি। এক বনে দুই কাঠুরিয়া কাঠ কাটত। প্রথমজন ছিল বয়স্ক এবং সে সারাদিন এক মুহূর্ত না থেমে কোপ মারত। দ্বিতীয়জন ছিল তরুণ ও বুদ্ধিমান। সে এক ঘন্টা কাঠ কেটে 10 মিনিট বিশ্রাম নিত এবং সেই সময়ে তার কুঠারটি ধার করে নিত। সন্ধ্যায় দেখা গেল বুদ্ধিমান তরুণ কাঠুরিয়া অনেক বেশি কাঠ কেটেছে। বয়স্ক কাঠুরিয়া অবাক হয়ে বলল, আমি তো এক মুহূর্তও থামিনি, সারাদিন এক নাগারে পরিশ্রম করেছি, অথচ তুমি মাঝে মাঝে বিশ্রাম নিয়েছ, তবুও কিভাবে আমার চেয়ে বেশি কাঠ কাটলে? তরুণ হেসে বলল, আমি শুধু পরিশ্রমে জোর দিইনি, আমি সময় নিয়ে কুঠার ধার করেছি। ধারালো কুঠারে কম কোপে বেশি কাঠ কাটা যায়। ঠিক তাই, আমিও মনে করি বুদ্ধিমত্তা থাকলে অল্প পরিশ্রমে সাফল্য লাভ করা যায়। আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছে এবং খুব সুন্দর একটা ঘটনার কথা বা গল্পের কথা বললো, যেটা কিন্তু মানে অবাকই করে যে কম পরিশ্রম অথচ অনেকটা কাজ শুধুমাত্র বুদ্ধির জোরে।
1: একেবারে, এটাই শিক্ষা,
0: এটাই শিক্ষা।
1: কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে আমাদের ফেসবুক পেজে লিখছেন, লিখতে গেলে কলম কালি লাগে, পরিশ্রম আর বুদ্ধিমত্তা তেমনি সবার আগে। একটি ডালে দুটি কুসুম, তুলনা তার নাই, পরিশ্রম আর বুদ্ধি যেন তেমনি দুটি ভাই। তবু কথায় ফাঁকে কথা আসে, মেঘের ফাঁকে সূর্য হাসে, বুদ্ধি দিয়ে অঙ্ক হয়, শক্তি দিয়ে নয়। ভারী মজাদার, ভারী সুন্দর লিখেছেন। আবারও একবার মনে করিয়ে দিই আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলি, এখনও কিন্তু সময় অনেকটা আমাদের হাতে আছে। সবে রাত 8:28:38 অতএব এখনও আমাদের ফেসবুক পেজে লিখুন, আমাদের মেসেজ করুন, আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমাদের টেক্সট মেসেজ করুন।
0: একেবারেই, সময় যেহেতু অনেকটাই আছে, আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে রাত 8:29 হয়ে গেছে। আমরা একটা ছোট্ট গান শুনে নিই, গানে গানে আপনাদের মেসেজ এবং অবশ্যই আপনাদের সুন্দর সুচিন্তিত মতামতের জন্য অপেক্ষা তো করবই। লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে ফিরে আসছি, কিন্তু আবারও 100.1 FM গোল্ডে সুস্মিতা কল্পলাল আছে আজ আপনার কথা নিয়ে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold-এ, আপনার কথা 100.1 FM Gold-এ.
1: দিয়েছেন, যেমন হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যার মেসেজ চোখে পড়ছে তিনি হলেন সঙ্গমিত্রা ঘোষ, কাকিনাড়া ভাটপাড়া থেকে। খুব ছোট্ট করে লিখেছেন, দুটোই সমানভাবে প্রয়োজন। আর সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা দিদি দাদা, শুভ সন্ধ্যা আপনাকেও জানাই সুমিতাদি। আপনি লিখেছেন যে বুদ্ধিমত্তা আগে দরকার, ব্রেন বুদ্ধি দিয়ে কাজ করলে তবেই পরিশ্রমের সার্থক হয়। বুদ্ধিমত্তা না থাকলে হাজার পরিশ্রম করলেও তাতে সফল হওয়া যায় না। পরিশ্রমে সফল হতে গেলে বুদ্ধি দিয়ে পরিশ্রম করলে তবেই সেই সাফল্যের পরিশ্রমে সফল হবেই। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় পাঠিয়েছেন।
2: এবারে চলে যাই আমাদের ফেসবুক পেজের আপাতত সর্বশেষ মেসেজে। আশা করব আপনারা এর মধ্যে আরও মেসেজ আমাদের পাঠাবেন। লিখছেন রমা রায় ভিড়ো দাসনগর হাওড়া 5 থেকে, সফল হতে গেলে পরিশ্রম এবং বুদ্ধিমত্তা দুটোরই প্রয়োজন আছে, কারণ শুধু বুদ্ধি দিয়ে কোনো কাজ করা যায় না, পরিশ্রম তো করতেই হবে। যদি কেউ কঠোর পরিশ্রম না করে তাহলে তিনি সত্যিই সফলতা পেতে ব্যর্থ হবেন। পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় না, শুধু বুদ্ধি দিয়ে অলসভাবে বসে থেকে সফল হওয়া সম্ভব নয়। আপনি যদি দিন রাত সততার সাথে নিরলস চেষ্টা করে যান, সফলতা আসবেই। ধৈর্য এবং নিজের ওপর আস্থা অক্ষুণ্ণ রাখলে পরিশ্রমী ব্যক্তিকে সাফল্যের নিশ্চয়তা জানান দেবে। নিজেকে তৈরি করুন ঠিক লোহার মতো করে, যত পড়বেন তত মজবুত হবেন, সফলতা তো সময়ের ব্যাপার। ভারী সুন্দর লিখেছেন,
1: একদমই তাই। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে লিখেছেন, কল্পলাল ও সুস্মিতা শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দাদা। পদার্থবিজ্ঞানে উল্লেখ আছে, এক খণ্ড পাথরকে স্থানচ্যুত করে সাফল্য পেতে কঠোর পরিশ্রম করে যতই বল প্রযুক্ত হোক না কেন, প্রস্তরখণ্ডের স্থানচ্যুতি না করা গেলে কোনো কাজের কাজ হয় না। অথচ বুদ্ধিমত্তার প্রয়োগে লিভারের সাহায্যে অতি সহজেই পাথরের টুকরোটিকে সরানো যায় এবং প্রকৃত অর্থে কাজের কাজ করা হয়। ঠিক এইভাবে সাফল্য পেতে কঠোর পরিশ্রমের সঙ্গে বুদ্ধিমত্তাও একান্ত আবশ্যক। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে তার এই বার্তা।
2: পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন, সফল হতে পরিশ্রম বুদ্ধিমত্তা দুটোই সমানভাবে জরুরি, আর সঠিকভাবে সেই পরিশ্রম ও বুদ্ধিমত্তার মূল্যায়ন হোক সেটাও সমানভাবে জরুরি, তবে তো সফলতা আসবে।
1: একেবারেই। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস লিখেছেন, পরিশ্রম মানুষকে এগিয়ে নেয় আর বুদ্ধিমত্তা দেখায় সঠিক পথ। যে ব্যক্তি সময়, সুযোগ ও নিজের দক্ষতাকে বুদ্ধি দিয়ে কাজে লাগাতে পারে তার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই শুধু কঠোর পরিশ্রম নয়, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করা প্রয়োজন। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস পাঠিয়েছে তারই বার্তা। আচ্ছা, আমাদের পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে 9903 05 9992 তে অনেকেই টেক্সট মেসেজ করেছেন। যারা করেছেন তার মধ্যে পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন, সফলতা পেতে গেলে পরিশ্রম আর কি লিখেছেন, সফলতা পেতে গেলে পরিশ্রম আর বুদ্ধি দুটোই দরকার। বুদ্ধি হলো সফলতার বীজ, যার থেকে সফলতা নামে গাছটা মহিরুহর আকার নেয়, আর পরিশ্রম হলো সফলতার যা দিয়ে আমরা সফলতার কাছে পৌঁছতে পারি। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে পাঠিয়েছেন তারই বার্তা।
2: অনেকেই আমাদের কিন্তু মেসেজ করেছেন, অর্থাৎ টেক্সট মেসেজ করেছেন। যেমন লিখছেন জয়শ্রী দত্ত অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে, সফলতা নয় কথাটা সফলতা, যাই হোক সফলতা পেতে গেলে প্রচুর পরিশ্রম শুধু করলে হবে না, তার সাথে

0: বুদ্ধির প্রয়োজন খুব, এটুকুই ছোট্ট মেসেজ, টেক্সট মেসেজ। আরও বন্ধুরা যারা করেছেন বেল, না এটা অন্য আছে। এবার হচ্ছে যাই চলে যাই, দেখি কে পাঠিয়েছেন। তারও কুলপি চব্বিশ পরগনা থেকে, যারা ট্যালেন্টেড তারা নিশ্চিত সফল হয়, যারা লেবোরিয়াস তারা খেটে সাফল্য নিয়ে আসে, যাদের দুটোই থাকে তারা এক্সেপশন, যাদের দুটোই থাকে না তারাও সফল হয়, কারণ তাদের কেউ রেফার করে। এ ঘটনা আর কি বলা হবে।
1: আচ্ছা, আমরা দেখি টেক্সট মেসেজের পাশাপাশি আবার একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি। হোয়াটসঅ্যাপে চোখ রেখে আমি এটা পড়েছি, বীরভূম থেকে যিনি পাঠিয়েছেন।
0: এরপর
1: এরপর পাঠিয়েছেন কে, প্রদীপ বসাক, হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, সফল হতে গেলে পরিশ্রম নয় বুদ্ধিমত্তা বেশি জরুরি। আমার আমার মতে সফলতার পথে শুধু কঠোর পরিশ্রম বা শুধু বুদ্ধিমত্তা কোনো একটি যথেষ্ট নয়, তবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা পরিশ্রমকে সঠিক পথে পরিচালিত করে। দিক নির্দেশনাহীন পরিশ্রম মনকে অনেক সময় কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারে না, কিন্তু পরিকল্পিত এবং বিচক্ষণ পরিশ্রম সাফল্যের সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেয়। তবে আমি বিশ্বাস করি বুদ্ধিমত্তা তখনই প্রকৃত মূল্য পায় যখন তার সঙ্গে নিষ্ঠা, অধ্যাবসায় এবং ধারাবাহিক পরিশ্রম যুক্ত হয়। ইতিহাসে অসংখ্য সফল মানুষের জীবন দেখলে বোঝা যায় যে তারা শুধু মেধার উপর নির্ভর করেনি, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসকে সঙ্গী করেই তারা লক্ষ্য অর্জন করেছেন। তাই বুদ্ধিমত্তা পথ দেখায় আর পরিশ্রম সেই পথে এগিয়ে নিয়ে যায়। এই সুন্দর ও চিন্তাপ্রসূত বিষয়টি আমাদের জীবনে বাস্তব শিক্ষা তুলে ধরে। এমন আলোচনা শ্রোতাদের নতুনভাবে ভাবতে শেখায়, নিজেদের কর্মপদ্ধতি এবং মূল্যায়নের সুযোগ করে দেয়। ভবিষ্যতে এ ধরনের জীবন ঘনিষ্ঠ অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে অনুষ্ঠান উপস্থাপিত হবে, এই প্রত্যাশা রইল ইত্যাদি। প্রদীপ বসাক হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ।
0: আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু এখনো মেসেজ করতে পারেন,
1: সময় যেহেতু রয়েছে।
0: 9903059922 তে আমাদের হোয়াটসঅ্যাপ করুন অথবা টেক্সট মেসেজ করতে পারেন। আর বলি আজকের আমাদের যে বিষয় সেটা বুঝতেই পারছেন যে সফলতার কথা, সফলতা কিভাবে, না সফল হতে গেলে পরিশ্রম নয় বুদ্ধিমত্তা বেশি জরুরি। এখনো পর্যন্ত আপনারা এর পক্ষে অথবা বিপক্ষে, অথবা বলবো দুটো মিলি একটা মাঝামাঝি জায়গায় ব্যালেন্স করে আজকের আমাদের উত্তর দিয়েছেন।
1: একেবারেই তাই। আর যেহেতু সময় খুব নেই আর আর আপনাদের সঙ্গে কথা বলার ইচ্ছে নিয়ে আপাতত আপনার কথা থেকে সুস্মিতা কল্পলাল সাময়িক বিদায় নিচ্ছে, আবার ফিরে আসবো 9:30 আপাতত গানে গানে থাকছেন।
0: একদম 100.1 FM গোল্ডের সঙ্গে থাকুন, ফিরছি আজকের বইবৃত্ত নিয়ে ঠিক রাত 9:30।
1: মান্নাদের কণ্ঠে এই গানটি শুনতে শুনতেই আমরা আপনার কথা থেকে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকুন এবং সঙ্গে থাকুন।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত, বইবৃত্ত 100.1 FM।

কিছু মানুষ চলে যান, কিন্তু তাদের কণ্ঠস্বর থেকে যায়। কিছু মানুষ তাদের সময়কে পেরিয়ে যান, আর তাদের সৃষ্টি হয়ে ওঠে সময়ের দলিল। আর কিছু মানুষ আছেন যারা শুধু সাহিত্য লেখেন না, তারা আস্ত একটা ভূখণ্ডকে, তার মানুষকে, তার জীবনযাপনকে, তার হাসি কান্নাকে তুলে আনেন শব্দের পাতায়। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যাকে নিয়ে আজকের বইবৃত্তের আলোচনা, তিনি কিন্তু ছিলেন তেমনই একজন মানুষ, অর্থাৎ যিনি একটা আস্ত ভূখণ্ডকে, তার মানুষকে, তার জীবনযাপনকে, তার হাসি কান্না সব কিছুকেই শব্দের মাধ্যমে তুলে আনেন আমাদের কাছে। যে বাংলার মাটিতে ধানের গন্ধ আছে, যে বাংলার পথে ধুলো ওড়ে, যে বাংলার গ্রামে সন্ধ্যা নামে শঙ্খধ্বনিতে, যে বাংলার মানুষের জীবনে আছে অভাব, সংগ্রাম, প্রেম, ঈর্ষা, স্বপ্ন আর বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষা, সেই বাংলাই যেন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের অন্যতম প্রধান চরিত্র। তিনি লিখেছিলেন রাজা জমিদারের কথা, আবার লিখেছেন মাটির মানুষের কথা, লিখেছেন প্রেমের কথা, আবার লিখেছেন ক্ষুধার কথা, লিখেছেন ব্যক্তির কথা, আবার সেই ব্যক্তির মধ্যে দিয়ে তুলে ধরেছেন একটা গোটা সমাজের ছবি। হ্যাঁ, তার কলমে বীরভূমের মাটি শুধু একটি স্থান নয়, তা হয়ে উঠেছে বিশাল এক জীবনভূমি। একেবারেই আজকের এই অনুষ্ঠানে আমরা ফিরে তাকাবো সেই জীবনভূমির দিকে, ফিরে তাকাবো একজন মানুষের জীবনের দিকে, যিনি তার নানান অভিজ্ঞতা, সংগ্রাম, সমাজ এবং সময়কে নিজের ভেতরে ধারণ করে হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের এক অনন্য কথাশিল্পী। আজ বইবৃত্তে কথা হবে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তার সাহিত্য কীর্তি নিয়ে, যে সাহিত্য মানুষের জীবনের কথা বলে। অবশ্যই আপনারা থাকবেন আমাদের সঙ্গে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তার কোন লেখা, তার কোন গল্প, কোন উপন্যাস আপনার মনে আজও দাগ কেটে যায়, বারে বারে পড়েন, কিন্তু কোথাও যেন সেই পড়া শেষ হয় না, বারে বারে এক ইচ্ছে জেগে ওঠে সেই সাহিত্যের প্রতি, সেই সাহিত্য পড়ার প্রতি। সেসব নিয়ে তো কথা হবে, আপনারা কথা বলবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে 9903 05 999 2, এই নাম্বারে আপনার মনের কথা জানবার জন্য অপেক্ষা করে থাকব সুস্মিতা কল্পলাল। অবশ্যই আজ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন কথা হচ্ছে, চেষ্টা করব যতটা সম্ভব তারই লেখা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে যে গানগুলো আছে সেই সমস্ত গানগুলো শোনানোর। প্রথমেই হাঁসুলি পাখির উপকথা ছবি থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে একটি গান আমরা শুনে নিই। গান শুনতে শুনতে অবশ্যই অপেক্ষায় থাকব আপনার হোয়াটসঅ্যাপের, আপনিও জানাবেন এমন একজন সাহিত্যিক যার সাহিত্য সত্যি, যার সাহিত্যের প্রতি এক অমোঘ আকর্ষণে আমরা বারে বারে ফিরে যাই তার লেখার কাছে। রাঢ় বঙ্গের কথা, লাল মাটির দেশের কথা, যার লেখনীর মধ্যে বারে বারে ফিরে আসে সেই জীবন সংগ্রামের কথা, সেই জীবন ভূমির কথা, সবটাই শুনব আপনার লেখার মাধ্যমে। আপাতত গান শুনি। অবশ্যই আজ বইবৃত্ততে শুধুমাত্র যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গান, মানে তার লেখা গান শুনবো এমনটা নয়, অন্য গানও আমরা শুনবো, কিন্তু চেষ্টা করব একটু বেশি করেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথায় অন্যান্য বিভিন্ন সুরকারের সুরে গান শোনার। আপাতত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনেই শুরু করছি আজকে বইবৃত্তের সফর। শুনতে থাকুন, সঙ্গে রাখুন 100.1 FM গোল্ড।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা গানটি শুনছিলাম হাসুলি বাঘের উপকথা ছবি থেকে, এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই অসামান্য এক সৃষ্টি।
1: আজ আমরা কথা বলছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কেমন ছিল তাঁর শৈশব, কোন পরিবেশ তাঁকে গড়ে তুলেছিল, কিভাবে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে হয়ে উঠলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাকার, কেন তাঁর লেখায় বারবার ফিরে আসে গ্রাম বাংলার মানুষ, কিভাবে তার গল্প উপন্যাসে ধরা পড়ে সমাজের পরিবর্তনের ছবি, আর এত বছর পরেও কেন তাঁর লেখা আমাদের ভাবায়, প্রশ্ন করতে শেখায়, কখনো আমাদের অচেনা কোনো মানুষের খুব কাছাকাছি নিয়ে যায়, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমাদের এই সাহিত্যযাত্রা।
0: একেবারেই বৈবৃত্তে সেই সাহিত্যযাত্রার ব্যাপারটাতেই তো আমরা থাকছি, এবং অবশ্যই যেটা বললাম যে আপনাদেরও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নেব, কারণ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কিছু সৃষ্টি যেগুলো কিন্তু আজও আমরা এই বয়সে এসেও সেই ছোট্টবেলায় পড়া গল্প বা উপন্যাস এখনও পড়ি এবং ভবিষ্যতেও পড়বো, আমাদের কি বলবো অবসর যাপনের একমাত্র সঙ্গী সেই সমস্ত বইগুলো,
1: এবং নিজেদের সঙ্গে আমরা মেলাতে পারি
0: একদম
1: সেই কথা, সেই জীবন, সেই ভাবনা, সেই আদর্শ, কোথাও যেন মনে হয় আমাদেরই তো জীবনের কথা ঘুরে ফিরে বলছেন সাহিত্যিক।
0: আর হোয়াটসঅ্যাপে উঠে আসুক আপনার সেই প্রিয় সাহিত্যের কথা, যেটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা, যে লেখা সত্যি আপনাকে ভাবাচ্ছে, আপনি নিজের জীবনকে রিলেট করতে পারছেন, তেমনই কিছু বইয়ের কথা, গ্রন্থের কথা উঠে আসবে, এবং আমরাও কিন্তু চেষ্টা করব কোনোভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখনীকে ছুঁয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে কিভাবে সেই লেখনীর মাধ্যমে জীবনকে মেলাতে পারি সেই চেষ্টাটাও করব।
1: তাই আসুন কিছুক্ষণের জন্য আমরা পেছনে ফেলে আসি আমাদের ব্যস্ত সময়কে।
0: একেবারেই আমরা আবারও একটা গান শুনব, মান্নাদের কণ্ঠে গান, অবশ্যই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, গণদেবতা ছবি থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই অসামান্য সৃষ্টি।
1: নিশ্চয়ই সেই ছবির কথা মনে পড়ছে, সাহিত্যের কথা মনে পড়ছে,
0: তাই

0: পণ্ডিত মশাই দেবু ঘোষ তেজিয়ান বিদ্যান, জানের চেয়ে তার কাছে বেশি হলো মান। পণ্ডিত মশাই দেবু ঘোষ তেজিয়ান বিদ্যান, জানের চেয়ে তার কাছে বেশি হলো মান। ও সে আর সইতে পারে না,
1: ও সে আর সইতে পারে না, সে আর সইতে পারে না।
0: কানুন গো কহিল তুই সে করে তুকারি, কানুন গো কহিল তুই সে করে তুকারি, এই আমার কাছে খাটবে না তোর কোন জুড়ি জারি।

0: চলুন ফিরে যাই সেই বাংলায়, যেখানে মাটির পথ ধরে মানুষ হেঁটে যায়, যেখানে সন্ধ্যার অন্ধকারে দূরের কোনো গ্রাম থেকে ভেসে আসে গান, আর সেই জীবনকে খুব কাছ থেকে দেখে একজন লেখক তার কলম তুলে নেন। সেই কলমের নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনছেন আমাদের আজকের অনুষ্ঠান মাটির কাছাকাছি এক কথা শিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
1: একেবারেই তাই। আসলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হলে প্রথমেই আমাদের ফিরে যেতে হবে তার শৈশবের বাংলায়। অবশ্যই সেই বাংলা কিন্তু আজকের বাংলা নয়। বিদ্যুতের আলো তখন সর্বত্র পৌঁছয়নি, গ্রাম বাংলার সন্ধানাত্ম অনেক তাড়াতাড়ি। একদমই ঠিক ধরেছেন, মাটির রাস্তা, পুকুর, মাঠ, ক্ষেত, হাট বাজার, জমিদার বাড়ি, গ্রামের মন্দির, এই সব কিছুকে ঘিরেই মানুষের জীবন আবর্তিত হতো।
0: আর সেই বাংলারই একটি জনপদ বীরভূমের লাভপুর। 1898 সালের 23 জুলাই লাভপুরে জন্মগ্রহণ করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার পিতা ছিলেন হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা প্রভাবতী দেবী। পরিবারটি ছিল জমিদার পরিবারের অন্তর্গত, ফলে ছোটবেলা থেকেই তিনি একদিকে যেমন দেখেছেন সচ্ছলতা আর সামাজিক মর্যাদার জীবন, অন্যদিকে খুব কাছ থেকে দেখেছেন গ্রামের সাধারণ মানুষের জীবনযুদ্ধ। আর এই বৈপরীত্য পরবর্তীকালে তাঁর সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
1: একেবারেই। একদিকে জমিদারি সমাজের কাঠামো, অন্যদিকে সেই কাঠামোর নিচে থাকা অসংখ্য মানুষের জীবন, এই দুই জগতের মধ্যে যে দূরত্ব, তারাশঙ্করের চোখে সেই দূরত্ব কখনো কিন্তু অদৃশ্য ছিল না।
0: ছোটবেলা থেকেই তার চারপাশে ছিল গল্পের উপকরণ। গ্রামের মানুষ কিভাবে কথা বলে, কিভাবে হাসে, কিভাবে ঝগড়া করে, কিভাবে ভালোবাসে, কিভাবে অভাবের সঙ্গে লড়াই করে, তিনি সেসব দেখতেন। গ্রামের হাটে গেলে দেখা মিলত নানা ধরনের মানুষের, কেউ কৃষক, কেউ কারিগর, কেউ ব্যবসায়ী, কেউ দিনমজুর, কেউ এসেছে দূরের গ্রাম থেকে, কেউ এসেছে নিজের পণ্য নিয়ে।
1: তাদের কথাবার্তা, তাদের জীবনযাপন, তাদের বিশ্বাস, সংস্কার, সব কিছুই যেন ধীরে ধীরে জমা হতে থাকতো তাঁর স্মৃতির ভাণ্ডারে। হ্যাঁ, পরে যখন তিনি লিখবেন, তখন এই মানুষগুলোই নানান নামে নানান চরিত্রে তার গল্প উপন্যাসের পাতায় ফিরে আসবেন। তাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকে শুধুমাত্র কল্পনার সাহিত্য বললে হয়তো পুরোটা সত্যি বলা হবে না। আমরা আজকে কথা বলছি বৈবৃত্ততে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আরও একটা গানে আমরা যাব, হাঁসুলি বাঘের উপকথা একটা গান শুনলাম, আরও একটি গান শুনব দেবব্রত বিশ্বাস এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। অবশ্যই গানটির কথাকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। আমরা শুনে নিই হাঁসুলি বাঘের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অসামান্য এক সৃষ্টি,
0: আমাদের পরম পাওয়া।
1: একদম সেই ছবি থেকেই আরও একটি গান।

0: আজকের বইবৃত্তে কল্পলাল আর সুস্মিতা আছে স্টুডিওর এপারে। বিষয়ে মাটির কাছাকাছি এক কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
1: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রাথমিক শিক্ষা শুরু হয় কিন্তু স্থানীয় পরিবেশে, অর্থাৎ সেই বীরভূমের প্রত্যন্ত গ্রাম, সেখানেই তার শিক্ষা জীবন শুরু। এবং পরবর্তীকালে তিনি অবশ্যই লাভপুরের স্কুলে পড়াশোনা করেছিলেন। ছাত্র জীবনেই তার মধ্যে দেশ এবং সমাজ সম্পর্কে এক সচেতনতা তৈরি হয়ে থাকে, এবং সেটাই স্বাভাবিক, কারণ পরবর্তীতে যে সাহিত্য তিনি আমাদের উপহার দিয়েছেন, তার লেখনীর মাধ্যমে যে সাহিত্য তিনি সৃষ্টি করেছেন, তা তো কালজয়ী, মানে আজও পর্যন্ত আমরা ছুটে যাই তার সেই সাহিত্যের কাছে। এবং সেই সময় ব্রিটিশ ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। একদিকে স্বাধীনতার আকাঙ্ক্ষা, অন্যদিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, সব কিছুই তার তরুণ প্রজন্মের মনে গভীর প্রভাব ফেলেছিল।
0: তারাশঙ্কর সেই সময় বাইরে ছিলেন না, মানে সেই সময়ের বাইরে ছিলেন না কোনোদিনই। তিনি কলকাতায় পড়াশুনো করতে এসে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন, কিন্তু তার পড়াশোনা শেষ পর্যন্ত সম্পূর্ণ করলেন না, হলো না, কারণ তার জীবনের গতিপথ তখন অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। দেশের স্বাধীনতার আন্দোলন তাকে আকৃষ্ট করেছে। তরুণ তারাশঙ্কর ধীরে ধীরে জড়িয়ে পড়ছেন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে।
1: দেশ তখন স্বাধীনতার স্বপ্ন দেখছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বহু তরুণের মতো তারাশঙ্করও অংশগ্রহণ করেন। হ্যাঁ, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে কারাবরণও করতে হয়, কিন্তু এই কারাবাস তাঁর জীবনে একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়।
0: কারাগার মানুষের জীবনকে অন্যভাবে দেখতে শেখায়। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে একজন মানুষ যখন নিজের সঙ্গে একা হয়ে যায়, তখন অনেক প্রশ্ন সামনে আসে। আমি কে? আমার সমাজটা কেমন? মানুষ কেন অন্যায়ের বিরুদ্ধে লড়ে? স্বাধীনতা বলতে আসলে কি বোঝায়? সমাজে মানুষের অবস্থান কোথায়? এই ধরনের প্রশ্ন তাঁর চিন্তাকে গভীর করে তোলে। আর পরবর্তীকালে তাঁর সাহিত্যেও আমরা দেখতে পাব বা পেয়েছি, মানুষ এবং সমাজের সম্পর্ক তাঁর কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এরপর থেকেই।
1: এবং সেই সম্পর্ক, সেই সমাজ, সেই মানুষ যখন তার লেখার মাধ্যমে অমর সাহিত্য সৃষ্টি করে, সেই সাহিত্য আপনার মনেও তো গভীরভাবে রেখাপাত করে। তো সেই কোন সাহিত্য বা কোন গল্প বা কোন উপন্যাস আপনার মনে গভীরভাবে রেখাপাত করেছিল, তার কথাই কিন্তু জানতে চাইবে আজকে সুস্মিতা কল্পলাল বইবৃত্তে। আর আপাতত আবারও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গান গীতা দত্তের কণ্ঠে। গান শুনতে শুনতে বোধহয় আমাদের একটু সময় থাকবে, কিন্তু আমরা আপনাদের সঙ্গে অবশ্যই থাকব, কিন্তু কী গান শুনবো সেটা অবশ্যই আপনাদের গান শুনতে শুনতেই বিষয়টা ঠিক করতে হবে। ডাক হর করা ছবি থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সুধীন দাশগুপ্তের সুরে আমরা আরও একটি গান শুনব। শুনে নি গীতা দত্তের কণ্ঠে সেই অসামান্য একটি গান, খুব পরিচিত গান, বারে বারে শুনি, কিন্তু শুনতে শুনতেও গানের শোনার ইচ্ছেটা কিন্তু ফুরোয় না।

আবার ফিরছি ঠিক রাত 10:10 সংবাদ বিরতির পর। সঙ্গে থাকুন 100.1 FM গোল্ডের বই বৃত্ত নিয়ে আছি কল্পলালার সুস্মিতা।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে আজ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা বিষয়টি নতুন দিল্লি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে সরকার জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালের জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। কনজারভেটিভ পার্টির নেতা অ্যাভেলার্ডো ডি লা এসপ্রেয়েলা কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন। কেনিয়ার অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানে গত এক মাসে বিষক্রিয়ায় 16 হাতির মৃত্যু হয়েছে। উজবেকিস্তানের তাসখান্দে এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের তিতলি মাঝি মহিলাদের 45 কেজি বিভাগে রূপো জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে আজ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় বিলটি গত সোমবার পাশ হয়েছিল। এই সংশোধনী বিলের লক্ষ্য হল এমএসএমইগুলির পাওনা অর্থ পরিশোধে বিলম্ব রোধ করা এবং যে কোনো রকম সমস্যার নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করা। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি সব রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এমএসএমইগুলির কাছ থেকে পণ্য বা পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে বিলের অর্থ ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম ট্রেডস এর মাধ্যমে পরিশোধ করতে হবে। এছাড়া কোনো সমস্যার ক্ষেত্রে মধ্যস্থতার মাধ্যমে সমাধান না হলে সেই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার তারিখ থেকে 30 দিনের মধ্যে বিষয়টি সালিশের জন্য বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রত্যন্ত দুর্গম এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্টেশন স্থাপনের আর্জি জানিয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান আজ লোকসভায় লিখিত উত্তরে জানান, প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য জরুরি অবস্থার সময় এই কমিউনিটি বেতার কেন্দ্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় ভাষায় বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশন করার ক্ষেত্রে এদের উল্লেখযোগ্য অবদানের বিষয়েও আলোকপাত করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও

0: হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের উত্তরে ড জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখনও সীমান্ত পারে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। পুলওয়ামা হামলার পর ভারত যে পাকিস্তানের ওপর থেকে সর্বাধিক সুবিধাপ্রাপ্য দেশের মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে এবং পাকিস্তান থেকেই রপ্তানি করা সমস্ত পণ্যের ওপর সীমা শুল্ক বৃদ্ধি করেছে, সে কথাও স্পষ্ট উল্লেখ করেন বিদেশমন্ত্রী। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা বিষয়টি নতুন দিল্লি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে সরকার জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ মন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলেছে।
1: About the safety and security of our vessels and our seafarers. This is a subject of high importance and we attach high priority to the issue. Our missions all across the Gulf region, they are in constant contact with the Ministry of Shipping so that as and when any support is required to be provided to our seafarers or Indian flagged ships, they can do that. In fact, they have been running 24/7 helplines so that any person who needs support.
0: শ্রী জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক জলপথ দিয়ে নিরাপদ ও অবাধ বাণিজ্য সুনিশ্চিত করতে ভারত সওয়াল করে যাবে। নাগরিক পরিকাঠামো যাত্রীবাহী বা বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের আক্রমণের লক্ষ্যবস্তু না করার জন্য ভারত ফের একবার আবেদন জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি ভারত খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশই আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে। পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টির উপর নিবিড় নজর রেখে চলেছে। পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির দিকটিও সরকার খতিয়ে দেখছে বলে শ্রী জয়সওয়াল উল্লেখ করেন। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এর অধীনে তিনটি দেশের যে কোনো একটির ওপর চালানো আক্রমণকে সকলের বিরুদ্ধে হামলার সামিল বলে গণ্য করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগান মক্কায় এক বৈঠকে এই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এর আগে পাকিস্তান ও সৌদি আরব একই রকম কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। সরকার বলেছে, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে স্থায়ী সদস্য পদের জন্য ভারত দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে জানান, ইউএনএসসির স্থায়ী ও অস্থায়ী দুটি ক্ষেত্রেরই সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর ভারত ক্রমাগত আলোকপাত করে চলেছে, যাতে উন্নয়নশীল দেশ বিশেষ করে দক্ষিণী বিশ্বের আরও প্রতিনিধিত্ব সম্ভবপর হয়। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে এমনকি সর্বোচ্চ স্তরেও স্থায়ী সদস্য পদের বিষয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা চালানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2025 সালে জাতীয় হ্যান্ডলুম পুরস্কার এবং সন্ত কবির হ্যান্ডলুম সম্মান প্রদান করেছেন। তিনটি সন্ত কবির এবং 19টি জাতীয় হ্যান্ডলুম পুরস্কার সহ 22টি সম্মান আজ প্রাপকদের হাতে তুলে দিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্রপতি বলেন, হাজার হাজার বছর ধরে তাঁত শিল্প ভারতের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন এবং শিল্প সংস্কৃতি প্রসারে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
2: हमारे हथकोथा सेक्टर में भारत की रूरल प्रीमियम इकोनॉमी का सबसे सुंदर और मानवीय उदाहरण बनने की संभावनाएं बलबती हुई। महत्वपूर्ण हैंडलूम क्लस्टर्स को आधुनिक प्रौद्योगिकी और सामूहिक प्रशिक्षण विधियों से जोड़ा जा रहा है। बुनकरों की आय बढ़ाने के लिए अनेक पारदर्शी उपाय सरकार ने हाथ में लिए है। बुनकरों को उनकी मेहनत का पूरा लाभ सीधे मिलने के रास्ते खुले हैं।
0: খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কনজারভেটিভ পার্টির নেতা অ্যাভেলার্ডো ডি লে এসপ্রিয়েলা কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন। রাজধানী বোগোটায় শপথ গ্রহণের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার ক্যালি শহরে কঠোর নিরাপত্তার মধ্যে আজ তাঁর শপথ নেওয়ার কথা। 48 বছর বয়সী অ্যাভেলার্ডো গুস্তাভো পেট্রোর স্থলাভিষিক্ত হবেন। গত 21 জুন কলম্বিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। কেনিয়ার অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানে গত এক মাসে বিষক্রিয়ায় 16 হাতির মৃত্যু হয়েছে। উদ্যান সংলগ্ন চাষক্ষেতে ফলে থাকা টমেটো খাওয়ার পরই বিষক্রিয়া শুরু হয়। সায়ানাইডের প্রভাবেই এই মৃত্যু বলে সন্দেহ করা হচ্ছে। ময়নাতদন্তের সময় হাতিদের

0: পাকস্থলীতে যে টমেটো পাওয়া গিয়েছে তাতেই সায়ানাইডের অস্তিত্ব মিলেছে। তদন্তকারীরা এর উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছেন। থাইল্যান্ডের উত্তর পশ্চিম ব্যাংককের নোনথাবুরি প্রদেশে 14 বছর বয়সী এক কিশোরের গুলিচালনায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 23 জন। এদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহননের আগে সে স্থানীয় একটি হাইস্কুলের 5 কর্মীকে হত্যা করে। স্কুলে আসার আগে বাড়িতে দাদু ঠাকুমাকেও হত্যা করে সে। প্রধানমন্ত্রী অনুতিন চার্নিভারাকুল ওই কিশোরের বয়স নিশ্চিত করে জানিয়েছে, ছেলেটি দাদু ঠাকুমার সঙ্গেই থাকত। স্কুলে অতিরিক্ত চাপের কারণেই সে এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান করা হচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ শ্রীলঙ্কার শক্তিমন্ত্রী আনুরা করুণাথিলেকের সঙ্গে নতুন দিল্লিতে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে হাইড্রোকার্বন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও দুদেশের মধ্যে অংশীদারিত্বের বিষয়ে এবং ভারত শ্রীলঙ্কা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ককে গভীরতর করা নিয়ে আলোচনা হয়। ষোড়শ ব্রিক্স বাণিজ্য মন্ত্রীদের বৈঠক আজ রাজস্থানের জয়পুরে সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়েছে। এতে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ এবং বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালও। উজবেকিস্তানের তাসখন্দে এশিয়ান ইউথ অ্যান্ড জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের তিতলি মাঝি মহিলাদের 45 কেজি বিভাগে রূপো জিতেছেন। তিতলি স্ন্যাচে 65 কেজি ভার তুলেছেন ক্লিন অ্যান্ড জার্কে 80 কেজি ভার তুলেছেন। মোট 145 কেজি ওজন তুলে তিনি রূপো পান। একই ইভেন্টে 141 কেজি ওজন তুলে পারিস্মিতা চতুর্থ স্থান অধিকার করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে আজ অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা বিষয়টি নতুন দিল্লি গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে সরকার জানিয়েছে। কেনিয়ার অ্যাম্বোসেলি জাতীয় উদ্যানে গত 1 মাসে বিষক্রিয়ায় 16টি হাতির মৃত্যু হয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বইবৃত্ত, বইবৃত্ত 100.1 FM Gold।

0: 100.1 FM গোল্ড ফিরে এলাম আরও একবার আপনাদের সঙ্গে, সুস্মিতা কল্পলাল। আজকে শুক্রবারের বই বৃত্ত নিয়ে, এবং আজ এমন একজন মানুষকে নিয়ে কথা হচ্ছে যিনি মাটির কাছাকাছি এক কথা শিল্পী, অবশ্যই সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। যে মানুষটির অবদান, অন্তত সাহিত্য ক্ষেত্রে যার অবদান আজও পর্যন্ত আমরা এক বাক্যে স্বীকার করেনি, এবং তার যে লেখনী, তার যে সাহিত্য, অসামান্য সাহিত্য সৃষ্টি, গল্প, উপন্যাস যেভাবে আমাদের মনকে নাড়া দেয়, যেভাবে আমাদের নিজের জীবনকে একাত্ম করে ফেলতে পারি, সেটা তো একটা অন্যরকম প্রাপ্তির জায়গা। তো সেই জায়গা থেকেই আজকে আমরা ধরছি, এবং আমরা নানান রকমভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, এবং তার সাহিত্য যে শুধু প্রেমের গল্প এমনটা নয়, শুধু গ্রামের গল্প না তেমনটাও নয়, শুধু কি জমিদার বা কৃষকের গল্প না তাও বোধ হয় নয়। আসলে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প মানুষের গল্প। একজন মানুষ কিভাবে সমাজের মধ্যে বেঁচে থাকে, সমাজ কিভাবে তাকে নিয়ন্ত্রণ করে, আবার সেই মানুষ কিভাবে সমাজের নিয়ম ভাঙতে চায়, এই দ্বন্দ্ব তার বহু রচনায় বারে বারে ফিরে এসেছে।
1: কিন্তু প্রশ্ন হলো যে তরুণ রাজনীতি ও স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি কিভাবে এসে পৌঁছলেন সাহিত্যের জগতে, এর উত্তর খুঁজতে গেলে আমাদের আবার ফিরে থাকাতে হবে তাঁর অন্তর্জগতের দিকে। ছোটবেলা থেকেই তিনি মানুষের জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করতেন, সে কথা আমরা বারবার বলেছি।

0: গেলে বাংলা সাহিত্যে তার অবস্থান ক্রমশ শক্ত হতে থাকে।
1: ঠিক তাই, এবং তিনি বুঝেছিলেন নিজের চারপাশের মানুষকে বাদ দিয়ে সত্যি সাহিত্য তৈরি করা যায় না, তাই তার কলম চলে গিয়েছিল শহরের ঝলমলে জীবনের চেয়ে অনেক অনেক বেশি গ্রাম বাংলার দিকে, সেই গ্রাম বাংলার দিকে যেখানে ইতিহাসের বড় বড় ঘটনাগুলোর অভিঘাত এসে পড়ে সাধারণ মানুষের জীবনে, যেখানে একটি জমিদারি ব্যবস্থার পরিবর্তন মানে কারো জীবনে সুখ আবার কারো জীবনে সর্বনাশ। আসলে এই সব লেখাগুলো আমরা যখন তার চোখের সামনে ভেসে উঠতে দেখি, একটা ছবি তো পরিষ্কার আমাদের কাছে ভেসে ওঠে, এবং সেই ছবি নিয়েই আমরা থাকবো। আমরা আরও একটি গান শুনবো ডাক হার করা ছবি থেকে, মান্নাদের কণ্ঠে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং সুধীন দাশগুপ্তের সুরে গান শুনি। গান শুনতে শুনতে আবারও বলছি আপনাদের জন্য, আপনাদের লেখার জন্য প্রতীক্ষা করছি। হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করেছেন এবং আরও মেসেজ করুন, আমরা একেবারে 10:30 পর থেকে আপনাদের পাঠানো যে
0: হোয়াটসঅ্যাপ মেসেজগুলো সেগুলো, বা যদি সেখানে টেক্সট মেসেজও করতে চান করতে পারেন, সেগুলো নিয়ে থাকবো। নাম্বারটা আরও একবার মনে করিয়ে দিই, 9903 99033 05 999 2 99 03 05 999 2
1: এই নাম্বারে। আপাতত মান্নাদের কণ্ঠে ডাকার করা ছবি থেকে এই গানটি শুনে নি, খুব চেনা গান এবং অসম্ভব জনপ্রিয় একটি গান।

0: এক অনন্য রূপ নেয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য সৃষ্টি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলে নি দাদার সঙ্গে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, একটু শুনে নেব।
1: অনুষ্ঠান হচ্ছে, প্রথম থেকে শুনছি। আসলে যে মানুষটিকে নিয়ে কথা বলতে বসেছেন তাকে নিয়ে তো একদিন কেন, এক মাস গেলেও মনে হয় অনেক কিছু বলা বাকি থেকে গেল। তো আমার মনে হয় যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যেটুকু সাহিত্য পড়েছি বা আমরা সবাই জানি, যে তিনি কিন্তু তার সাহিত্য জীবনের যে প্রথম পাঁচটা বছর নিজেকে খুব ভালোভাবে প্রিপেয়ার করেছেন। তখন তিনি কংগ্রেস কর্মী হিসেবে ভারতবর্ষকে চিনছেন, জমিদার বংশের প্রতিনিধি হয়ে ধনতান্ত্রিক যে অসম্ভব একটা অহংকার তার আঁচ পাচ্ছেন, আবার রাঢ় বাংলার সন্তান হিসেবে সেখানকার মাটি এবং মানুষকে ভালোবাসছেন। এবং সেই সময় তিনি যাদের কথা বলেছেন এবং যাদের সঙ্গে মিশেছেন, ঠ্যাঙারে ডাকাত, বৈষ্ণব, বেদি, পটুয়া, মালাকার, লাঠিয়াল, চৌকিদার, ডাকর করা, কবিয়াল, ছাপুরে, বিচিত্র পেশার মানুষ, এবং তাদের এমন ভাবে সাহিত্যের সঙ্গে একাত্ম করে দিয়েছেন যে আমরা যেন মনে করেছি তারা আমাদের নিজেদের লোক। আর তার রচনার মোটামুটি কয়েকটা ধারা আমার চোখে ধরা পড়ে। প্রথমটা হচ্ছে যে ক্ষয়িষ্ণু জমিদার পরিবারের যে আভিজাত্য, সেটার সঙ্গে উক্তি বড় লোকদের একটা ভীষণ রকম অহংকার, এবং যন্ত্র সভ্যতার সঙ্গে কৃষি সভ্যতার একটা কনফ্লিক্ট, এবং গ্রামীণ সমাজ ও শহুরে সমাজে টোটাল একটা অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, ভারত স্বাধীন হওয়া, দেশ ভাগ হওয়া, সর্বোপরি হচ্ছে একটা ভীষণ রকম অর্থনৈতিক চাপ শহর এবং গ্রাম দুই মানুষের উপরেই, এটা তার লেখাতে কিন্তু এসেছে। শুধুমাত্র রাঢ় বাংলার কথা তিনি লেখেননি, সেখানকার অন্তঃজীবনযাত্রা লেখেননি, তিনি বিচারক বা সপ্তপদীর মতন লেখাও লিখেছেন। আর মানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন তার চরিত্রগুলোকে দেখি, সেই চরিত্রগুলোকে তিনি এমন ভাবে সৃষ্টি করেন যে তারা যেন আমরা একদম নিজের লোক হয়ে যায়। যেমন শিবনাথ, মসুবালা, চিরুপাল, নিতাই, কৃষ্ণেন্দু, রীনা ব্রাউন, জীবন মশাই, অনিরুদ্ধ, দেবু ঘোষ, স্বতন্ত্র চরিত্র। আর আপনারা একটু আগে যে গানগুলো শোনাচ্ছিলেন, আমার মনে হয় যে তারাশঙ্কর মোট 56টি গান লিখেছেন, এবং এই গানগুলো যদি আমরা পড়তে পড়তে যাই, এক অন্যরকম ফিলোসফার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমরা আবিষ্কার করবো। মরণ তোমার, মরণ তোমার হার হলো যে, একটু আগে যে গানটা শোনালেন ওগো তোমার শেষ বিচারের গানটা যদি শুধু শুনি চোখ বন্ধ করে, চোখের মানে আপনার জল পড়বেই।
0: ঠিক তাই।
1: আরেকটা কথা হচ্ছে যে তিনি যখন নিতাই কবিয়ালের কণ্ঠে এই খেদ মোর মনে বা ভালোবেসে এই বুঝেছি, পরবর্তীকালে আধুনিক গান জটিলেশ্বর মুখোপাধ্যায় গিয়েছিলেন, এবং এই এবং প্রত্যেকটা গানের কথা, এক একটা শব্দ চয়ন, এক একটা বাক্য বিন্যাস আপনার মনকে ছুঁয়ে যাবে। আর সবের উপরে কিন্তু এটা আমরা সবাই জানি যে একজন ভালো সাহিত্যিক হতে গেলে একজন ভালো মানুষ তার সঙ্গে হতে হবে, এবং একজন অনুভবী মানুষ তারাশঙ্কর কিন্তু তাই ছিলেন। তপন সিনহার লেখাতে পড়েছি যখন হাসুলিবাগের উপকথা হয় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শুটিং এ গিয়েছিলেন বীরভূমে, এবং সেখানে গিয়ে প্রত্যেকটা চরিত্র তার নিজের চোখে দেখা, নসুবালা যাকে দেখে লেখা সে সেখানে এসে তার সঙ্গে কথা বলছে, গ্রামে মোট কটা গাছ রয়েছে, কটা পুকুর রয়েছে, পুকুরগুলোর কি অবস্থা, একদম হাতের তালুর মতন তিনি ওই অঞ্চলটাকে চিনতেন। আর সব শেষে তারই অত্যন্ত মানে একদম কাছের মানুষ, অত্যন্ত শুভানুধ্যায়ী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি তারাশঙ্কর সম্বন্ধে খুব সুন্দর একটি লেখা লিখেছিলেন, তার একটি অংশ। তারা এক সময় যখন মুম্বাই গিয়েছিলেন, সেখানে তারাশঙ্কর এবং বিভূতিভূষণ পাশাপাশি থাকতেন, এবং রোজ তারাশঙ্কর বিভূতিভূষণকে সকালে ডাকতেন এবং তারা বোম্বে শহর ঘুরে বেড়াতেন। সেখানে লিখছেন যে আমি জানলা খুলে ওকে দেখে নিয়ে বলতাম যাচ্ছি দাঁড়াও, তারপর দুজনে মিলে মালাবার হিলের ওপরকার বাগানে বেড়াতে যেতাম, ওর জীবনের এক অজানা কাহিনী শুনতাম রেস্তোরাঁর ছাদে বসে, এমনকি সন্ধ্যাতে আলোকজ্জ্বল মেরিন ড্রাইভের দিকে চোখ রেখে বসে ওর গল্প শুনতাম। সেসব কাহিনী শুনে বুঝেছিলাম তারাশঙ্কর সাহিত্যকে কতখানি ভালোবেসে এবং তার জন্য সে কতখানি ত্যাগ স্বীকার করেছে, কত কঠিন প্রলোভনকে সে অনায়াসেই হেলায় তুচ্ছ করেছে। শুভরাত্রি আপনাদের।
2: অনেক ধন্যবাদ শুভসাচী বাবু।
0: হ্যাঁ শুভসাচী দা, এত সুন্দর করে বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন। আপনার দেখা বা আপনার অনুভবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের কাছে একটা অন্য মাত্রা পেয়ে গেল। অবশ্যই আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, অন্য রকম প্রিয় একজন সাহিত্যিক, যার সাহিত্য, যার লেখনী আমাদের বারে বারে, তার লেখনীর প্রতি আমরা আকৃষ্ট বোধ করি। কিন্তু আপনি যেভাবে আমাদের সামনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি সুন্দরভাবে তুলে ধরলেন, অনেক দিন কেন সব সময়ের জন্য মনে গেঁথে থাকবে,
2: সবচাইতে মনে একেবারে, এবং সব পুরোটাই যেন আমরা চোখের সামনে ছবির মতো দেখলাম, যে তিনি মেরিন ড্রাইভের দিকে তাকিয়ে শুনছেন সে কথা, একটা গল্পের মতো, ছবির মতো আমাদের চোখের সামনে ভেসে গেল সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন, আবার আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে সব ছেড়ে ওই রকম প্রতিভাবান হওয়া সত্ত্বেও ঝাঁপিয়ে পড়েন আমাদের দেশের মায়ের কাজে, আবার কোথাও আত্মিক গভীরতার মধ্যে থেকে নিজেকে আবিষ্কারের মাধ্যমে চলে আসেন একেবারেই আত্মজগতে, সাহিত্য সৃষ্টিতে, সেও সেই গ্রামীণ জীবন নিয়ে
0: একেবারেই।
2: কাজে এমন বৈচিত্র্যপূর্ণ এবং এত রকমভাবে ত্যাগ শিকারের মাধ্যমে জীবনকে তিনি এমন এক উচ্চতায় নিয়ে গেছিলেন যেখান থেকে দাঁড়িয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখায় তা বারবার ফুটে উঠেছিল।
0: ঠিক আচ্ছা, আমরা আরও একটা গান শুনবো রাইকমল ছবি থেকে, ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথা এবং পঙ্কজ কুমার মল্লিকের সুরে সেই অসামান্য একটি গান রাইকমল, উত্তম কুমার এবং উত্তম কুমারের সঙ্গে কাবেরী বসু,
2: কি সুন্দর লেগেছিল তাদের
0: ছবিটা, অসাধারণ ছবি এবং গানগুলো তো সত্যি সুন্দর। আমরা সেই ছবি থেকে একটি গান শুনে নিই এবং অবশ্যই গানের উপরে থাকবে আপনাদের পাঠানো হোয়াটসঅ্যাপে আপনার মূল্যবান মতামত, সবটাই আমরা পড়ব। আপাতত সুস্মিতা কল্পরালের সঙ্গে বৈবৃত্তে আছেন 100.1 FM গোল্ডে।

আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য নিয়ে তার পড়াশোনা তো আছে এবং তার চোখের

0: বলেছিলাম আপনাদের পাঠানো হোয়াটসঅ্যাপ নিয়ে থাকব এই সময় থেকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কোন রচনা আপনার প্রিয় সে বিষয়ে জানাবেন মতামত। জানাচ্ছেন আপনারা 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অথবা টেক্সট মেসেজও করতে পারেন। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখছেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য নিকেতন উপন্যাসটি আমাকে বিশেষভাবে আকর্ষিত করে। এই উপন্যাসে জীবন, মৃত্যু এবং পরম সত্যের এক গভীর আধ্যাত্মিক ও দার্শনিক দ্বন্দ্ব ফুটে উঠেছে। প্রাচীন কবিরাজি চিকিৎসার ঐতিহ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সংঘাতে জীবনের অন্তিম মুহূর্তে রহস্য সুন্দরভাবে চিত্রিত হয়েছে। মৃত্যু এখানে কেবল বিনাশ নয়, বরং এক অবার অবধারিত সত্য ও পরম শান্তির রূপ হিসেবে এসেছে। সংক্ষেপে বলা যায়, আরোগ্য নিকেতন কেবল একটি সাধারণ উপন্যাস নয়, এটি জন্ম মৃত্যুর চক্র এবং মানব জীবনের শাশ্বত আধ্যাত্মিক যাত্রার এক অনন্য দলিল। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়, আপনিও ভালো থাকুন। এত সুন্দর করে আমাদেরকে লিখে জানানোর জন্য অনেক ধন্যবাদ।
1: আর পরে অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে হোয়াটসঅ্যাপ করেছে, লিখেছে যে তার সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস তমসা আমার মনে গভীর রেখাপাত করেছে। অনিমেষ ভট্টাচার্য লিখেছেন, এবং অবশ্যই এরকম বহু গল্প উপন্যাসের কথা মনে পড়ে যায়।
0: আপনারা যদি একটু যেটা ভালো লেগেছে সেটার কথা বলে কেন ভালো লেগেছে সেটাও যদি আমাদের একটু জানান বড় ভালো হয়, তাই না?
1: একদম।
0: আচ্ছা, আরও একজন আমাদের পাঠালেন, বলছেন, তারাশঙ্করের কালজয়ী উপন্যাসগুলি বারবার পড়ে অভিভূত হয়েছে। কালিন্দী, কবি, ধাত্রী দেবতা ইত্যাদি মাটির গন্ধমাখা একখানগুলি তাকে একবারই দেখেছি আমাদের স্কুলে। আচ্ছা, এটা সত্যি খুব ভালো কথা। এরপর কে লিখেছেন তিনি কিন্তু লেখেননি তার নাম। আমাদের বন্ধুরা আমাদের কিন্তু মেসেজ করছেন, মানে টেক্সট মেসেজ করছেন, সেগুলো একটু দেখি। হ্যাঁ, সায়ন্তন কোলে ক্লাস টেনের কামারকুণ্ডু সিঙ্গুর হুগলি থেকে লিখছে, আমার মনে সব থেকে গভীর রেখাপাত করেছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা অগ্রদানী গল্পটি। এই গল্পটি আমি স্কুলের লাইব্রেরি থেকে নিয়ে পড়েছিলাম। তোমাদের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে দাদা ভাই ও দিদি ভাই, 12টা অবধি আছি, নিশ্চয়ই থেকো। এবং তুমি ক্লাস 10 শ্রেণীর ছাত্র, ভালো লাগছে তার মধ্যে তুমি কিন্তু অগ্রদানী পড়ে ফেলেছো।
1: হ্যাঁ, আমরা তো অনেকটা পরে পড়েছি, এবং এভাবে সত্যি সাহিত্যের আলোচনায় আমাদের এই জেনারেশনও যে কতটা আগ্রহী সেটা অন্তত এই অনুষ্ঠান করতে এসে আমরা বুঝতে পারি। যে সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেক সাহিত্যিক যাদের গল্প, যাদের উপন্যাস সত্যি আমাদের মনে গভীরভাবে রেখাপাত করে, এবং তাদের সেই গল্পের উপন্যাসের চরিত্রের মধ্যে আমরা নিজেদের জীবনকে বারে বারে খুঁজে পাই, সেই জন্যই তো তাদের এই গল্প উপন্যাস কালজয়ী, এবং এভাবেই আমাদের মনে চিরন্তন, মানে এভাবেই গেঁথে থাকবে তাদের সেই অসামান্য সাহিত্য সৃষ্টি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প বা উপন্যাস যাই বলি না কেন, ফরিয়াদ, সেই ছবি অবলম্বনে, সেই গল্প অবলম্বনে একটি ছবি হয়েছিল ফরিয়াদ,
0: সেই ছবির গান
1: আমরা শুনবো।
0: আচ্ছা, একটু আগেই বলছিলাম যিনি আমাদের লিখেছেন কিন্তু নাম লেখেননি, অরুণ বন্দ্যোপাধ্যায়। অরুণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, তারাশঙ্করের কালজয়ী উপন্যাসগুলি বারবার পড়ে অভিভূত হয়েছেন, এবং কালিন্দী, কবি, ধাত্রী দেবতার নাম বলেছিলেন।
1: ঠিক তাই।
0: চলে যাই তাহলে গানে, সেই সঙ্গে অপেক্ষা করি আপনাদের থেকে পাঠানো আরো অনেক টেক্সট মেসেজ অথবা হোয়াটসঅ্যাপের 9903059992 তে আমাদের জানান আপনার পছন্দের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা এবং কেন তা আপনার পছন্দ।
1: একেবারেই তাই। আর আমরা সেই ফরিয়াদ ছবি থেকে একটি গান শুনবো আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবিটি মনে আছে সুচিত্রা সেনের অসামান্য অভিনয়, উৎপল দত্ত এবং আরো অনেক অভিনেতারা অভিনেত্রীরা তো মানে দাপিয়ে অভিনয় করেছেন, এবং একটা খুব সাধারণ গল্প তাদের অভিনয়ের গুণে যে সেই গল্পটার মাত্রাটা কোন লেভেলে পৌঁছে গেছিল, এবং তার সঙ্গে তো অবশ্যই গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে অসামান্য কিছু গান। আপাতত আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই ছবি থেকে একটি গান আমরা শুনি।

0: আমরা দেখছিলাম যে তারাশঙ্কর লেখায় তার কলম যেখানে সত্যি চলে গেছিল শহরের ঝলমলে জীবনের চেয়ে অনেক বেশি গ্রাম বাংলার দিকে, যেখানে আমরা একটু আগে বললাম যে জমিদারি ব্যবস্থার পরিবর্তন মানে কারো জীবনের সুখ, কারো জীবনের সর্বনাশ, এবং সেই কথাই কিন্তু তার লেখা, তার উপন্যাস, তার গল্পে বারে বারে ফুটে ওঠে। এবং যেখানে নতুন রাস্তা তৈরি হওয়া মানে শুধু একটি যোগাযোগের উন্নতি এমনটা নয়, একটি পুরনো সমাজ ব্যবস্থার পরিবর্তনের সূচনাও সেটা। যেখানে শিল্পায়ন আসা মানে কারো কাছে নতুন জীবনের সম্ভাবনা, আবার কারো কাছে হারিয়ে যাওয়া পুরনো পৃথিবী।
1: এই পরিবর্তনের গল্পই পরবর্তীকালে তারাশঙ্করের সাহিত্যের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠল। আর এখানেই তারাশঙ্কর অন্যরকম। তিনি শুধু তার সময়কে দেখেননি, তিনি তার সময়ের পরিবর্তনকে দেখেছেন, আর সেই পরিবর্তনের কেন্দ্রে রেখেছেন মানুষকে। আজকের সত্যি আমরা যখন কথা বলছি তার শৈশব, তার লাভপুর, তার শিক্ষা জীবন, দেশপ্রেম, সাহিত্যিক হয়ে ওঠার প্রস্তুতির কথায়, কিন্তু তখন এটাও মনে হচ্ছে যে এ তো কেবল শুরু। কারণ এরপর যে তারাশঙ্করকে আমরা দেখতে পাবো, এর পরবর্তীকালে যে তারাশঙ্করকে আমরা দেখেছি, তিনি শুধু কিন্তু একজন লেখক নন, তিনি হয়ে উঠলেন এক বিশাল জনপদের কথাকার, যার লেখায় কথা বলবে মাটি, কথা বলবে মানুষ, কথা বলবে সময়,
0: আর কথা বলবে সেই সব মানুষ যাদের কথা হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে না। অবশ্যই সেই মানুষগুলোর কথা আমরা বলবো, জানবো কেন গ্রাম বাংলা, কেন সাধারণ মানুষ তারাশঙ্করের সাহিত্যের এত বড় অংশ হয়ে উঠেছিল, সেই সব জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে 100.1 FM গোল্ডে। মাটির কাছাকাছি এমন এক কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজ কথা হচ্ছে। আমরা সেই সব কথাতেই থাকবো, কিন্তু আপাতত আবারও একটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরই অসামান্য সৃষ্টি বিচারক ছবি থেকে উৎপলা সেনের কণ্ঠে সেই অসাধারণ একটি রবীন্দ্রসঙ্গীত, মানে যেটি না শুনলেই নয়, এবং গানটি সত্যিই আমাদের মন ভরিয়ে দেয়। ছবিটির কথা তো নতুন করে কিছু বলার নেই,
1: আর আমরা তো শুরু থেকেই বলেই রেখেছি আজ আমরা বৈবৃত্তে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কিন্তু নানাভাবে উদযাপন করছি। তার লেখা সাহিত্যের কথা, তার জীবনের কথা, বৈচিত্র্যময় জীবন, এবং তার লেখা গানেও আমরা থাকছি পুরো সময়টা।
0: এবং এই ছবিটি মনে আছে, বিচারক ছবিটি উত্তম কুমার অভিনীত এবং অরুন্ধতী দেবী, অরুন্ধতী দেবীর কণ্ঠেই, উৎপলা সেনের কণ্ঠে অরুন্ধতী দেবীর লিপেশি অসামান্য গান আমার মল্লিকা বনে। আহা, গানটি শুনতে শুনতে এক ছবিটা যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে, আমরা সেই গানটি শুনে নিই, ফিরে আসছি আবার কথায়।

0: একজন লেখককে তাঁর সাহিত্য দিয়ে চেনা যায়, কিন্তু একজন বড় লেখককে বুঝতে গেলে জানতে হয় তিনি কোন পৃথিবী থেকে উঠে এসেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই পৃথিবী ছিল বাংলার মাটি, বিশেষ করে বীরভূমের সেই জনপদ লাভপুর আর তার আশপাশের গ্রাম বাংলা।
1: সেই মাটির পথ, সেই মাঠ, সেই হাট, সেই নদী, সেই গ্রামীণ জীবন, সবকিছুই যেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছিল। আর তিনি যখন লিখতে শুরু করলেন তখন সেই পৃথিবী তাঁর সঙ্গে চলে আসে সাহিত্যের পাতায়। আসলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাহিত্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হল তিনি সাধারণ মানুষকে কখনো সাধারণ করে দেখেননি। এটা একটা কি বলবো, তার একটা বড় গুণ, যে মানুষটি হয়তো সমাজের শোকে অতি সামান্য একজন কৃষক, একজন কামার, একজন কুমোর, কিংবা একজন বাউল অথবা একজন সাঁওতাল, হতে পারে একজন দিনমজুর, তারাশঙ্করের কাছে সে হয়ে উঠেছে একটি পূর্ণ মানুষ।
0: তারও স্বপ্ন আছে, তারও অহংকার আছে, তারও প্রেম আছে, তারও ঈর্ষা আছে, তারও ভুল আছে, আর সবচেয়ে বড় কথা, তারও নিজের মতো করে বাঁচতে চাওয়ার অধিকার আছে। এই দৃষ্টিটাই তারাশঙ্করকে অন্য অনেক লেখকের থেকে আলাদা করে দেয়। তারাশঙ্কর শুধু দূর থেকে গ্রাম বাংলাকে দেখেননি, তিনি মানুষের খুব কাছে গিয়েছিলেন, গ্রামের মানুষের মুখের ভাষা শুনেছেন, তাদের উৎসব দেখেছেন, তাদের দুঃখ দেখেছেন, অভাবের সংসারে কীভাবে মানুষ দিন কাটায় তা দেখেছেন, আবার সেই একই মানুষের জীবনে কীভাবে আনন্দ আসে সেটাও দেখেছেন।
1: আমরা অবশ্যই তার সেই দেখা, তার সেই চাওয়া আর কি, সবটাই আমরা দেখেছি। সেই একই মানুষের জীবনে উৎসব মানে যে একটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আবদ্ধ থাকা, এমন তো নয়। তার সঙ্গে জড়িয়ে থাকে বহু মানুষের মিলন। কোনো হাট মানে শুধু কেনা বেচা নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে সম্পর্কের জাল। কোনো নদী মানে শুধু জলধারা নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে এক একটি জনপদের স্মৃতি। আর এইভাবেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাহিত্যে স্থান নিজেই হয়ে উঠেছিল এক একটি চরিত্র। এবং সেই সমস্ত বিষয় নিয়ে আমরা থাকবো। আমাদের আবারও মনে পড়ছে একটি ছবির কথা, মঞ্জুরি অপেরা। মান্না দের কণ্ঠে একটি গান আমরা শুনবো, অবশ্যই গানটির কথাকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুরকার
0: সুধীন দাশগুপ্ত।
1: একেবারে আমরা মঞ্জুরি অপেরা থেকে মান্না দের কণ্ঠে খুব ভালো লাগার, ভালোবাসার একটি গান শুনে নিই। গান শুনতে শুনতে অবশ্যই কথা হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে।

0: ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন, ওনার গণদেবতা খুব ভালো লেগেছিল, বেশ সুন্দর গল্প। আর আরেকটি বলেছেন ফরিয়াদ, সুচিত্রা সেনের মনে কত দুঃখ জমেছিল সেইটাই দেখানো হয়েছে এই ছবিতে। আরেক বন্ধু লিখেছেন,
1: আরেকজন লিখেছেন হচ্ছে তারাশঙ্কর, আগে কে লিখেছে তার নামটা জানিয়ে দিই, লিখেছেন সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে, লিখেছেন নমস্কার সুস্মিতা দি এবং কল্পলালদা, নমস্কার আপনাকেও জানালাম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের খাজাঞ্চিবাবু গল্পের খাজাঞ্চিবাবুকে বলতে পারি না, খাজাঞ্চিবাবু সাবেক আমলের আদর্শবাদী, কর্মনিষ্ঠ, দূরদৃষ্টি সম্পন্ন এক কাজ পাগল মানুষ। আধুনিক ইংরেজি জানা নতুন ম্যানেজার আসায় ফায়ার ব্রিক্স কারখানাটি ক্রমশ নতুন চেহারা পেয়েছিল। কারখানার কেয়ারটেকার না কোয়ার্টারগুলির ভেতরে এবং বাইরের ছবিটাও পাল্টে গিয়েছিল। পূর্ব দিকে মাথা রেখে খাজাঞ্চিবাবুর শোয়া, জানলায় হুঁকো রাখা, ঘরের মাঝখানে জুতো রাখা, এইসব অনিয়মকে নতুন ম্যানেজারবাবু বরদাস্ত করেননি। চোখে ভালো দেখতে না পাওয়া খাজাঞ্চিবাবু ম্যানেজারবাবুর কথাতেই চশমা নিতে বাধ্য হয়েছিলেন। মৌখিক সম্মতিতে টাকা পেমেন্ট করার নিয়ম পাল্টে নতুন ম্যানেজারের সই করা ভাউচারের মাধ্যমে টাকা পেমেন্ট করা চালু হল। পুরনো এবং নতুনের দ্বন্দ্ব চললে খাজাঞ্চিবাবু নিজেকে পরিবর্তন করে নেওয়া সত্ত্বেও তাকে অবসর নিতে বাধ্য করা হল এবং তাকে সরিয়ে নতুন ম্যানেজার খাজাঞ্চিবাবুর পরিবর্তে এক তরুণ ইংরেজি জানা হিসাবরক্ষককে নিযুক্ত করলেন। 40 বছর ধরে কাজ করে কোম্পানির ভালো মন্দের সঙ্গে একাত্ম হয়ে জড়িয়ে থাকা খাজাঞ্চিবাবু চিরদিনের মতো কাজ ছেড়ে চলে যাওয়ার সময় একটা হতাশা এবং শূন্যতা বোধ করলেন। কারখানা চিমনি দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে, তাতে ঢেকে গেছে আকাশ। খাজাঞ্চিবাবুর ভবিষ্যৎ জীবনের আকাশও সেই রকম কালো ধোঁয়ায় আচ্ছন্ন হল। খাজাঞ্চিবাবুর কর্মক্ষমতা থাকা সত্ত্বেও একালের কাছে হেরে যাওয়ার বিষয়টি আমাকে ভীষণ কষ্ট দেয়। ধন্যবাদ নেবেন, সাধনা মজুমদার বরানগর ডানলপ বইবৃত্তে পাঠিয়েছেন। এবং সত্যি উনি এমন একটা গল্পের কথা বলেছেন যেখানে নতুন এবং পুরাতনের দ্বন্দ্ব গল্পটার একটা মূল জায়গা। এবং সত্যি প্রথমে বেশ মজাচ্ছলে হলো, গল্পের শেষে কিন্তু চোখের পাতা একটু হলেও ভিজে ওঠে সেই যে নতুন এবং পুরাতনের দ্বন্দ্ব যখন আমাদেরও চোখে ফুটে ওঠে সেই গল্পটির মাধ্যমে।
0: আর এবার যাই একটি টেক্সট মেসেজে। শিপ্রা কাড়ার মালিকপাড়া লেন বেতর হাওড়া 4 থেকে লিখছেন, আমার ভালো লেগেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প না। অনেক নানা সাহিত্য, ওনার অনেক নানা সাহিত্য গল্পের মধ্যে এইটা আমার মনে হয় আজও দাগ কেটে আছে। মার্ডার এটা বোঝা যাচ্ছে না জাজ সাহেবের কাছে, মানে
1: গল্পের বিষয়টাকে উনি হয়তো বলেছেন, তবে আমার খুব একটা পঠিত নয় যার জন্য আমিও জায়গাটা খুব একটা ধরতে পারছি না। তবে লিখেছে, দেখো একজন সাহিত্যিক
0: তিনি লিখছেন গল্পটা পড়া স্কুলে এন্ড থিয়েটার দেখা কলেজে, সেই কথা যুগ আগের কথা, মানে এক যুগ আগের কথা বলতে চাইছেন, আজও চোখের সামনে ভাসে। আপনারা খুব ভালো থাকবেন,
1: নিশ্চয়ই ভালো থাকবো। এবং আপনারা এভাবে আমাদের সঙ্গে থাকলে প্রত্যেকটা বিষয় নিয়ে এত সুন্দর করে সুচিন্তিত মতামত দেন এবং আজকে এমন একজন সাহিত্যিক বা এমন একজন কি বলবো আর কি কথা শিল্পীকে আমরা ধরেছি যার সাহিত্য অবদান, সাহিত্যে যার অবদানের কথা কিন্তু নতুন করে বলার অপেক্ষা রাখে না, যে কীভাবে আমাদের মনকে নাড়া দেয়, কীভাবে আমরা অন্তত তার সাহিত্যের দ্বারস্থ যখন হই আমরাও নতুনভাবে জীবনকে ভাবতে শিখি। এবং একটু আগেই আমরা বললাম সুস্মিতা দি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ মানুষকে কিন্তু খুব একটা সাধারণ চোখে দেখতেন না, মানে সে যে শ্রেণীর মানুষই হতো না কেন, হতো কোনো জমিদার কিংবা কোনো মুটে মজুর, একদম তথাকথিত নিম্নবর্গীয় মানুষ, প্রত্যেকের মধ্যেই যে একটা সেই সাধারণের আড়ালে অসাধারণত্ব আছে, সেই অসাধারণত্ব বা তার ভেতরকার যে চাওয়া পাওয়া সবটাই কিন্তু উঠে আসতো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখনীতে এবং তার গল্প উপন্যাসে, যে কারণে আজও আমাদের কাছে সেই অসামান্য গল্পগুলো আমাদের মনকে নানানভাবে ভাবিয়ে তোলে। আমরা সেই সমস্ত কথায় থাকবো। অবশ্যই আপনাদের পাঠানো হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট মেসেজের আপনার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কেন ভালো লাগে, কোন গল্প ভালো লাগে সবটাই থাকবে। আবারও সময় হয়েছে একটা গান শোনার, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে খুব চেনা একটি গান, খুব ভালো লাগার একটি গান আমরা শুনে নেব, মধুর মধুর বংশী বাজে কোথা কোন কদমতলিতে।

0: This is Akashvani, the news read by Saira Mujtaba. The Micro, Small and Medium Enterprises Development Amendment Bill 2026 has been passed by the Parliament, with the Lok Sabha approving it today. Rajya Sabha had passed the bill on Monday. The bill aims to address payment delays and simplify dispute resolution. The legislation provides that every central public sector enterprise must settle all invoices for procurement of goods or services from MSMEs on the trade receivables discounting system. As per the bill, if mediation fails in case of dispute, then the reference for arbitration must be made within 30 days from the date of termination of mediation. Both Houses of Parliament today witnessed opposition's uproar over several issues, including alleged police action during students' protest over the NEET issue. Both the Houses of Parliament once again faced disruptions following opposition's uproar over several issues, including police action during students' protest over the NEET issue. Due to the continued disruptions by the opposition members, both the Houses were adjourned for the day before lunch. Following opposition's uproar, question hour could not be taken up in both the Houses. External Affairs Minister Dr. S. Jaishankar has said that India's relations with Pakistan can only move ahead in an environment free of terror, hostility and violence. In a written reply in Lok Sabha today, Dr. Jaishankar said that Pakistan continues to follow the policy of cross-border terrorism and using terrorism as an instrument of state policy against India. The minister said India withdrew Most Favoured Nation or MFN status to Pakistan and hiked customs duty on all goods originating in or exported from Pakistan to 200% after the Pulwama terror attack. India attaches high priority on safety and security of Indian vessels and seafarers. External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said this during a media briefing in New Delhi today, adding that Indian missions all across the Gulf region are in constant contact with the Ministry of Shipping and Maritime Authorities in those countries. He said India continues to call for safe and unimpeded navigation and free flow of commerce through international waterways.
1: About the safety and security of our vessels and our seafarers. This is a subject of high importance and we attach high priority to the issue. Our missions all across the Gulf region, they are in constant contact with the Ministry of Shipping so that as and when any support is required to be provided to our seafarers or Indian flagships, they can do that. In fact, they have been running 24/7 helplines so that any person who needs support.
0: Prime Minister Narendra Modi will address the 57th convocation ceremony of IIT Delhi tomorrow. He will address more than 3,000 graduating students, including 587 PhD scholars. Director IIT Delhi, Ranjan Banerjee, said in a press conference today that the Prime Minister will present the Institute's most prestigious award, including the President's Gold Medal, Director's Gold Medal, Shankar Dayal Sharma Gold Medal and Perfect 10 Gold Medals to the meritorious students. Mr. Banerjee said that the Prime Minister will remotely inaugurate Paramparagriya at an AI-powered high-performance supercomputing facility established at IIT Delhi's Sonepat campus. The agitation over the alleged irregularities in the JPSC, GSSC and other competitive exams in Jharkhand continued to dominate both the assembly and the streets today. On the second day of the monsoon session of the Jharkhand Assembly, the opposition raised the issue and demanded cancellation of the exams and a CBI inquiry under the supervision of the court. Parliamentary Affairs Minister said the matter had already been discussed in the Business Advisory Committee and that the government was prepared to respond to all issues raised in the House. Payments Council of India PCI today announced that UPI will continue to be free for consumers. In a statement, the PCI affirmed that every Indian can continue to make instant digital payments without any transaction charges. It also noted that small merchants will not be charged for accepting digital payments. And at the Asian Youth and Junior Weightlifting Championships in Tashkent, India's Titli Maji clinched a silver in the women's 45kg category, marking an impressive start for the country. And that is the end of this news bulletin.
2: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. সাহিত্যের আঙিনা থেকে সবার কানে শুনছেন বই বৃত্ত, বই বৃত্ত 100.1 FM Gold-এ।
3: সংবাদ বিরতির পর ফিরে এলাম আজকের বইবৃত্ত নিয়ে। বিষয় মাটির কাছাকাছি এক কথা শিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
4: 100.1 FM Gold-এ সুস্মিতা কল্পলাল আছে আপনাদের সঙ্গে, এবং অবশ্যই আপনারাও আছেন আমাদের সঙ্গে। কারণ হচ্ছে যে কাহিনীকার বা যে কথাশিল্পীকে নিয়ে আজ আমরা অনুষ্ঠান করতে বসেছি, মাটির কাছাকাছি এক কথাশিল্পী সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তার লেখা পড়েনি এমন পাঠকের সংখ্যা বোধহয় হাতে গুনে বলা যাবে, যে এমন ভালো লাগার ভালোবাসার সাহিত্য। এবং সেই জায়গা থেকেই আমরা আজ চেষ্টা করছি বইবৃত্ততে তুলে আনা তেমন কিছু সাহিত্যের কথা, যে কথাগুলো কিন্তু বারে বারে আমাদের মনকে ভাবায়, আমাদের মনকে নাড়া দেয়।
3: একদিকে পুরনো বিশ্বাস, অন্যদিকে নতুন যুক্তি, একদিকে ঐতিহ্য, অন্যদিকে আধুনিকতা, একদিকে জমির সঙ্গে মানুষের পুরনো সম্পর্ক, অন্যদিকে অর্থনীতি ও নতুন জীবনের টান। এই দ্বন্দ্বের মধ্যে দাঁড়িয়ে আছেন তারাশঙ্করের মানুষরা, তাই তাঁর সাহিত্যকে শুধু গ্রামের গল্প বললে ভুল হয়, এসবই আসলে পরিবর্তনশীল সমাজের গল্প।
4: তারাশঙ্করের আরও একটি বড় কৃতিত্ব, তিনি সমাজের প্রান্তিক মানুষদের সাহিত্যের কেন্দ্রে নিয়ে এসেছেন। সত্যি সেটা আমাদের কিন্তু ভীষণভাবে ভাবায়, বিশেষ করে আদিবাসী এবং নিম্নবর্গের মানুষের জীবন তার লেখায় ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের জীবনকে তিনি কেবল করুণার চোখে দেখেননি, এটাই ছিল তার বিশেষত্ব। তিনি তাদের দেখেছেন মানুষ হিসেবে, তাদের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব আত্মসম্মান আছে, নিজস্ব আনন্দ আছে, নিজস্ব জীবন দর্শন আছে। ফলে তার সাহিত্যে প্রান্তিক মানুষ কেবল সহানুভূতির বিষয় হয়ে উঠেছে এমনটা কিন্তু নয়,
3: তারা হয়ে উঠেছে গল্পের সক্রিয় চরিত্র। এই দৃষ্টিভঙ্গির সবচেয়ে বড় প্রকাশ তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস গণদেবতা। গণদেবতা শুধু একটা গ্রামের গল্প নয়, এটা যেন একটা গোটা সমাজের চলমান ইতিহাস। একটা গ্রাম কিভাবে বদলে যায়, কিভাবে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন মানুষের জীবনকে পাল্টে দেয়, কিভাবে পুরনো ক্ষমতার কাঠামো ভাঙে, কিভাবে সাধারণ মানুষ সেই পরিবর্তনের অভিঘাত বহন করে, এই প্রশ্নগুলোই সেখানে বড় হয়ে ওঠে।
4: আর সেই কারণেই বোধহয় এমন একটি উপন্যাস পড়লে শুধু একটি গল্প পড়া

0: চারপাশের নানান মানুষের মধ্যে তার প্রকাশ দেখি। আসলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প উপন্যাসে সেটাই তো একটা মানে কি বলবো বিশেষত্ব, যাদের আমরা নিজেদের চারপাশের দেখা মানুষগুলোর সঙ্গে ভীষণভাবে রিলেট করতে পারি। এবং আরও এরকম গল্প উপন্যাসের কথায় তো আসবই, কিন্তু আমরা আরও একটি গান শুনি। গানটা অবশ্যই শুনব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই অসামান্য একটি গল্প সপ্তপদী।
1: আহা, মানে আমাদের আর কিছু দ্বিতীয় কথা বলার নেই আসলে,
0: বরং গানই চলে যাই।

আবারও বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, যেমনটা বলেছিলাম 9903059992 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সম্পর্কে তার পছন্দের কথা জানিয়ে। সোমেন সরকার যাদবপুর থেকে লিখছেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক বিরাট নাম। তাকে রাঢ় বাংলার কথাশিল্পী বলা হয়, কারণ তার বেশিরভাগ উপন্যাসের পটভূমি বীরভূম মুর্শিদাবাদ রাঢ় অঞ্চলকে নিয়ে। মাটি মানুষ লোকাচার সব জীবন্ত হয়ে ওঠে তার লেখায়। আমার প্রিয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হল ধাত্রীদেবতা। ডাক্তার উপেন্দ্রর জীবন দিয়ে গোটা সমাজ দেশভাগ স্বাধীনতার সব ফুটে উঠেছে এই উপন্যাসের। তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন এই উপন্যাসের জন্য। পঞ্চগ্রাম উপন্যাসের কাহিনী, পাঁচটা গ্রামের মানুষের ওঠা পড়া, রাজনৈতিক দ্বন্দ্ব ইত্যাদি তার লেখায় ফুটে ওঠে। 1971 সালে পদ্মভূষণ পেয়েছে।

0: লিখেছেন তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হল গণদেবতা, কালিন্দী, হাঁসুলি বাঁকের উপকথা, রায় কমল ইত্যাদি। কল্পলাল দাদা ও সুস্মিতা দিদিভাইকে অনেক ধন্যবাদ এই রকম একটি অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনিও খুব ভালো থাকুন।
1: এবং এই এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এবং এতভাবে লেখার মাধ্যমে আমাদের সমৃদ্ধ করছেন, সেটা কিন্তু আমাদের একটা পরম পাওয়ার জায়গা। অনেক ধন্যবাদ আপনাকে। মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন, আমি একটু দেরিতেই শুরু করেছি তাই জানি না তাসের ঘরের শৈল চরিত্র আপনাদের আলোচনায় উঠে এসেছে কি না। না ভাই, আমাদের তাসের ঘর নিয়ে এখনও আসলে আমরা ওই স্পেসিফিক সবটা নিয়ে তো আলোচনা করা ধরে ধরে সম্ভব হচ্ছে না। এবার আপনাদের আলোচনায় যে উপন্যাস বা যে গল্প বা যে চরিত্রের নামটা উঠে আসছে সেখানে আমরা কিন্তু একটু ডিসকাশনে যাচ্ছি। এবং সত্যি শৈল একটা এমন বাংলা সাহিত্যের চরিত্র যে চরিত্র কিন্তু আমাদের চারপাশে সেভাবে দেখা না গেলেও এই চরিত্রগুলো কিন্তু একটু অন্যভাবে আমাদের অন্তত ভালোবাসা, আমাদের অন্তত একটু দৃষ্টি আকর্ষণ করে। আমি মাঝে মধ্যেই বই পড়ি বা অডিও স্টোরিতে এই গল্পটা শুনি। শৈল চরিত্রের অদ্ভুত মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ওই শেষের দৃশ্যটা আমার চোখের কোণ ভিজিয়ে দেয়। একটা গল্পের কাল্পনিক চরিত্রে সমব্যথী হয়ে চোখের জলে ভাসতে যার জন্য ভালো লাগে, তিনি কথা সাহিত্যিক এবং বাংলা সাহিত্যের তারা বন্দ্যোপাধ্যায় ত্রয়ীর অন্যতম তারাশঙ্কর, যিনি তার সুদক্ষ শৈল্পিক সাহিত্য সৃজনের মাধ্যমে বারে বারে আমাদের সমৃদ্ধ করেছেন। মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন এবং একেবারে দেখো তিন বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এক একজন এক এক ধারায় কিন্তু তাদের গল্প বা সাহিত্যকে এগিয়ে নিয়ে গেছেন। এবং মৈনাক বাবু বা কতটা বয়স জানি না, মৈনাক ব্যানার্জি যে শৈলর কথা বলেছেন, সত্যি আমরা যখন শৈলকে আবিষ্কার করি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই তাসের ঘরে, একটু অন্যভাবেই আমাদের মনটা অন্যভাবে চালিত হয়। কারণ আমার মনে আছে আমি বহু আগে একটি ছবিতে বা একটি কি বলবো আর কি একটা দূরদর্শনের একটি গল্পে দেখেছিলাম যেখানে লাবণী সরকার অভিনয় করেছিল এই শৈল চরিত্রটি, মানে যে চরিত্রটি একটা অদ্ভুতভাবে মানে তার কাছে নিন্দের জায়গাটা খুব কম, সে সব মানুষকে খুব ভালোভাবে মহৎ রূপে দেখে। শ্বশুর বাড়ি এসে বাপের বাড়ির প্রশংসা, বাপের বাড়ি এসে শ্বশুর বাড়ির প্রশংসা, এরকম চরিত্র বোধহয় বাংলা সাহিত্যে একটা অসামান্য সৃষ্টি বলা যেতে পারে। সব জায়গায় সব রকমভাবে উঠে আসে না এই চরিত্র। তো আমরা সেই শৈল চরিত্রকে পেয়েছি। আমরা মনে পড়ে যাচ্ছে এই প্রসঙ্গে হাঁসুলি বাঁকের উপকথা,
0: মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য কীর্তির কথা বলবো আর হাঁসুলি বাঁকের ইতিকথা, হাঁসুলি বাঁকের উপকথা আসবে না, তা তো হতে পারে না। মানে আসলে হাঁসুলি বাঁকের উপকথা না, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা আরেকটা পৃথিবী, যেন একটা সম্পূর্ণ পৃথিবী। এখানে আমরা দেখতে পাই একটা বিশেষ জনগোষ্ঠীর জীবন, তাদের সংস্কৃতি, তাদের বিশ্বাস, তাদের সংগ্রাম আর পরিবর্তনশীল সময়ের সঙ্গে তাদের সম্পর্ক। পুরনো জীবনধারা না যখন নতুন সময়ের মুখোমুখি হয় তখন অনেক কিছু ঘটে। মানুষ কি তার পুরনো পৃথিবী আঁকড়ে ধরে থাকে নাকি নতুন পৃথিবীর দিকে এগিয়ে যায়, এই প্রশ্নগুলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে বারবার ফিরে আসে এবং এখানেই তার সাহিত্য আমাদের বর্তমান সময়ের সঙ্গেও কথা বলে।
1: একদম, কারণ সমাজ তো এখনও বদলাচ্ছে, গ্রাম বদলাচ্ছে, পেশা বদলাচ্ছে, মানুষের সম্পর্ক বদলাচ্ছে, এক পৃথিবী হারিয়ে যাচ্ছে আর তার জায়গায় তৈরি হচ্ছে নতুন পৃথিবী। তারাশঙ্কর সেই পরিবর্তনের ব্যথা বুঝেছিলেন, মানুষের প্রতি গভীর বিশ্বাস রেখেছিলেন, তাই তারাশঙ্করের সাহিত্য পড়লে একটি বিষয় ভীষণভাবে স্পষ্ট হয়ে ওঠে আমাদের কাছে। কারণ তিনি মানুষের দুর্বলতা দেখেছেন কিন্তু মানুষকে ঘৃণা করেননি, তিনি মানুষের লোভ দেখেছেন, হিংসা দেখেছেন, স্বার্থপরতা দেখেছেন, কিন্তু তার পাশাপাশি দেখেছেন মানুষের মমতা, ভালোবাসা, আত্মত্যাগ এবং বেঁচে থাকার শক্তি।
0: তাই তাঁর চরিত্ররা সাদা কালো নয়, তারা সম্পূর্ণ মানুষ, ভালো এবং মন্দ দুই তাদের মধ্যে আছে। এই বাস্তবতাই তাঁর চরিত্রগুলোকে এত জীবন্ত করে তুলেছে।
1: একেবারে আমরা কবি উপন্যাস তারাশঙ্করের অসামান্য উপন্যাস, সেখান থেকে একটি গান শুনি। রবীন মজুমদারের কণ্ঠে গানটি আমরা শুনব এবং গান শুনতে শুনতে আমরা এগিয়ে যাব পরবর্তী ধাপে। আর আপনারা তো সঙ্গে আছেনই। 100.1 FM গোল্ডে সুস্মিতা কল্পলালের সঙ্গে বই বৃত্তে।
2: আগ করলে ঠাকুরছি
3: কেন করবো না, জামাই দাদার কথা বললে কেন, কালো আমি ঘরেই আছি।

0: নতুন বেড়াতে কবে আগে তারপর
1: তারপর কিন্তু এ গান সে আর বেশি বাঁধে নাই। অন্য আরেকটি গান সে বেঁধেছিল, আর একজনকে দেখিল, সে ওই ঝুমুরবাড়ি বসন্ত।

কিন্তু বসনের কাছে এ গান গেয়ে বসনের ম্লান মুখ দেখে কবিয়ালের মনে হয়েছিল সে ভুল করেছে, তাই সে বসনকে উদ্দেশ্য করে আবার গিয়েছিল।

0: আমরা একটু আগেই বলেছিলাম যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটা সাদা কালো নয়, তারা সম্পূর্ণ একটি মানুষ, ভালো এবং মন্দ দুটোই তাদের মধ্যে আছে। হয়তো এই কারণেই তারাশঙ্কর মানুষকে পড়লে এমনটা মনে হয় যে তারাশঙ্করের যে মানুষ, তার চরিত্রের যে, তার গল্পের বা উপন্যাসের যারা মানুষ, তাদের পড়লে মনে হয় এরা আমাদের ভীষণ পরিচিত, হয়তো আমাদের গ্রামের কোনো মানুষ, হয়তো আমাদের পূর্বপুরুষদের কেউ, হয়তো আমাদেরই কোনো প্রতিবেশী, আবার কখনো কখনো হয়তো আমাদেরই নিজেদের কোনো অংশ।
1: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য তাই মাটির কাছাকাছি, কিন্তু মাটির কাছাকাছি থাকা মানেই পিছিয়ে থাকা নয়, বরং সেই মাটির ভিতর থেকেই তিনি দেখেছিলেন সময়ের পরিবর্তন, দেখেছিলেন সমাজের রূপান্তর, দেখেছিলেন মানুষের স্বপ্ন সংকট, আর সেই কারণেই তাঁর সাহিত্য একই সঙ্গে লোকজ এবং আধুনিক। একদিকে তার মধ্যে আছে বাংলার মাটির গন্ধ, অন্যদিকে আছে সমাজকে বিশ্লেষণ করার তীক্ষ্ণ দৃষ্টি। এই গ্রাম বাংলার জীবনকে তিনি কীভাবে যে অসাধারণ সব চরিত্র আর কাহিনীর মধ্যে রূপ দিয়েছিলেন তা শুধু তার লেখাই বলে দেয়। কেন গণদেবতা তাঁর সাহিত্য জীবনের এক অনন্য মাইল ফলক, সে সবই মান।

0: মানুষই কথা বলেছে, মানুষই বারবার তার লেখনীকে এগিয়ে নিয়ে গেছে।
1: একেবারেই তাই। আমরা পরবর্তীতে আবারও ফিরে আসছি, কিন্তু এই মুহূর্তে আমাদের জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি গানের কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে। এই গানটির কথাকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং কম্পোজার অশোক রায়। ভীষণ মনে পড়ছে আসলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন অনুষ্ঠান করতে বসা, তখন তার কথায় কিছু গান তো অবশ্যই আমাদের বাংলা গানের ক্ষেত্রে একটা অনন্য সম্পদ বলা যেতে পারে। সেই সম্পদগুলোকে তো তুলে আনতে হয় বিশেষ বিশেষ কিছু দিনে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন আজ আমরা শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছি, মাটির কাছাকাছি এক কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সুস্মিতা কল্পলাল, সুতরাং এই গানটি না বাজালেই নয়, আমরা শুনে নিই জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে এই অসামান্য একটি গান।

0: বন্ধুদের বন্ধুরা কথা রেখেছেন আর কি, তাদের কাছে বারবার বলছিলাম 9903059922 আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমাদের টেক্সট মেসেজ করুন। লিখেছেন আমাদের দিদিভাই ও দাদাভাই, তোমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমি বেলুর থেকে চন্দনা মজুমদার বলছি। আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনেক উপন্যাস পড়েছি, প্রত্যেকটাই অসাধারণ। প্রোগ্রাম চলতে থাকুক, শুভরাত্রি, অনেক ধন্যবাদ।
1: সত্যি
0: বেলঘড়িয়া থেকে পায়েল ব্যানার্জি লিখছে, তার সাহিত্যে

0: ঢেউ যেন মানবতাতে জাগে, তার সাহিত্যের আবেদন যেন প্রাণে এসে লাগে, জীবনটাকে মনে হয় সাহিত্যের পারিজাত, এ যেন সাহিত্য সাধনার এক রাত। আচ্ছা, উনি অনেকটা মিলিয়েই লিখতে চেয়েছেন, যেহেতু ইংলিশে লেখাটা মানে
1: আমাদের একটু ইংরেজি আটকে যাচ্ছে,
0: হ্যাঁ ইংরেজি এতে তার জন্য একটু অসুবিধে হয়। যাই হোক,
1: আমরা হাসুলি পাখির উপকথা প্রসঙ্গে যে উপন্যাস বা যে কি বলবো আর কি, যে যে লেখাটা আমাদেরকে ভীষণভাবে নাড়া দেয়, বহু পঠিত, বহু আলোচিত, আমাদের শ্রোতাদেরও খুব পছন্দের গণদেবতা, এবং আমরা ছবিটিও দেখেছিলাম, সন্ধ্যা রায়ের অসামান্য অভিনয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে, খুব সম্ভবত বোধ হয় তরুণ মজুমদারের ছবি, মেবি, মানে আমি খুব ভুল হতেও পারি, যেটি কিন্তু একটি গ্রামের গল্প না, শুধু গ্রামের গল্পই কি বলা যায় নাকি গোটা সমাজের ইতিহাস? একটি গ্রামের কথা বলতে গিয়ে যদি একজন লেখক আসলে একটি গোটা দেশের মানুষের কথা বলে ফেলেন, তাহলে সেই সাহিত্যকে আমরা কি বলবো? একটি উপন্যাসের পাতায় যদি শুধু কয়েকজন মানুষের জীবন না থেকে ধরা পড়ে একটি সময়ের সামাজিক পরিবর্তন, তাহলে সেই উপন্যাস কি শুধু উপন্যাস থাকে? আসলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা আমাদের সামনে ঠিক এমনই একটি প্রশ্ন তুলে ধরে। এটি শুধু একটি গ্রামের গল্প নয়, এটি শুধু কয়েকটি চরিত্রের গল্প নয়, এটি আসলে মানুষ এবং সমাজের পরিবর্তনের এক বিশাল আখ্যান।
0: তারাশঙ্করের সাহিত্য জীবনে এই গণদেবতার একটা বিশেষ স্থান। এই উপন্যাসে তিনি দেখিয়েছেন গ্রাম বাংলার একটা সমাজ কিভাবে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে। যে সমাজ একসময় জমি, কৃষি, জাতপাত, প্রথা, ধর্মীয় বিশ্বাস, স্থানীয় ক্ষমতার কাঠামোর উপর দাঁড়িয়েছিল, সেই সমাজেরও ভিত ধীরে ধীরে নড়ে উঠছে, নতুন সময় দরজায় কড়া নাড়ছে, আর সেই পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি গিয়ে পড়ছে সাধারণ মানুষের জীবনে। এই উপন্যাস এর সবচেয়ে বড় শক্তি তার মানুষ। তারাশঙ্করের কোনো একজন নায়ককে সামনে রেখে কখনোই বলেননি যে এখানে যেন গোটা সমাজটাই নায়ক।
1: এখানে কৃষক আছে, জমির মালিক আছে, কারিগর আছে, পুরোহিত আছে, আছে শ্রমজীবী মানুষ, নারী আছে, গ্রামের নানান শ্রেণীর মানুষ আছে, প্রত্যেকের নিজস্ব জীবন, নিজস্ব স্বার্থ, নিজস্ব বিশ্বাসও আছে। কেউ পরিবর্তনকে স্বাগত জানায়, কেউ পরিবর্তনকে ভয় পায়, আবার কেউ পরিবর্তনের সুযোগ নিয়ে নিজের অবস্থান শক্ত করতে চায়।
0: ফলে একটা গ্রাম যেন হয়ে ওঠে গোটা সমাজের ছোট্ট একটা প্রতিচ্ছবি। এখানেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিশেষত্ব, তিনি শুধু পরিবর্তন দেখাননি, পরিবর্তনের মূল্যও দেখিয়েছেন
1: একেবারেই। এবং নতুন কিছু আসছে মানেই যে সবার জীবনে ভালো হয়ে যাচ্ছে, এমন সরল ধারণা কিন্তু তার সাহিত্যে নেই। একটি পরিবর্তনে কারো লাভ হয়, আবার অন্য কেউ হারিয়ে ফেলে তার জীবিকা, কারো কাছে নতুন রাস্তা আশীর্বাদ, আবার কারো কাছে সেই রাস্তা পুরনো জীবনের অবসানের সংকেত। নতুন অর্থনীতি আসে, নতুন সম্পর্ক তৈরি হয়, নতুন পেশা সংকটে পড়ে, আর মানুষ বাধ্য হয় নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে।
0: এই পরিবর্তনের ভেতরেই তারাশঙ্কর খুঁজেছেন মানুষের প্রকৃত চরিত্র, মানুষ এবং সমাজের সম্পর্ক। মানুষ কি নিজের মতো করে বাঁচতে পারে, নাকি সমাজের নিয়ম তাকে নিয়ন্ত্রণ করে? কোনো মানুষ যদি প্রচলিত নিয়মের বাইরে যেতে চায়, সমাজ তাকে কিভাবে দেখে? আর সমাজ যখন বদলাতে শুরু করে, তখন পুরনো মূল্যবোধগুলোর কি হয়? গণদেবতার ভেতরে এই প্রশ্নগুলোর বিভিন্ন চরিত্র আর ঘটনার মধ্যে দিয়েই উঠে আসে, তাই এটা শুধু গ্রামীণ জীবনচিত্র নয়
1: একেবারেই। আর আমরা এই বিষয়টা নিয়ে থাকবো। একটু আগে আমি একটু কনফিউশনে ছিলাম যে গণদেবতা তা তরুণ মজুমদারের পরিচালনায় যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল কিনা, সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আমাদের কিন্তু কনফার্ম করে দিলেন, হোয়াটসঅ্যাপে জানিয়ে দিলেন যে হ্যাঁ, গণদেবতা তরুণ মজুমদারেরই একটি অসামান্য ছবি।
0: আমরা যে কি ছবি,
1: হ্যাঁ আমরা আবারও যাব এই বিষয়ে থাকবো, কিন্তু একটি রম্যগীতি শুনবো। কেন শুনবো রম্যগীতি? তার কারণ হচ্ছে এই রম্যগীতিটির কথাকারও কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়, আর গানটির কম্পোজার শ্রদ্ধেয় জ্ঞান প্রকাশ।

0: আমরা শুনিনি
1: সব, মানে সব মিলিয়ে এক অপূর্ব কম্বিনেশন,
0: একদমই তাই। এবং এই জলসাঘরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন আমরা বৈবৃত্ত করছি, তখন এই গানটি না শুনলে কিন্তু পুরো আমাদের অনুষ্ঠানটা অসম্পূর্ণ থেকে যায়। শুনেনি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গানটি।

0: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখায় আমরা বারে বারে দেখি মানুষ, সমাজ, তাদের পরিবর্তন, তাদের পরিবর্তিত রূপের ফলে মানুষ নিজেকে কিভাবে বদলাতে শুরু করছে, তখন পুরনো মূল্যবোধগুলো কি হয় সবটাই ফুটে ওঠে। এবং গণদেবতার ভেতরে সেই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন চরিত্র এবং ঘটনার মধ্যে দিয়ে উঠে আসলে আমরা গণদেবতার প্রসঙ্গটা এত বেশি থাকছি একটাই কারণ, কারণ এই গল্পে বা এই উপন্যাসের মধ্যে দিয়ে কিন্তু একটা সামগ্রিক পরিস্থিতি, সেটা মানুষের চরিত্র, সমাজ ব্যবস্থা, পরিবর্তিত সমাজ ব্যবস্থা সবটাই ফুটে ওঠে, যার জন্য হয়তো বারে বারে তারাশঙ্করকে নিয়ে আলোচনা করতে গেলে গণদেবতা উঠে আসবেই। এবং এটি শুধু একটি গ্রামীণ জীবনচিত্র এমনটা নয়, এটি সমাজবিজ্ঞানের মতো পড়াও যায়, ইতিহাসের দলিল হিসেবেও পড়া যায়, মানে গণদেবতাকে, আবার মানুষের মন বোঝার সাহিত্য হিসেবেও পড়া যায়, তাই নয় কি?
1: একদমই, মানে গণমানুষই যেন গণদেবতা,
0: একদম
1: এই নামের মধ্যেই উপন্যাসটার একটা গভীর ভাবনা লুকিয়ে আছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে সাহিত্যের একেবারে কেন্দ্রে নিয়ে এসেছেন। ইতিহাসে রাজারাজরাদের নাম থাকে, ক্ষমতাবানদের নাম থাকে,

0: কিন্তু একটা সমাজকে আসলে বই নিয়ে যায় কারা? সেই কৃষক, শ্রমিক, কারিগর, সাধারণ মানুষ যারা প্রতিদিন কাজ করে, ক্ষেত চাষ করে, ঘর বানায়, হাটে যায়, সংসার চালায়, অভাবের সঙ্গে লড়াই করে, আবার উৎসবের দিনে হাসতেও জানে, এই মানুষগুলোই তাঁর কাছে ইতিহাসের আসল বাহক। তারাশঙ্করের গ্রাম কোনো রোম্যান্টিক ছবি নয়। তিনি গ্রামকে সুন্দর করে সাজিয়ে দেখাননি, গ্রামের সৌন্দর্যের পাশাপাশি তিনি দেখিয়েছেন দারিদ্র, কুসংস্কার, শোষণ, ক্ষমতার দ্বন্দ্ব, জাতপাতের বিভাজন, অভাব, মানুষের স্বার্থপরতা, আবার সেই একই সমাজে দেখিয়েছেন মমতা, সহমর্মিতা, প্রেম, বন্ধুত্ব, সহযোগিতা আর বেঁচে থাকার অদম্য ইচ্ছে। তাই তাঁর গ্রাম বাস্তব,
1: এবং সেই বাস্তবতার কারণেই তাঁর সাহিত্য বোধ হয় এত শক্তিশালী। এবং সেই শক্তিশালী সাহিত্য নিয়েই তো আমাদের আলোচনা হচ্ছে। আলোচনার ফাঁকে ফাঁকে আমরা তেমন কিছু তারাশঙ্করের লেখা বা তার গল্প থেকে
0: যে ছবিগুলো হচ্ছে
1: তা সেই ছবির গানও আমরা শুনছি এই মুহূর্তে। হেডমাস্টার ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান ভীষণভাবে শুনতে ইচ্ছে করছে, কারণ এই গানটির কথাকারও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং গানটি সুর দিয়েছেন সুধীন দাশগুপ্ত। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে হেডমাস্টার ছবি থেকে গানটি শুনে নিই।

0: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা, মানে সেখানে ভাষাটাও কিন্তু বড় গুরুত্বপূর্ণ।
1: একেবারেই তাই,
0: তিনি তার চরিত্রদের মুখে ওই কৃত্রিম একটা ভাষা বসিয়ে দেননি, তাদের মুখের ভাষা, কথার ভঙ্গি, আঞ্চলিক শব্দ, এসব তার লেখাকে জীবন্ত করেছে। ফলে তার গল্প পড়তে পড়তে মনে হয় চরিত্রগুলো যেন আমাদের সামনে বসে কথা বলছে, তাদের কথার মধ্যে আছে বাংলার মাটির গন্ধ। এই ভাষা শুধু সাহিত্যিক সৌন্দর্য তৈরি করেনি, চরিত্রগুলোর সামাজিক পরিচয়ও স্পষ্ট করেছে।
1: একেবারেই। আজকে শ্রোতা হয়তো ভাবতে পারেন যে আমরা বারে বারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতার কথা বলছি, যে এত একটি পুরনো উপন্যাস নিয়ে আজ আমরা কেন এত কথা বলবো। অবশ্যই বলার আছে, কারণ সমাজ বদলেছে কিন্তু কিছু প্রশ্ন বদলায়নি। তাই আজও প্রশ্ন আছে যে এই উন্নয়নের সঙ্গে সঙ্গে কারা পিছিয়ে পড়ছে। এই যে বিভিন্নভাবে যে আমাদের সমাজের পরিবর্তন হচ্ছে, সমাজ পুরনোকে সরিয়ে দিয়ে নতুনকে গ্রহণ করার একটা প্রচেষ্টা চালাচ্ছে, সেটা কি সবার কাছে সমানভাবে পৌঁছচ্ছে? পুরনো পেশাগুলোর কী হচ্ছে? গ্রাম কীভাবে বদলাচ্ছে? মানুষের সম্পর্ক কীভাবে বদলাচ্ছে? প্রযুক্তি এবং আধুনিকতা যখন মানুষের জীবনে ঢুকে পড়ছে, তখন তার সঙ্গে মানুষের পুরনো মূল্যবোধের সংঘাত কীভাবে তৈরি হচ্ছে? হ্যাঁ, তারাশঙ্কর তার সময়ের এই প্রশ্নগুলো দেখেছিলেন, তাই তার সাহিত্য আজও আমাদের সঙ্গে কথা বলে।
0: একজন বড় সাহিত্যিকের কাজ শুধু নিজের সময়ের কথা বলা নয়, তিনি এমন কিছু প্রশ্ন রেখে যান যা পরবর্তী প্রজন্ম নিজের সময়ের সঙ্গে মিলিয়ে দেখতে পারে। গণদেবতা সেই ধরনেরই একটা সৃষ্টি। আর এই কথা বলতে বলতে বন্ধুর হোয়াটসঅ্যাপ, শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে লিখছেন, তারাশঙ্করের হাঁসুলি বাঁকের উপকথা বাংলা সাহিত্যের একটা অন্যতম শ্রেষ্ঠ ও আঞ্চলিক উপন্যাস। কোপাই নদীর বাঁকে বাঁশ বাঁদি গ্রামের কাহার সম্প্রদায়ের জীবনযাত্রা লৌকিক সংস্কার নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। এটাই তার বক্তব্য আর কি।
1: আসলে ওই যে রাঢ়বঙ্গের কথা, আঞ্চলিক জায়গা, সেখানকার মানুষ, সেখানকার মানুষদের যে দৈনন্দিন জীবনচর্যা, সবটাই তার পর্যবেক্ষণের মধ্যে এমনভাবে পড়েছিল যে আমাদের কাছে তার লেখা যখন পড়ি একটা পুরো দৃশ্য যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এবং যে দৃশ্যটা কিন্তু একবার যদি তার লেখনীর মাধ্যমে আমাদের মনে গেঁথে যায়, কখনোই সেটা ভুলতে পারি না আমরা। তাসের ঘর ছবি থেকে আবার একটি গান, দাসের ঘরের কথা
0: আমাদের গানে গানেই তো আজ এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে ওঠে
1: একদম। এবং কোন এক শ্রোতা দাসের ঘরের কথা বললো, সেই শৈলর কথা, রবীন মজুমদার এবং আলপনা ব্যানার্জির কণ্ঠে আমরা গানটি শুনবো দাসের ঘর ছবি থেকে। গানটির কথাকার বিমল ঘোষ এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।
0: শুনুন তাহলে,
1: আমরা গানটা শুনে নিই।

0: অনুষ্ঠানের প্রায় শেষে এসে আমাদের এক অসাধারণ প্রাপ্তি। সীমা দাস আমাদের লিখছেন, কথায় গানে খুব সুন্দর, সর্বশ্রেষ্ঠ এবং হৃদয়স্পর্শী বৈবৃত্ত অনুষ্ঠান হলো আজ। অনেক শুভেচ্ছা রইল আপনাদের প্রতি। খুব ভালো থাকবেন আপনারা সবাই। শুভ হয়ে থাকুক আপনাদের প্রতিটি মুহূর্ত। শুভরাত্রি সীমাদি। আমাদের পক্ষ থেকেও সত্যি বলতে কি, খুব আবেগমথিত কণ্ঠে আমাদের বলতে হয় শুভরাত্রি, কিন্তু শেষটুকু সঙ্গে থেকে।
1: একদমই, এবং আমাদের সঙ্গে শেষটুকু থাকবেন এবং সবসময় থাকবেন, এটুকু প্রত্যাশা তো আমাদের আছেই আপনাদের প্রতি।
0: আজকের এই দীর্ঘ যে সাহিত্য যাত্রার কথা বললাম আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, একজন লেখককে বুঝতে গেলে না আসলে তার মাটিকে বুঝতে হয়, আর তার মাটি ছিল, অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মাটি ছিল বীরভূম। কিন্তু তার সাহিত্য কিন্তু শুধু বীরভূমের নয়, তার সাহিত্য বাংলার, তার সাহিত্য ভারতের, আর তার সাহিত্য শেষ পর্যন্ত মানুষের। তিনি আমাদের শিখিয়েছেন একজন সাধারণ মানুষের জীবনও অসাধারণ সাহিত্যের বিষয় হতে পারে, একটা ছোট্ট গ্রামের ঘটনাও একটা বৃহৎ সমাজের ছবি হয়ে উঠতে পারে, একটা লোকগানও ইতিহাসের কথা বলতে পারে,
1: একটি মানুষের ব্যক্তিগত দুঃখের মধ্যেও একটি যুগের বেদনা লুকিয়ে থাকতে পারে। আর সেই কারণেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আজও আমাদের কাছে প্রাসঙ্গিক। আসলে সময় বদলেছে, আমাদের জীবন বদলেছে, গ্রাম বদলেছে, শহর বদলেছে, মানুষের জীবন যাপন বদলেছে, কিন্তু মানুষের ভেতরের কিছু প্রশ্ন কি বদলেছে? ভালোবাসা কি বদলেছে? বেঁচে থাকার লড়াই কি বদলেছে? অভাবের কষ্ট কি বদলেছে? স্বপ্ন দেখার আকাঙ্ক্ষা সেটা কি বদলেছে? হয়তো না।
0: আর তাই মানুষের গল্প কখনো পুরনো হয় না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই মানুষের গল্পই লিখেছিলেন, মাটির কাছাকাছি থাকা মানুষ, জীবনের কাছাকাছি থাকা মানুষ, সংগ্রামের মধ্যেও স্বপ্ন দেখা মানুষ। তার কলমে তারা একদিন সাহিত্যের পাতায় উঠে এসেছিল, আর আজ এত বছর পরেও তারা আমাদের সঙ্গে কথা বলে। হয়তো এটাই সাহিত্যের সবচেয়ে বড় জাদু।
1: একদমই, লেখক চলে যান, সময় চলে যায়, কিন্তু একটি সত্যিকারের গল্প থেকে যায়। তাই আজকের এই সাহিত্য যাত্রার শেষে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন মহান সাহিত্যিক হিসেবে নয়, একজন মানুষের কথাকার হিসেবেই তাকে আমরা স্মরণ করব। কারণ তিনি আমাদের শিখিয়েছেন, মাটির কাছাকাছি গেলেই মানুষের কাছাকাছি যাওয়া যায়, আর মানুষের কাছাকাছি গেলে সাহিত্য সত্যি হয়ে ওঠে।
0: আর আজ মাটির কাছাকাছি এক কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কে নিয়ে চলার এই যে আমাদের যাত্রা, তার সঙ্গে আপনারা ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, তার জন্যই কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নেব। আসলে কিছু গল্প তো শেষ হয় না, তারা শুধু আমাদের মন থেকে অন্য কারো মনে যাত্রা করে।
1: একদম, এই কথা বলতে বলতেই আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আবারও একটি ফরিয়াদ, মানে তার ছবি থেকে, তার গল্প অবলম্বনে ছবি থেকে গান শুনতে শুনতেই সুস্মিতা কল্পলাল সকলকে জানাচ্ছে শুভরাত্রি। ভালো থাকবেন, ভালো ভাববেন এবং আমাদের সঙ্গে থাকবেন।

স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 12টা বেজেছে 40 মিনিট হয়ে 48 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান।

ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন বাংলা আধুনিক গান। পরবর্তী শিল্পী লোপামুদ্রা মিত্র।

স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 1:44:56। পরবর্তী আধুনিক গানের শিল্পী অমিত কুমার।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী অমিত কুমারের কণ্ঠে। আর এই গানের সাথে সাথে আজকের আধুনিক গানের অনুষ্ঠান থেকে বিদায় নেব। অনুষ্ঠানটি এখানেই শেষ হল, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজকে প্রথমে থাকছে 1981 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি পাহাড়ি ফুল। এই ছায়াছবি থেকে প্রথম গান।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 2:39 হয়ে 15 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা ছায়াছবির গান।

বাংলা ছায়াছবি প্রেম বাই চান্স। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন শান এবং শ্রেয়া ঘোষালের টুইটে।

0: পরবর্তী গানটি শুনবেন এই ছায়াছবি থেকে শুভমিতা সঞ্চারী, ঐন্দ্রিলা এবং নন্দিনীর কণ্ঠে।
1: জয় জয় জয় জয় জয় জয় জয় জয় জয়।

শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন ছায়াছবি বুনোহাঁস থেকে প্রথম গানটি, শ্রেয়া ঘোষাল এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়ি কাটা বলছে এখন সময় রাত

তিনটে বেজে 55 সেকেন্ড। এখন শুনবেন নানা রঙের গান। আজকে নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে থাকছে লোকগীতি, পরিবেশনায় উৎপলেন্দু চৌধুরী।

স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 3:26 হয়ে 40 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন নানা রঙের গান। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় শামা রহমান।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। এই গানের সাথেই আজকের নানা রঙের গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এই গানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। চলে এসেছি চারটের পর্বে। ঘড়িতে টিকটিক করে সময় দেখিয়ে দিল 4:22। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল শিল্পী শুভ্রকান্তি চ্যাটার্জি, রাগ রামকেলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী সুব্রকান্তি চ্যাটার্জি, রাগ রামকেলি, তবলাবাদনে ছিলেন তরুণ রায় এবং হারমোনিয়ামে রতন নট্ট। এখন শুনবেন বাঁশি, শিল্পী আবির লাল নাহা, রাগ টোড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন বাঁশি, শিল্পী আবির লাল নাহা, রাগ টোড়ি, তবলা সঙ্গতে ছিলেন দেবাশিস সিংহ রায়। আর কিছুটা মুহূর্ত, তারপরে শুরু হবে আপনাদের ভালো লাগার অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 8ই আগস্ট, শনিবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আর আজকের দিনটা সত্যি তো একটা বিশেষ দিন, যদিও বলছি আজ 8ই আগস্ট, তার থেকে অনেক বেশি আজ 22শে শ্রাবণ।

আজকের এই দিনটি আমরা নানানভাবে পালন করি, শোকও পালন হয়। আসলে শোক নয়, শোক থেকে উত্তরণের দিশা পালন করি আমরা। কারণ আছে দুঃখ, আছে মৃত্যু, তবুও

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আছে দুঃখ, আছে মৃত্যু, শুনছিলাম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। কিন্তু কে বলেছে মৃত্যুতেই শেষ? আপাত দৃষ্টিতে তাই মনে হয়, মৃত্যু মানেই বুঝি শেষ হয়ে গেল সব। তারপর তারপর সময় বুঝিয়ে দেয় আছে আছে, সব আছে, ওইভাবে ভরে আছে। যদিও সেদিন সেই হারানোতে রবিহারা হয়ে বিদ্রোহী

কবি লিখেছিলেন, দুপুরের রবি পড়িয়াছে ধুলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না রাখি? আর আমাদের সকলের প্রিয় কবি, আমাদের সকলের বিশ্বকবি, কবিগুরু, তিনি বলে দিলেন, আমার মুক্তি আলোয়ে আলোয়ে। এই আকাশে আমার মুক্তি আলোয়ে আলোয়ে। আজ 22শে শ্রাবণ, এই দিনটায় যদিও আমরা বলি আমাদের হারানোর দিন, কিন্তু ওই যে শুরুতে বলছিলাম সময় বুঝিয়ে দেয়, রয়ে যাওয়া বড় সোজা যদি ভবিষ্যৎ প্রজন্মের সে হয় পথপ্রদর্শক, তবে সে হারিয়ে যাবে কোথায়? শুধু 25শে বৈশাখ নয়, শুধু 22শে শ্রাবণ নয়, সারাটা বছর প্রতিটি দিন আমাদের কাছে তিনি অন্তহীন। আনন্দে, শোকে, দুঃখে, বিষাদে সব সময় আমরা যে তার কাছে হাত পাতে, তিনি না দিয়ে যাবেন কোথায়? সত্যি এমন করি বোধ হয় ওই ভাবনাটা চলে আসে, তিনি আছেন, প্রবলভাবে আছেন, অবশ্যই আছেন। পৃথিবীর এক শ্রেষ্ঠ স্রষ্টার মৃত্যুর দিন, আমরা শুধুই তার জন্য শোক করার কথা যদি ভাবি, তবে যে তার প্রতি অবিচার করা হয়। তিনি তার জীবন আর তার সৃষ্টিকে এক অভাবিত পূর্ণতায় পৌঁছে দিয়ে বিদায় নিয়েছিলেন, আর সেই পূর্ণতাকে আমরা প্রণাম জানাই। সেই পূর্ণতা দিয়ে আমরা নিজেদের জীবনকে সমৃদ্ধ করার, পরিপূর্ণ করার কথা ভাবি। আসলে কি হয়, সমৃদ্ধ করার একটা উপায় হলো জীবন। বিশেষত মৃত্যু নিয়ে তার কথাগুলো যদি একবার ভাবি, হ্যাঁ, হয়তো একেবারে তরুণ কিশোর যারা, তাদের হয়তো এখনই ভাবার দরকার নেই, কিন্তু একটা না একটা সময় তো কাউকে না কাউকে ভাবতেই হয়। যদিও এই মানুষটি যখন নিছকে কিশোর, তখন থেকেই তার মৃত্যুকে দেখা, একের পর এক বছর পেরিয়েছে, বয়স পেরিয়েছে, আর তার জীবনে এসেছে মৃত্যু। সে মৃত্যুকে নানানভাবে দেখতে দেখতে তিনি তাকে আরো কাছের থেকে গভীরভাবে চেনার চেষ্টা করেছেন, আর তার অনুভবে মৃত্যুর যে রূপ আমরা দেখেছি, না, মৃত্যু মানে হারিয়ে যাওয়া নয়, মৃত্যু মানে শেষ হওয়া নয়, মৃত্যু মানে রয়ে যাওয়া। ঠিক সেই চলার অঙ্গ যেমন পাতলা পা ফেলা, জীবন আছে তাই মৃত্যু আছে, মৃত্যু আছে তাই মৃত্যু থেকে বুঝিয়ে দিয়ে যায় জীবনের কর্ম, যা কিনা একেবারে

জীবনের পথপ্রদর্শক হয়ে, আমাদের জীবনের গাইড হয়ে আমাদের আগে আগে চলছে, পথ দেখাচ্ছে। আছি আছি, সবসময় আছি, পাশে আছি, আছি তো। আর তাই তো তার জীবন কর্ম বুঝিয়ে দেয়, সুধা আছে প্রাণের মাঝে, যাও তবে নাও।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি শুনছিলাম।

শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সুধা নেই, তুমি যে সুধার ভাণ্ডার পরিপূর্ণ করে দিয়েছ আমাদের জন্য বিশ্বকবি কবিগুরু। আমরা বলি প্রাণের মানুষ, যিনি প্রতি মুহূর্তে ভরিয়ে তুলেছেন সকলকে। আর আরও এই কথা মনে হয়,

কবিতা রবীন্দ্রনাথই যেন বলেন, বাঁচাকে সার্থক করো, মানুষ, প্রাণী, প্রকৃতি আর বিশ্বজগতের সঙ্গে মিলে। একা বাঁচা কোনো বাঁচা নয়, একা মানুষ ভয়ঙ্কর অর্থহীন। সেই ভয়ঙ্কর অর্থহীন সবার সঙ্গে যুক্ত হয়ে যখন বাঁচে, তখনই তো সেই বাঁচা মানুষের বাঁচার একমাত্র পথ। পূর্বজন্ম পরজন্ম আছে কিনা না তা আমরা নিশ্চয় করে কেউ জানি না, যদিও আমরা দেখেছি কবি বারংবার জানার চেষ্টা করেছেন মরণের উপারে কি আছে। কিন্তু না, সেই প্ল্যানচেটের একটা পর্ব তার জীবনে চলেছে, আর তিনি জীবনকে মরণকে একাকার করে একটা পরিপূর্ণ জীবনের সুধা আমাদের জন্য রেখে গিয়েছেন। আমাদের জীবন আসলে এই পৃথিবীতে একটা মাত্র রেখা যেন, তা সরল রেখা প্রায় কোনো ক্ষেত্রেই নয়, কিন্তু তার আরম্ভ সীমার বিন্দুটি জন্মের আর শেষ সীমার বিন্দুটি মৃত্যুর, মাঝখানের একটা কম্পমান চেতনার পরিসর। এই চেতনার আঁকাবাঁকা রেখাটির শেষ ছেদই মৃত্যু। রবীন্দ্রনাথ সাধারণভাবে মানুষের জীবন একটা প্রত্যাশিত আয়ু পায় বলে নিজের অতিশয় ইতিবাচক জীবন দর্শন থেকে গীতাঞ্জলিতে লিখেছিলেন, ওগো আমার, এই জীবনের শেষ পরিপূর্ণতা, মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা। এক একবার মনে হয় সেটাই পৃথিবীর নিয়ম, প্রত্যেক মানুষ প্রকৃতির কাছ থেকে একটা পূর্ণ জীবন পায়। রবীন্দ্রনাথ যেন এই প্রশ্নটা নিয়ে ভাবেনি যে পূর্ণতার অর্থ কি, তাকে নিছক বছরের হিসেবে নাকি অন্য কোনো অর্জন আর উপলব্ধির হিসেবে। রবীন্দ্রনাথের জীবন যে অর্থে পূর্ণতা পেয়েছিল, হরিপদ কেরানির জীবন কি সেই অর্থে পূর্ণ ছিল? কিন্তু এসব প্রশ্নের মধ্যে না গিয়েও রবীন্দ্রনাথ পৃথিবীর একমাত্র অনিবার্য ঘটনা মৃত্যু সম্বন্ধে আমাদের বহু সান্ত্বনার কথা শুনিয়েছেন, যেন এই অসীম বিশ্বজগতের বোধ কিংবা তার নিজস্ব ঈশ্বরের বোধ তার মন থেকে মৃত্যু ভয় মুছে দিয়েছে। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় যেন দুঃখের কূপ, তোমাহতে যাবে হই এব মুখ আপনার পানে যাই। বলেছেন, আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। বলেন, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার পায় মন স্থান পায়। কিন্তু আজ এই কথাগুলো বলতে গিয়ে হয়তো আমরা আবেগ নির্ভর হয়ে যাই, আবেগ তাড়িত হয়ে যাই, কিন্তু দেখব রবীন্দ্রনাথ অমোক মৃত্যুর জন্য মানুষের কাছে যে শুশ্রূষা নিয়ে এসেছেন, সারা পৃথিবীর সংবেদনশীল মানুষ তা থেকে সান্ত্বনা পেয়েছে। কয়েকটা গল্প জানি না, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দু একটা গল্প উল্লেখ করব, আবার পরে বাকি গল্পের উল্লেখ হতে পারে। 1918 সাল প্রথম মহাযুদ্ধ শেষ হয়েছে, 11ই নভেম্বর তার এক সপ্তাহ আগে মারা গিয়েছেন সেই যুদ্ধের সৈনিক উদীয়মান ইংরেজ কবি উইলফ্রেড আওয়েন। তার মায়ের কাছে এসে পৌঁছল তার ব্যবহারের সামান্য জিনিসপত্র আর তার ডায়েরি। সেই ডায়েরির এক পাতায় লেখা দুটি ছত্র, যার বাংলা আছে গীতাঞ্জলির গানে, যাবার দিনে এই কথাটি যেন বলে যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। When I go from hence, let this be my parting word, that what I have seen is unsurpassable.

নিজে রবীন্দ্রনাথের নাম লেখা। দুবছর পর রবীন্দ্রনাথ ইংল্যান্ডে গিয়েছেন, সেখান থেকে ইউরোপের আরও কিছু দেশে তিনি যাবেন। কাগজে খবর দেখে আওয়েনের মা রবীন্দ্রনাথ টেগোর লন্ডন শুধু এইটুকু লিখে একটা চিঠি ডাকে দিলেন আর লিখলেন, আমার ছেলে যখন যুদ্ধে যায় সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমাদের বুক ভাঙা বিদায়ের সময় সেই আশ্চর্য ছত্রগুলি আমাকে শুনিয়েছিল, আর তার মৃত্যুর পর তার নোট বইয়ে আমি এই লেখাগুলি পেয়েছিলাম। আমি যদি আপনার কাছে জানতে চাই কোন বই আমি পুরো কবিতাটি পাব, তা কি আপনার কাছে খুব বেশি চাওয়া হবে? শ্রীমতী আওয়েন তার প্রয়াত পুত্রের প্রথম ও একমাত্র কবিতার বইটি যা প্রকাশিত হতে যাচ্ছে তাও রবীন্দ্রনাথের হাতে পৌঁছে দেওয়ার অনুমতি চেয়েছিলেন। কত অপূর্ব একটা অনুভূতি, যেখানে শেষ হয়েও রয়ে গেল জীবনের সব টুকুরেশ। আরেকটি গল্প বলি। তরুণ জাপানি কবি ইয়ুকিও মাসিনো তখন মরণান্তিক যক্ষা রোগে আক্রান্ত। এমন সময় তার হাতে পড়ল ইংরেজি গীতাঞ্জলি। তিনি এই বইয়ের কবিতা অনুবাদ করতে শুরু করলেন। এক অনুবাদে অতৃপ্ত হন তো আবার অনুবাদ করেন। রোগের প্রকোপ যত বাড়তে থাকে তত যেন গীতাঞ্জলির অনুবাদ তার শান্ত না হয়ে দেখা দেয়। রবীন্দ্রনাথ যেন হয়ে ওঠেন তার ইষ্টদেব। তার কষ্টের কথা তিনি যেন ভুলে যান। রবীন্দ্রনাথ প্রথম জাপানে গেলেন 1916, কিন্তু মাসিনোর মৃত্যু এলো তার আগেই, যাকে দেখার প্রবল আকাঙ্ক্ষা ছিল তার, না দেখা হয়নি। আর এমন করে তিনি তার লেখনী ক্রমাগত নতুন নতুন উপহার দিয়ে চলেছেন তার লেখনীর মাধ্যমে। তাতেই তিনি কতজনকে মৃত্যু থেকে একেবারে মৃত্যুর অপর পারে, যেখানে জীবন আর জীবন আছে, এমন বিশ্বাস, এমন উপলব্ধি, এমন গভীরতার সন্ধান দিয়েছেন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: স্বপ্নরূপে মরণ তুমি এসেছো, দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনছিলাম। শুনতে শুনতে মনে হচ্ছিল সত্যিই তো, উপলব্ধি বোধহয় জীবনের একমাত্র পরম ধন। জীবন নিয়ে চলতে চলতে কত কি অভিজ্ঞতা, কত কি অনুভূতি, কত কি উপলব্ধি, যা আমাদের জীবনকে ভরে রাখে, ঘিরে রাখে। ছোট্ট আরেকটা গল্প বলি একটু। 1941 সাল, দ্বিতীয় মহাযুদ্ধ, হিটলারের বাহিনী পোল্যান্ডে দখল করেছে, রাজধানী ওয়ার্স তাদের করায়ত্ত। ওয়ার্সে অনেক ইহুদি থাকে, নাৎসিরা তাদের পছন্দ করে না। এই মহাযুদ্ধে 3,500,000 বেশি ইহুদিকে তারা হত্যা করবে, যার নাম ইংরেজিতে হলোকাস্ট। এই শহরে ছিল ডক্টর করচাক পরিচালিত 200 ইহুদি ছেলেমেয়ের এক অনাথ আশ্রম। তারা সেখানে পড়াশুনো করত, কাগজ পার করত, নিজেদের রেডিও চালাত। নাৎসিরা প্রথমে এই আশ্রম শহরের মাঝখান থেকে বস্তি বা গেটু অঞ্চলে সরিয়ে দিল। তারপর বলল, তোমাদের কাছে চিঠি আসবে, চিঠিতে তারিখ থাকবে, আর সেই তারিখে তোমরা আমাদের ক্যাম্পে ট্রেবলিঙ্কায় চলে আসবে। ডক্টর করচাক জানেন সে চিঠির মানে কি, শিবিরে যাবে আর ফিরবে না। সেখানে গ্যাস চেম্বারে ঝাড়খণ্ড গ্যাস ছেড়ে তাদেরকে মেরে ফেলা হবে। একদিন এলো সেই চিঠি, মাসখানেক পরে যেতে হবে ট্রেবলিঙ্কা সৈন্য শিবিরে। করচাকের কাছে সেই যাত্রার অর্থ পরিষ্কার, কিন্তু ছেলে মেয়েদের তিনি কি বলবেন, কি বোঝাবেন? সহকর্মীদের সঙ্গে পরামর্শ করলেন, এক একজন এক এক রকম পরামর্শ দিতে লাগলেন। না না না, কিছুই করচাকের পছন্দ হচ্ছে না। শেষে তিনি বললেন, আমি ভেবেছি আমরা একটা নাটক করব, নাটকটা এক ভারতীয় কবির লেখা, নাম পোস্ট অফিস।